শুনছেন অনুষ্ঠান আনন্দধ্বনি। অনুষ্ঠানের প্রায় শেষ প্রান্তে পৌঁছে গিয়েছি আর সামান্য সময় বাকি। সকাল ছটা পর্যন্ত রয়েছি সৌম্যকান্তি 107 FM রেনবোয়। তাও অনুষ্ঠান শেষের কিছুটা আগেই বিদায় চেয়ে নিচ্ছি। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশের মানুষটিকে খুব ভালো রাখবেন। আবার এরকম কোনো মাঝরাত অথবা ভোর রাতের অনুষ্ঠানের সঙ্গে থাকতে পারবো এরকম প্রতিশ্রুতি নিয়েই আজকের মতো বিদায় চেয়ে নিচ্ছি। পরপর শুনছিলেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে গান। জয়তী চক্রবর্তীর পরে রাজেশ্বরী দত্ত এবং এক্ষুনি যে গানটি শুনছিলেন শিল্পী স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে। আজকের অনুষ্ঠানের শেষ গান শিল্পী পূর্বাদামের কণ্ঠে শুনতে শুনতে বিদায় চেয়ে নিচ্ছি। সকলে খুব ভালো থাকুন, শুনতে থাকুন 107 FM রেনবো।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: ১০৭ FM রেইনবো প্রচার তরঙ্গে পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

0: দূরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: যদি এমন হতো কোনো মনোহারি দোকান থেকে সময় কিনতে পাওয়া যাচ্ছে, তবে সেটা হয়তো দুর্মূল্য হয়ে উঠত বা আউট অফ স্টক। কিন্তু সত্যি যদি জীবনে কোনো মুহূর্তে সময় কেনা যায়, সেটা 5 মিনিটের জন্য হলেও, তবে সেই সময়ে তুমি কি করতে চাও, কি ফিরে পেতে চাও বা কোথায় পৌঁছতে চাও? সেপ্টেম্বর মাসের ভোরাইতে আপনার বার্তা পাঠানোর বিষয় রইল সময়ের দোকান। বার্তা পাঠান এই ঠিকানায়: ঘোড়াই, FM রেইনবো, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 701। হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 9903653992, অর্থাৎ 9903659992 এই নাম্বারে। ইমেল পাঠান AIRFM Rainbow Kolkata, দ্যাট ইজ AIRFM RAINBOWKOLKATA AIRFM Rainbow Kolkata@gmail.com। সেপ্টেম্বর মাসের বিষয় আমরা রাখলাম সময়ের দোকান। বার্তা পাঠানোর শব্দ সংখ্যা সর্বাধিক 200। নির্ধারিত শব্দ সংখ্যা অতিক্রম করলে সেই বার্তা বাতিল হতে পারে। প্রতি শনি ও রবিবার ঘোড়াইতে পড়া হবে আপনার চিঠি সকাল ঠিক 6টায় শুধুমাত্র 107 FM রেইনবোতে।
2: দুনিয়ার সবকিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা। রত্নগর্ভা

করে ফিরতেছিলেম গ্রামের পথে পথে, তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে। অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম, কি বিচিত্র শোভা তোমার, কি বিচিত্র সাজ।

ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: এফএম টিন বোধে আজকে তো রয়েছে আরপি আপনার কানে 107 আমি জানি না এখনও শোনা যাচ্ছে কিনা আমাকে আরপিকে শোনা যাচ্ছে কিনা এই মুহূর্তে কারণ কিছু একটা সমস্যা তো হচ্ছে কারণ একটি মাত্র মেসেজ কিন্তু এসে পৌঁছেছে ব্যাপারটা কি বোঝা খুব মুশকিল বোঝা সত্যি সত্যি মুশকিল কোনো একটা কারণে হয়তো আরপি পৌঁছতে পারছে না আপনার কাছে আপনার কানে সত্যি কি তাই একটু মেসেজ করুন যারা পাচ্ছেন 9903653992 আজ জিজ্ঞেস করেছিল আরপি যে গানগুলো শুনিয়েছে দুটো গান একটি শ্রীকান্ত আচার্য অন্যটি শুভা মুদগলের কণ্ঠে তো সেই গানগুলো যার ছবিতে আমরা শুনেছি এবং যিনি স্বয়ং এইভাবে বলেছেন সেই কবিতাটি আসুন না সেই কবিতা আরও একবার শুনে নেওয়া
2: আমি ভিক্ষা করে ফিরতেছিলাম গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সম লাগতেছিল চক্ষে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতেছিলেম এ কোন মহারাজ আজই শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলেম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলেম পথে চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই ধারে মুঠা মুঠা কুড়িয়ে নেব ভারে ভারে দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেনকালে কিসের লাগে তুমি অকস্মাত আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মরিয়ে কি কথা রাজা ধীরাজ আমায় দাও গো কিছু শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিচু তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের বশে আমায় প্রবঞ্চনা ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করিয়ে কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলেন যার আজ ভিখারির স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাঁদি চোখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিইনি আমার সকল শূন্য করে
1: তোমায় কেন দিইনি সকল শূন্য করে শূন্য করে দিয়ে তিনি চলে গিয়েছেন আমাদের ছেড়ে চলে গিয়েছেন কিন্তু রয়ে গিয়েছেন মনের মাঝে মেমোরিজ ইন মার্চ সেই ববিতে প্রচুর প্রচুর গান তিনি আমাদের শুনিয়ে গিয়েছেন আসুন না সেই গান শুনতে শুনতে আপনার কাছে জিজ্ঞাসা কোন বিখ্যাত ব্যক্তিত্বের মায়ের কথায় মুখরিত হচ্ছে আজকের ভোরাই আজকের রত্নগর্ভা সঙ্গে রয়েছে আরপি আর স্টুডিও ঘড়ি বলছে 6:18 হয়ে 3 সেকেন্ড স্যার মেমোরিজ ইন মার্চ আর সেই মুভির গান এই মুহূর্তে আপনার কানে শুধুমাত্র 107 লিখে পাঠিয়ে দিন সেই বিখ্যাত ব্যক্তিত্বের নাম সেই বিখ্যাত পরিচালকের নাম যিনি অসময়ে আমাদের ভাসিয়ে দিয়ে গেছেন কাঁদিয়েছেন কাঁদাচ্ছেন আজও তার মুভিতে তার তৈরি করা ছবিতে এমন একটা টাচ ছিল এমন একটা ঘরানা ছিল এমন একটা মেকিং ছিল যা আমাদের আজও বিস্মিত করে আউট অফ ট্র্যাক সেই পরিচালকের কথা পরিচালকের মায়ের কথায় মুখরিত হবে আজকের ভোরাই আজকের রত্নগর্ভা

0: ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা। রত্নগর্ভা,
1: আর সেই রত্নগর্ভা নিয়ে আজ আপনার কানে 107 এ রয়েছে আরপি। এই মুহূর্তে আপনাদের নামগুলো বলে ফেলা আসলে একটা ভয় হয়েছিল। সেই ভয়টা হচ্ছে যান্ত্রিক ত্রুটির যেমন রয়েছে, ঠিক তেমনি আপনাদের পাঠানো মেসেজ একটি মাত্র, সেই মুহূর্তে কিন্তু একটি মাত্র মেসেজ এসেছিল, কিন্তু কখনো তো এমনটা ঘটেনি। সেই জন্য কোথাও না কোথাও একটা সন্দেহ হলো, সত্যি কি শুনতে পাচ্ছেন আপনারা? সেই কারণে জিজ্ঞাসা, আর সেই প্রথম মেসেজটি কোত্থেকে এসেছিল? হ্যাঁ, কোত্থেকে এসেছিল জানেন? মৈনাক পাঠিয়েছিল সিকিম থেকে। শুভ সকাল আরপিদা, পরিচালক অমুকের গান এবং কথা দিয়ে দারুণ শুরু করলে। এমন এক পরিচালক যাকে কিছু মানুষ মনে রাখলেন, তার বেশভূষা প্রচলিত জেন্ডার পলিটিক্সের বিরুদ্ধে যেন সদর্প প্রতিবাদ। কিন্তু খুব কম মানুষ পড়লেন তাঁর লেখা, শুনলেন তাঁর মনের গহীনে জমা অভিমান এবং শারীরিক অসুস্থতা থেকে সত্যি একের পর এক, একের পর এক কবিতার মতো ছবি করে যাওয়া। শুনছি সিকিম থেকে, প্রোগ্রাম দারুণ হবেই বিশ্বাস রাখছি, বরাবরের মতো মৈনাক এমনটাই পাঠিয়েছিল সিকিম থেকে। এত দ্রুত, এত সুন্দর করে লিখেছে, জাস্ট ইনবিলিভেবল আমার কাছে অন্তত। থ্যাংক ইউ মৈনাক। শুধুমাত্র ওই মৈনাকের মেসেজটুকু পেয়েছিলাম, আপনাদের আর কারো মেসেজ পাচ্ছিলাম না। তখনই ভয়টা, আশঙ্কাটা বুকের মধ্যে একটু একটু করে দানা বাঁধছিল, সেই কারণে জিজ্ঞাসা। যাই হোক, অনেকেরই মেসেজ আর পি ইতিমধ্যে পেয়ে গেছে, ফলে ফলে না, এবারে নির্ভয়ে কিন্তু কথা বলতে বসা এবং পরিষ্কার শুনতে পাচ্ছে এমনটাই লিখে পাঠিয়েছেন। কে লিখে পাঠিয়েছেন এমনটাই? বাবলু গড়িয়া বড়াল থেকে। ওকে, থ্যাংক ইউ আপনাকে এমনটা বলার জন্য, এমনটা জানান দেওয়ার জন্য। যাদবেন্দ্র পণ্ডা জুকিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে পাঠিয়েছেন, আজ রত্নগর্ভা প্রখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক অমুকের কথা তার জন্মদিনের উল্লেখ করেছেন, যার মায়ের নাম ইরা ঘোষ এবং বাবার নাম সুনীল ঘোষ, এবং ওনার মা বাবা উভয়ে কিন্তু চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত ছিলেন। ওনার বাবা সুনীল ঘোষ একজন তথ্যচিত্র নির্মাতা এবং চিত্রশিল্পীও ছিলেন, মাও কিন্তু ছিলেন। অবশ্যই ওনাদের কথা আলোচনা করছেন যাদবেন্দ্র পণ্ডা, এমনটাই কিন্তু লিখে পাঠিয়েছেন। আর আজ একেবারে সঠিক উত্তরটা দিয়েছে সৌভিক ঢাকুরিয়া থেকে। ওকে, থ্যাংক ইউ। সেই সঙ্গে আর কে লিখেছে? সৌভিক কসবা হালতু থেকে দিয়েছে সঠিক উত্তর। একই সঙ্গে বন্দিতা দেব, হ্যাঁ, চারাপোল কাঁচরাপাড়া থেকে দিয়েছেন সঠিক উত্তর, একেবারে সঠিক উত্তর দিয়েছেন বন্দিতা। গুড মর্নিং ভাই আরপি, এক্ষুনি শুনতে পেলাম আজকের উত্তর, আমার অন্যতম প্রিয় মানুষ। কে লিখেছে ডায়মন্ডটা? প্রণতি পাল নিউ আলিপুর থেকে কিন্তু এমনটা লিখেছেন, উত্তরটা লিখে একেবারে ঠিকঠাক করে পাঠিয়ে দিয়েছেন সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে। আর আবারও কিন্তু উত্তর দিয়েছেন অমৃতা দত্ত মাইতি নিউ ব্যারাকপুর থেকে। অমৃতা দত্ত মাইতি, তিনিও দিয়েছেন একেবারে সঠিক উত্তর। আহা হা, না না না না না, আজ কিন্তু সত্যজিৎ রায় অথবা জেপি দত্ত এমনটাই লিখে পাঠিয়েছেন, না মোটেই তা না কিন্তু নয়। ওকে ওকে, তুমি তো এই এলে, এবং সঠিক উত্তর দিয়েছে শুভ সকাল দাদাভাই, দুটো গান বাজালে, কখন জানতে চাইলে মনে হলো তোমার আসতে দেরি হলো, এতক্ষণ কিছুই শুনতে পেলাম না, যাক এখন পাচ্ছি। হ্যাঁ, শুরুর দিকে বোধহয় অসুবিধে হচ্ছিল, আরবিও কিন্তু সেটাই ফিল করেছে। শর্মিষ্ঠা এমনটাই লিখে পাঠিয়েছে, থ্যাংক ইউ শর্মিষ্ঠা। উত্তম কুমার চট্টোপাধ্যায়, না না না না, মোটেই কিন্তু তা নয়। দুধ কুমার পণ্ডিত বাড়িপুর পদ্মপুকুর থেকে এমনটাই লিখে পাঠিয়েছেন, তা কিন্তু নয়। ওকে ওকে, গুড মর্নিং আরপি, বিখ্যাত পরিচালক অমুকের মায়ের কথা বলা হচ্ছে সোমেন যাদবপুর থেকে এমনটাই পাঠিয়েছেন। হাওড়া থেকে রীতা পাঠিয়েছে একেবারে সঠিক উত্তর, লিখেছে, প্রথমে শুনে যায়নি, এখন কিন্তু দিব্য শুনতে পাচ্ছে, শিওর নয়, কিন্তু যে উত্তরটা দিয়েছেন সেটা না, ঠিক হলো না। ওকে, নিবেদিতা লিখেছে শ্যাওড়া পুলি থেকে, ওকে কি লিখেছে, না ঠিকঠাক উত্তর দিয়েছে, সেও কিন্তু সঠিক উত্তর পেয়েছে, কার কাছ থেকে আরপি পেয়েছে, সুমন পাল নাকি সুমনা পাল, বিরাটি থেকে, যদ্দূর সম্ভব সুমনা পাল, আসলে এমন একটা জায়গা না, এন এ এন এ তে সুমন সুমনা সুমনা পালই হওয়ার উচিত। ওকে, এই মুহূর্তে অনিতা মল্লিকের মেসেজ মানিকতলা থেকে পেয়েছে, ওকে আপনার কণ্ঠ অনেক পরে শুনতে পেলাম আজ, হ্যাঁ ওই যে বলছিলাম একটা আশঙ্কা ছিল, কোথায় তো মইনা কীভাবে শুনতে পেল, সেটাই হচ্ছে আমার সবচেয়ে বড় জিজ্ঞাসা। ওকে থ্যাংক ইউ।

আপনাকেও শ্রদ্ধেয় অমুকের মায়ের কথা আজ বলা হবে। পম্পা ভট্টাচার্য ভাটপাড়া থেকে পাঠিয়েছেন। পম্পা ম্যাডাম, আপনার কিন্তু মেসেজ আরপি অনেকদিন বাদে পেল। ওকে, থ্যাংক ইউ পম্পা ভট্টাচার্য। উৎপল মাইতি বিহার থেকে পাঠিয়েছে সঠিক উত্তর। সেই সঙ্গে কিন্তু শাশ্বতী আচার্য, লীনা আচার্য লেকমার্কের থেকে পাঠিয়েছে। একই সঙ্গে সংযুক্তা মহান্তি পূর্ব মেদিনীপুর বড়কুমারদা থেকে পাঠিয়েছে। একই সঙ্গে সমর দাস বসিরহাট থেকে পাঠিয়েছেন। এস স্যার, শুনতে পাচ্ছি। কে পাঠিয়েছে? আমাদের বন্ধু পাঠিয়েছে গণেশ। হ্যাঁ, গণেশ কিন্তু পাঠিয়েছে। ওকে, সেই সঙ্গে সোনারপুর থেকে পাঠিয়েছে সোমাভা। ওকে সোমাভা। এবং একই সঙ্গে সোমদেব। সেই সঙ্গে কিন্তু একটার পর একটা মেসেজ কন্টিনিউ আসতে থাকছে। যেমন জগৎপুর থেকে রাজু মান্না, তিনি পাঠিয়েছেন সঠিক উত্তর। হ্যালো, আমি প্রকাশ বলছি, তোমাকে শুনতে পাচ্ছি, প্রথমে শুনতে পাচ্ছিলাম না। সেই সঙ্গে বিপ্রাংশু, হ্যাঁ সেও কিন্তু শুনতে পাচ্ছে আরপিকে এই মুহূর্তে। ওকে, থ্যাংক ইউ সকলকে। একই সঙ্গে কার মেসেজ এই মাত্র এলো, আসাম থেকে আলপনা মণ্ডল, কলংপার আসাম থেকে পাঠিয়েছেন আলপনা মণ্ডল। মেসেজগুলো আসতে থাকুক, আরপি তাঁর কথা বলুক। কার কথা? না, এখন নামটা বলবে না, বরং তাঁর ছবির আরও একটা গান আমরা শুনে ফেলি। দেখি তার মধ্যে যারা একটু ভুলটুল করেছেন তারা ঠিকঠাক পথে এগোতে পারেন কিনা। ডেফিনেটলি পারবেন। এই গান শুনতে শুনতে মেমোরিজ ইন মার্চ মুভির এই গান।

0: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে
1: এফএম রেইনবোতে আজ কিন্তু কার মায়ের কথা মুখরিত হচ্ছে আজকের ভোরে। অলরেডি আরও বেশ কিছু কিন্তু উত্তর আমরা পেয়ে গেছি, যেমন আমি শুনছি প্রসার ভারতী অ্যাফ, তাই হয়তো কোনো সমস্যা হয়নি। ময়নাক আবার কিন্তু লিখে পাঠিয়েছে সিকিম থেকে, হতেই পারে। ওকে, থ্যাংক ইউ সুভাষ চক্রবর্তী। ওকে, তিনি কিন্তু পাঠিয়েছেন ময়নাকবাবু অ্যাপে শুনছে, আর আমরা রেডিও সেটে কান রেখেছিলাম, সেই সময় হট সিটে আরপির কথা শোনা জানি। ওয়াও, থ্যাংক ইউ সুভাষ। ওকে, সম্পূরণ সিং গোলজার, আমাদের গোলজার স্যার এমনটা লিখে পাঠিয়েছেন, জানি না কে লিখে পাঠাচ্ছেন আর এভাবে কেন বারবার ভুল করছেন তাও জানা নেই। জগৎপুর খানাকুল হুগলি থেকে কালীকৃষ্ণ মান্না, এবং তিনি দিয়েছেন যথারীতি একেবারে সঠিক উত্তর। সেই সঙ্গে হাওড়া থেকে রীতা, হ্যাঁ হাওড়া থেকে রীতাও কিন্তু একদম সঠিক উত্তর দিয়েছে। সেই সঙ্গে নিবেদিতা সেন শেওড়াফুলি থেকে, আহা, সেও দিয়েছে সঠিক উত্তর। এখানে কিন্তু থেমে থাকা নয়, শঙ্কর ভট্টাচার্য, শিউলি ভট্টাচার্য, তারা শুনছে বানপুর থেকে। আরও অনেকগুলো মেসেজ এসছে, কিন্তু না আর বেশি কথা নয়, বরং আমরা একেবারে এগোই তাঁর কথায়। স্কুলে ভর্তি করতে গিয়ে নিয়ে গিয়েছেন ঋতুপর্ণের মা ইরা ঘোষ, প্রথম সন্তান, সাধ্যমতো পছন্দ মতো স্কুলে পড়াবেন, এটাই স্বাভাবিক ইচ্ছে। ওই যে বললাম সেন্ট লরেন্স, সাউথ পয়েন্ট, পাঠভবন, খুব বেশি সাহেবি স্কুলে পড়ানোর ইচ্ছে মা বাবার কারুই ছিল না। স্কুলে ভর্তি হওয়ার আগে সদ্য ঋতুপর্ণর নাম বদল হয়েছে। ঋতুপর্ণর বাবা নিজে সুনীল বলে দুই ছেলের নাম রেখেছিলেন, সৌরনীল আর ইন্দ্রনীল। ঋতু ছোট্টবেলায় মহাভারতের গল্প শুনে অক্ষ বিশারদ ঋতুপর্ণর নামটা মনে মনে নিজের জন্য ঠিক করে ফেলেছিলেন। তারপর ছোট্ট সৌরনীলের প্রবল প্রবল প্রবল বায়নাক্কায় বাবার দেওয়া নামটাই কিন্তু পাল্টে নিজের পছন্দসই নামটা নিয়েছিলেন ঋতু। ঋতুপর্ণ লিখেছেন যে, মাঝে মাঝে ভাবি আমি কত ভাগ্যবান, নিজের নাম নিজেই রাখার সৌভাগ্য কজনের হয়। স্কুলে ভর্তির গল্পটা বলি, মা কোনো একটা স্কুলে ভর্তি করাতে অথবা অ্যাডমিশন ফর্ম তুলতে নিয়ে গিয়েছেন বড় ছেলে সৌরনীলকে। অন্য মায়েদের মতো ঋতুর মাও অপেক্ষা করছেন, বসে আছেন স্কুলের বাইরের বেঞ্চিতে, আবেদনকারীর নাম ডেকে ডেকে ফর্ম দেওয়া হচ্ছে পালা করে। আর অন্যান্য অনেক মায়ের মতো ঋতুর মাও উসখুস করছেন কখন তার বড় ছেলের নাম ডাকা হবে। একসময়ে সবার নাম ডাকা হয়ে গেল, এক এক করে সব মা তাদের সন্তানদের জন্য নির্ধারিত ফর্ম নিয়ে ফিরে গেলেন। আর ঋতুপর্ণর মা ইরা ঘোষ, তিনি একা বসে রইলেন কিছুক্ষণ, তারপর বাধ্য হয়ে অফিস ঘরে গিয়ে খোঁজ করলেন তার বড় ছেলে সৌরনীল বাদ পড়ল কেন। জানা গেল ঋতুপর্ণের নাম নাকি বারবার ডাকা হয়েছে, এবং মা প্রবল মনোযোগ দিয়েও সৌরনীলের ডাক নামের বাইরে অন্য কোনো নাম ঋতুপর্ণর নাম বলে চিনতে পারেনি। আসলে এই ঘটনার আগে

এই তো সৌরনীল থেকে ঋতু তার নাম বদলে রেখেছিলেন ঋতুপর্ণ। আর ছোটবেলা থেকে ঋতু আর সব বাচ্চার মতোই দেয়ালে মেঝেতে ক্রেয়ন দিয়ে আঁকতে শুরু করে। সেই গল্প নিয়ে ফিরছে আরপি, কিন্তু তার আগে ওই যে রেনকোট মুভির এই গানটা আপনার কানে শুধুমাত্র 107-এ।

0: দুনিয়ার সব কিছু বদলাতে পারে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। প্রথম স্পর্শ মা, প্রথম শব্দ মা। কেমন ছিল বরণীয় মানুষের স্মরণীয় জীবনে তাঁদের মায়েদের ভূমিকা, বিখ্যাত ব্যক্তিত্বদের মায়েদের অচেনা জীবন কথা। রত্নগর্ভা
1: আসি, রত্নগর্ভা নিয়ে আপনার কানে আজ 107 এ বুধবারে রয়েছে আরপি। আজ কার মায়ের কথা? আজ বিখ্যাত পরিচালক ঋতুপর্ণ ঘোষের মায়ের কথা। হ্যাঁ, ঋতুপর্ণ ঘোষ, যিনি ছোট্টবেলায় নিজের নামটাই বদলে দিয়েছিলেন, সৌরনীল এই নামটা বদলে রেখেছিলেন ঋতুপর্ণ, মহাভারতের অক্ষ বিশারদের নামে। ঋতুপর্ণ করতেন কি, আশ্ববাচার মতোই কিন্তু দেয়ালে মেঝেতে ক্রেয়ন দিয়ে তিনি কিন্তু আঁকা আঁকি শুরু করে দিয়েছিলেন। মা বলতেন এ বড় নোংরা অভ্যেস, স্কুলে ভর্তি হওয়ার পর মাটিতে আঁকি বকি কাটার নোংরা অভ্যেস চলে যায় মায়ের নিত্য বকুনি খেতে খেতে। সেই নোংরা অভ্যেসটাই পবিত্র হয়ে গেল হঠাৎ এক সরস্বতী পুজোর দিন। এমনিতে ঋতুপর্ণের বাড়িতে পুজো পাঠের না তেমন চল ছিল না, এমনকি বৃহস্পতিবারে যে লক্ষ্মী পুজো, এসোমা লক্ষ্মী বসোমা লক্ষ্মী কিংবা সত্যনারায়ণ পুজো, না সেসবও হতো না। কিন্তু সে বছর এক অদ্ভুত পুজো শুরু হলো। হুজুরটা কি না, ঋতুপর্ণর বাবা ঠাকুর করবেন। একসময় গান্ধার সরস্বতী মূর্তির ছবি দেখে বাবা সুনীল মূর্তি গড়লেন। পুজোর দিন প্রথম আলপনা এঁকেছিলেন ঋতুপর্ণর ঠাকুমা, সেই পূর্ববঙ্গের সহজাত জলের ঢেউ আর পদ্মের খেলা। তারপর আঁকলেন মা, থালার চারপাশটায় কেমন করে অন্য জ্যামিতিক চিহ্ন দিয়ে এক নতুন ধরনের নকশা। মা ছিলেন আর্ট কলেজ পাস, সেই আর্ট কলেজের উটকাট করা হাত এতদিন পরে যেন একেবারে কথা বলে উঠল। সবশেষে সব থেকে বড় বৃত্তটার সামনে বসিয়ে দেওয়া হয়েছিল ছোট্ট ঋতুকে আলপনা শেষ করতে। ঠাকুমা দিয়েছেন চাল বাটার আলপনা, মা খড়ি মাটির নকশা কেটেছেন তাকে ঘিরে। ঋতুপর্ণর বাবা বোধহয় জানতেন পুঁচকে ঋতু এর কোনোটাই সামলাতে পারবে না, তাই তার জন্য একেবারে জিঙ্ক অক্সাইড গোলা হয়েছিল। ছোট্ট ঋতুর হাতে ধরিয়ে দেওয়া হয়েছিল তুলি, হলে হবে কি, ঋতু তো আর আলপনা দিচ্ছে। কিন্তু কিছুতেই ডান দিকটা অর্থাৎ মায়ের দেওয়া আলপনার সঙ্গে তার দেওয়া আলপনা না মিলছে না। বাবা তবু ছাড়ার পাত্র নন, না মিললে কিচ্ছু হবে না, কিন্তু তুমি করো, কিছু একটা করো, বাবা সেদিন ছোট্ট ঋতুকে একটা কথা বলেছিলেন। তখন মানে বোঝেনি ঋতু, বড় হয়ে কিছুটা পেরেছিলেন বুঝতে, সারা জীবনই একদিকটা অন্য দিকের মতো নয়, তুমি আয়নায় যে তোমাকে দেখো সেও তোমার মতন অনেকটা, কিন্তু তুমি নও, হুবু বলে কিচ্ছুটি হয় না। আর তাই জন্যই পৃথিবীটা সুন্দর, বিচিত্র। একথা শোনার পর ছোট্ট ঋতু আর কথা বলেনি, সে মেঝের উপর বৃত্ত ঘিরে আপন মনে এরপর এঁকেছিল তার ইচ্ছেলতা। ঋতুপর্ণর মায়ের ছোটবেলায় মামাবাড়িতে একজন গুরুদেব আসতেন, সেই গুরুদেবের কথা নিয়ে ফিরবে আরবি। কিন্তু তার আগে, হ্যাঁ তার আগে ওই যে অবশ্যই অবশ্যই কিন্তু গানে গানে কানে কানে 107 চলে যাওয়া ভেসে যাওয়া তাঁরই তৈরি ছবির গানে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছে 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।
1: ঋতুপর্ণ মায়ের ছোটবেলায় মামাবাড়িতে একজন গুরুদেব আসতেন নৈহাটি থেকে। ঋতুপর্ণ দাদু দিদিমার দীক্ষা গুরু। তিনি ছিলেন বড় বিষয়ী এবং মামলাবাজ ধরনের মানুষ। কোনো প্রতিবেশী একবার তার কাঁঠাল গাছ কেটে নিয়ে গিয়েছিল বলে গুরুদেব নাকি প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে নালিশ করে চিঠি লিখেছিলেন। ভাবুন একবার তো। যাই হোক, ঋতুপর্ণ গলফ ক্লাবের মামাবাড়িতে গুরুদেব এলেই বাচ্চাদের মধ্যে কিছুটা ভয়ের পরিবেশ সৃষ্টি হতো, কারণ গুরুদেব ডেকে ডেকে ছোটদের বসিয়ে ধর্ম কথা শোনাতেন। তারা মোটেই সেই উপদেশ পছন্দ করত না। আর তারপর ছলছুতো করে এদিক ওদিক কেটে পড়ত, ফলে কিছুক্ষণ পরেই মামাবাড়ির হলঘরটা একেবারে ফাঁকা হয়ে যেত। খালি গুরুদেব একা বসে আছেন মাটিতে। সেদিন কি হলো এইসব দেখে ঋতুপর্ণ মায়ের মনে বোধহয় কোনো আবেগ সৃষ্টি হয়েছিল। ইরাদে পিতাই খুব ছোটবেলায় প্রথম কবিতা লিখেছিলেন এইভাবে।

ঋতুপর্ণর হাতেখড়ি হয়েছিল সুকুমার রায় দিয়ে। কানে শুনে প্রায় সব কবিতাই মুখস্থ হয়ে গিয়েছিল ঋতুর। তবু মাকে মাঝে মাঝেই আবোল তাবোল ধরিয়ে দিয়ে ছোট্ট ঋতু বলতে, পড়ো না মা। ঋতু লিখেছেন, কেন যে হঠাৎ ঘনিয়ে এলো ঘুমের ঘোর, গানের পালা সাঙ্গমোর, লাইন দুটো পড়ার সময় উচ্চকিত ছন্দবৃত্তি মায়ের গলায় অকারণে অকারণে অজান্তেই ম্লান বিষণ্ন হয়ে আসত, বুঝিনি তখন। এই কবিতাটা পড়ার পরই আনমনে মা বইটা বন্ধ করে দিত, আর আমি ভাবতাম মায়ের বুঝি আজ আর পড়তে ইচ্ছে করছে না। ছোটবেলায় ঋতুপর্ণের একজন মাত্র চেনা কবি ছিলেন, তিনি ঋতুপর্ণর দিদা। এই দিদাইয়ের সঙ্গে এই দিদাইয়ের মধ্যে একটা স্বাভাবিক ছন্দবোধ ছিল। কবিতা লিখতে বড় ভালোবাসতেন, কিন্তু সেকালে একজন গৃহবধূর শৌখিন কাব্যচর্চাকে বাড়ির কেউই তেমন আমল দেয়নি। ভীষণ দুঃখ পেলে দিদাই নিজের ঘরের দরজা বন্ধ করে বসে থাকতেন। সবাই ভাবত এ বুঝি গৃহিণীর মেয়েলি অভিমান। আসলে ওই প্রবল বেদনা থেকে দিদিভাইয়ের বা দিদাইয়ের অপটু অন্য হস্তাক্ষরে রচিত হতো এক এক টুকরো কবিতা। রবীন্দ্রনাথ যেদিন চলে গেলেন, সেই চলে যাওয়ার দিনই দিদা বেশ কিছুক্ষণ দরজা বন্ধ করে বসেছিলেন। হয়তোবা ধোপার খাতার পিছনের পাতায় তৈরি হয়েছিল কোনো বিয়োগ গল্প। ঋতুপর্ণর মা ইরা দেবীর বিয়ের দিন তুমুল ব্যস্ততার মধ্যে ঘর ভর্তি আত্মীয় কুটুমকে অগ্রাহ্য করেও একবার একফাঁকে বন্ধ হয়েছিল দিদায়ের ঘরের দরজা। পরের দিন সকালে ইরার গাড়ি চেপে শ্বশুরবাড়ি যাওয়ার সময় আলতো রাগানো হাতে লেস দেওয়া ছোট্ট রুমালের আড়ালে ঋতুপর্ণর মা লুকিয়ে নিয়ে এসেছিলেন দিদাইয়ের দেওয়া সেই চিরকুট। ঋতুপর্ণর মায়ের একটা চন্দন কাঠের বাক্স ছিল, তার মধ্যে ভর্তি ছিল ঋতুপর্ণর বাবার লেখা প্রেমপত্র। সেখানেই ঠাঁই নিয়েছিল সেই চিরকুটটা। অনেক সময় ইরা দেবী সেই বাক্স খুলে নিজের মনে ওই চিরকুটটা হাতে নিয়ে বিড় বিড় করে পড়তেন। অন্যদিকে ঋতু ভাবতেন মা নিজে নিজে যাই পড়তে পারে সেটাই বুঝি কবিতা, আমার শোনার মতো মানে শ্রবণযোগ্য। অনেক জেদ করার পর মা ইরা ঋতুকে পড়ে শুনিয়েছিলেন সেই কবিতা, দিদাইয়ের লেখা কবিতা। কিছুমাত্র ক্ষণ বাকি, তারপরে হায় সব আলো সব হাসি নিভিবে হেথায়, হৃদয়ের পুতলিকে সাজাইয়া নিজে বিদায় জানানো ব্যথা দুঃসহ কিছে। মা ছাড়া বুঝিবে কেবা নিকট কি দূর, বুঝিবে কেবল বুঝি সানাইয়ের সুর। এই পর্যন্ত পড়তে পড়তে মা ইরাদেবীর গলা ধরে আসত, তিনি অন্য মনস্কভাবে চিরকুটটা ভাঁজ করে ছোট্ট কাগজটায় হামি দিতেন, চুমু দিতেন, তারপর তুলে রেখে দিতেন তার একান্ত একেবারে আকলে রাখা চন্দন কাঠের বাক্সে। অসুস্থ হওয়ার পর থেকে মায়ের যখন চলাফেরা করার ক্ষমতা কমে এলো, ঋতুপর্ণ তখন নতুন কোনো জায়গায় যাওয়ার কথা হতো একটাই কথা বলতেন ইরা দেবী, তাকে সঙ্গে করে নিয়ে যাওয়ার। পৃথিবীর অন্য দেশে ভিন জগতে ছেলে আর মায়ের মধ্যে সেই ভিন দেশে যাওয়া নিয়ে কত না কথার খেলা। ভিন দেশে পাড়ি দেওয়া অসম্ভব, তবুও কথার খেলা খেলত মা ছেলে, এভাবেই সুখ পেতেন বোধ হয়। মাকে নিয়ে ঋতুপর্ণ আর পৃথিবী ঘোরা হয়নি। মে মাসের 18 তারিখ ইরা দেবী চলে গিয়েছিলেন। মা চলে যাওয়ার পর শেষ জীবন পর্যন্ত ঋতুপর্ণ ঘোষ এমন একটাও স্বপ্ন দেখেননি যেখানে তার মা ছিলেন না। হ্যাঁ, এমনটাই বলেছেন ঋতুপর্ণ। এবং চলে যাওয়ার দিন শ্মশান ঘাটে মাকে যখন এক গালে চুমু খাচ্ছেন, তারপর কিন্তু মা আরেক গাল বাড়িয়ে দিচ্ছেন না। সেদিন ঋতুপর্ণ বুঝতে পেরেছিলেন মা নিথর হয়ে গেছেন। সব সম্পর্ক একসময় নিথর হয়ে যায়, আরেক গাল বাড়িয়ে দেয় না কেউ। তারপর থেকে বিষাদ বিষণ্ণতা তাকে পিয়ে বসেছিল ভীষণ ভীষণ রকম। এমনটা বলতে বলতে রেনকোটের ছোট্ট এক টুকরো শুনতে শুনতে আমরা চলে যাব খবরে, এবং তারপর যথারীতি নমস্কার কলকাতা।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রজা তরঙ্গে এই মুহূর্তে খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে জলশক্তি মন্ত্রকের বিভাগীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে ভাষণ দেবেন। দুদিনের এই সম্মেলন টিম ইন্ডিয়ার ভাবনাকে আরও সুদৃঢ় করতে এবং সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আরও মজবুত করার লক্ষ্যে আয়োজন করা হয়েছে। এই সম্মেলনে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে সমন্বয় বাড়াতে গুরুত্বপূর্ণ বিষয়গুলির ওপর অগ্রাধিকার সহযোগে আলোচনা হচ্ছে। কেন্দ্রীয় সরকার পেট্রোল, ডিজেল এবং বিমানের জ্বালানি বা অ্যাভিয়েশন টার্বাইন ফুয়েলের রপ্তানির ওপর বিশেষ অতিরিক্ত আবগারি শুল্কহার সংশোধন করেছে। সংশোধিত হার অনুযায়ী পেট্রোল রপ্তানির ওপর শুল্ক বাড়িয়ে প্রতি লিটারে 1.5 টাকা এবং ডিজেলের ওপর শুল্ক বাড়িয়ে প্রতি লিটারে 25 টাকা করা হয়েছে। অন্যদিকে এটিএফ এর ওপর শুল্ক কমিয়ে প্রতি লিটারে 19 টাকা করা হয়েছে। রাশিয়ার হামলায় ইউক্রেনে এক ভারতীয় সহ 12 জন প্রাণ হারিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনের একাধিক শহরে হামলা চালানো হয়। এই হামলায় বহু আবাসন এবং সাধারণ পরিকাঠামো নষ্ট হয়েছে। মৃত্যু হয়েছে এক ভারতীয়েরও। দেশে পেঁয়াজের পর্যাপ্ত মজুত রয়েছে বলে সরকার জানিয়েছে। বর্ষার মৌসুমে পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে কান্ডা এক্সপ্রেস এবং সড়কপথের মাধ্যমে সংরক্ষিত মজুত থেকে পেঁয়াজ ছাড়া শুরু হয়েছে। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, 3000-এর বেশি পেঁয়াজ চাষীকে সরাসরি 210 কোটি টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ ছত্তিশগড়ের রায়পুর সফরে যাবেন। রায়পুর এইমস এর তৃতীয় সমাবর্তনে যোগ দেবেন তিনি। ব্যাডমিন্টনে লক্ষ্য সেন, কিদাম্বি শ্রীকান্ত এবং তানভীর শর্মা আজ গুয়াংডং প্রদেশের শেনচেনে আয়োজিত চায়না মাস্টার্স সুপার 750 টুর্নামেন্টে তাদের অভিযান শুরু করবেন। এই মুহূর্তে হেডলাইন্স, আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: নমস্কার নমস্কার নমস্কার এবং নমস্কার আরও নমস্কার, অসংখ্য নমস্কার, প্রচুর নমস্কার নিয়ে নমস্কার কলকাতা রয়েছে আর পি। আমাকে ঘটিতা থাকবে না, হয় নাকি? ঘটিতাও বলছে কিন্তু গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। তো

গোদিদা তো খুব শিয়ানা, খুব শিয়ানা। গোদিদা একদিন দোকানে গিয়েছে, কী কিনতে বলুন তো? তেল কিনতে। হ্যাঁ, তেল কিনতে। তো তেল কিনে গোদিদা একেবারে রাগে টং হয়ে গেল। দোকানদারকে বলল, এই ভাই, হ্যাঁ, তেলের সঙ্গে আমার ফ্রি গিফটটা কোথায়? দোকানদার বলল, ও, ফ্রি তেলের সঙ্গে আবার ফ্রি গিফট কোথায়? হ্যাঁ, তেলের সঙ্গে কোম্পানি তো কোনো গিফট ফিট কোনো কিছু দেয়নি। আমি কি গিফট তোমাকে মানে বানিয়ে দেবো? ঘটি ঘটিটাও কম যায় না। দৌড় মশাই, আমাকে বোকা বানাচ্ছে নাকি? হ্যাঁ, আমি কি মূর্খ নাকি যে পড়তে পারি না? ওই তো তেলের বোতলের গায়েই তো লেখা আছে, হ্যাঁ, কোলেস্টেরল ফ্রি। কই, সেটা তো দিচ্ছ না। হ্যাঁ, কি হলো? হ্যাঁ, দাও। কুচকাঠি কুচমিঠি সঙ্গে আরবি, সকাল থেকে লুকোচুরি খেলা আপনার মনে নয়, একেবারে আকাশের সঙ্গে ঝড় ঝোল রোদ্দুরের, সে খবর নিয়ে ফিরবি আরবি। কিন্তু তার আগে গানে গানে কানে কানে নচিকেতা কোচি নেতা কোচি নয় লম্বা করে গাইবেন আপনার কানে শুধুমাত্র 107.8।

0: শাড়ি কুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপাইটার ননী গোপাল দাস।
1: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
3: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
4: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
5: গান মিলান্তি, গান মিলান্তি,
6: গান মিলান্তি রিকোয়েস্ট কিন্তু কার রয়েছে আজ। শুক্লা আচার্য কোথা থেকে, লেক টাউন থেকে মেসেজ পাঠিয়েছেন। ওয়াও আরভি, প্লিজ সকাল থেকে লুকোচুরি খেলা, এই যে শুনতে শুনতে কিন্তু মনে পড়ছে সেই গানটা, থ্রি ইডিয়টসের সেই গান, গিভ মি সাম সানশাইন।
7: सारी उम्र हम मर मर के जी लिए, एक पल तो अब हमें जीने दो, जीने दो।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। এই মুহূর্তে কোন কোন খবর আপনার জন্য রয়েছে, আপনার কানে রয়েছে, 107 এ রয়েছে, প্রয়োজনের কিংবা অপ্রয়োজনের কিংবা আমাদের ইন্সপিরেশনটাকে অনেকটা অনেকটা বাড়িয়ে তোলার জন্য, অর্থভাবে জুটিনি রং তুলে শান্তিপুরের বিকাশের পেন ড্রয়িং কিন্তু ঠাঁই পাবে থাইল্যান্ডের প্রদর্শনীতে, সেই খবর থাকবে কিন্তু আজ নমস্কার কলকাতায়। জানেন কি, এত সস্তা, এত সস্তা, এত সস্তা, আপনি জাস্ট চমকে যাবেন। পূজোর ছুটিতে জলের দরে বালি ভ্রমণের সুযোগ, দারুণ প্যাকেজ দিচ্ছে। কে, কোন সংস্থা দিচ্ছে, কারা দিচ্ছে, যেটাকে আপনি কিন্তু অ্যাকসেপ্ট করতে পারেন আর চলে যেতে পারেন। না, চোখের বালি পড়তে পড়তে নয়, একেবারে সোজা চলে যেতে পারেন বালি, রাইট? হাওড়ার বালির কথা বলছে না কিন্তু, বেড়ানোর জায়গা সেই বালির, ইন্দোনেশিয়ার সেই দ্বীপ রাষ্ট্র ইন্দোনেশিয়ার বালির কথা বলছে আরপি। হ্যাঁ, সেই সুযোগ কিন্তু রয়েছে নমস্কার কলকাতায়, সেই ইনফরমেশন প্রাপ্তির সুযোগ রয়েছে। জানেন কি, জানেন কি, সিকিম ঘুরতে যাচ্ছেন পুজোতে, বড় বদল কিন্তু পর্যটনে। জেনে নিতে হবে আপনাকে নতুন নিয়ম নীতি, সে কথা থাকবে আজ নমস্কার কলকাতায়। আর ওদিকে কামব্যাক, কামব্যাক সঞ্জু বুমরার, আফগানদের বিরুদ্ধে ঘোষিত হয়েছে ভারতের টি-20 দল, সেখানে জায়গা পেয়ে

0: তেমন করা, তেমন গালে চুমু দেওয়ার মতো সেই বাচ্চা ছেলেটি। হ্যাঁ, কার কথা বলছে আপনি? কি আপনি গেস করতে পারছেন? ওকে ওকে ওকে, থ্যাংক ইউ গেস করার জন্য। আর সেই কথাটাও কিন্তু থাকবে আজ নমস্কার কলকাতায়। আচ্ছা, আপনি কি এখানে ওখানে?
1: ও বাবা, বড় ব্যাগ পেয়েছে গো, চল না দাঁড়িয়ে পড় না, রাস্তার ধারে কি আছে যায়। কিংবা পচাক করে আপনি
0: থুতুটা ফেলতেন, কিংবা অন্য কাউকে থুতু ফেলতে দেখতেন। না না, সেসব কিন্তু বন্ধ করতে হবে। স্বচ্ছ বাংলা অভিযান গতকাল থেকে কিন্তু রাস্তায় থুতু এবং প্রস্রাবে জরিমানা।
1: জেনে নিন, জেনে নিন
0: আজ নমস্কার কলকাতায় যে কিসে কত আপনার পকেট কাটবে আপনি যদি থুতু ফেলেন, কিংবা কিংবা যদি মানে এই ব্যাপারটা যদি চালিয়ে যান, তাহলে আপনাকে কতটা জরিমানা গুনতে হবে সে কথা কিন্তু জানাবে আরপি আজ নমস্কার কলকাতায়। আচ্ছা, জানি মানে ওই তারাপীঠে কত কিছু কাণ্ড হয়ে গেল, কিন্তু কৌশিক অমাবস্যা, হ্যাঁ কৌশিকী অমাবস্যায় তারাপীঠে কি সত্যি সত্যি হোটেল মিলবে? ভক্তদের ভিড় ঝামলাতে কি নতুন ব্যবস্থা নেওয়া হচ্ছে জানাবে আরপি সে কথা আজ নমস্কার কলকাতায়। আর জানেন কি, স্কুলেই কিন্তু তালে সে তালে মেলা, সেই গানটাও থাকবে, সেই সঙ্গে তাল উৎসবের কথাও থাকবে। মিড ডে মিলে তাল উৎসব,
1: ও হো হো, আরেকটা খবর তো শুনলে জাস্ট আপনি চক্ষু ছানামড়া হয়ে যাবে আপনার।
0: ব্যাপারটা কি না, প্লাস্টিক থেকে তৈরি বিস্কিট, ভাবুন একবার,
1: প্লাস্টিক প্লাস্টিক প্লাস্টিক,
0: না না না না না, প্লাস্টিকের কথা বলছি, হ্যাঁ প্লাস্টিক, যেটা আমি আপনি সারাক্ষণ ইউজ করে চলেছি, প্লাস্টিক থেকে তৈরি বিস্কুট, সেই বিস্কিটে কিন্তু মিটবে আমাদের খিদে। তাক লাগানো আবিষ্কার, হ্যাঁ তাক লাগানো আবিষ্কার, এর ফলে বুঝতেই পারছেন সমাজে কমবে প্লাস্টিক বর্জ্য। কিন্তু সেই ব্যাপারটা কি, কারা কীভাবে তৈরি করেছেন, সত্যি কি বাংলার অবদান সেখানে রয়েছে? আরও এক মানুষের কথা, দুর্গাপুরের একজন মানুষের আবিষ্কার, সেই আবিষ্কারে কী ঘটবে, কী হতে চলেছে, না ভূমিকম্পে প্রাণ বাঁচাবে ক্যাপসুল, দুর্গাপুরের এক বিজ্ঞানীর আবিষ্কারে কিন্তু একেবারে চমক চমক চমক। আর তিনি কী করেছেন, কী করেছেন, কীভাবে করেছেন, তার সত্যি সত্যি কি পেটেন্ট তিনি নিয়েছেন, তার জন্য কে সার্টিফিকেট দিয়েছেন, কীভাবেই বা সেটা আমাদের কাছে, আম জনতার কাছে পৌঁছবে, সব খবর আজ নমস্কার কলকাতায়। না, এখানে কিন্তু থেমে থাকা নয়, প্রয়োজনের খবরে খবর সেগুলো কিন্তু থাকবে নমস্কার কলকাতা। এই মুহূর্তে মেঘের পালক নিয়ে, মেঘের পালক দিয়ে ছুড়ছুড়ি দেওয়ার জন্য শ্রেয়া ঘোষাল আপনার কানে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। আর এই মুহূর্তে কিন্তু রয়েছে, হ্যাঁ এই মুহূর্তে রয়েছে অবশ্যই অবশ্যই হাওয়া অফিসের হালচাল,
4: হাওয়া অফিসের হালচাল,
5: হালচাল।
3: হালটা কেমন, হালটা কেমন, হালটাকে ভালো করে ধরবেন নাকি
6: কেমন তেমন করে চললে হবে?
3: কি বলছে ওয়েদার রিপোর্ট? আজ কিন্তু জেনারেলি ক্লাউডি স্কাই, এবং সেই সঙ্গে কিন্তু মাঝে মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ওরে বাপরে বাপ, গতকাল যখন গরম গরম হচ্ছিল না,
6: বুকের মধ্যে পুরো মানে এই পিলেটা না পুরো চমকে চমকে চমকে চমকে পুরো চমচম হয়ে যাচ্ছিল গো।
3: হ্যাঁ সত্যি তাই, কিন্তু গতকাল ওরে বাপরে বাপ, যারা এই স্টুডিওতে বসে যারা প্রোগ্রাম করেছে তারা বুঝছে,
7: বাপরে কি আওয়াজ রে বাবা, এত এত আওয়াজ আসছিল ভাবা যায় না আর কি।
3: আজ সকালবেলা রিপোর্টটা কিন্তু তেমন করেই পেয়েছে। আজ ম্যাক্সিমাম টেম্পারেচার থাকতে পারে 31 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে, মিনিমাম টেম্পারেচার থাকতে পারে 26 ডিগ্রি সেন্টিগ্রেডের আশেপাশে। গতকাল ম্যাক্সিমাম টেম্পারেচার ছিল 28.2 ডিগ্রি সেন্টিগ্রেড -4.3, মিনিমাম টেম্পারেচার ছিল 26.2 ডিগ্রি সেন্টিগ্রেড -0.4, ম্যাক্সিমাম হিউমিডিটি
6: ওরে বাপ রে বাপ, পুরো ছেলে কি করছে গো, মেয়েটাও তো কাঁপিয়ে দিয়েছে, পুরো সেঞ্চুরি হাঁকিয়েছে, 100% হিউমিডিটি, ও
3: না না না না না না,
6: মিনিমামটাও কিন্তু খুব একটা কম নয়, 95%,
3: ভাবুন একবার রেজাল্টটা, ভাবুন একবার 95 থেকে 100% ফুল ফান্ডা নিয়ে হিউমিডিটি কিন্তু গতকাল তার ঘোড়াটা টকবক টকবক টকবক টকবক করে চালিয়েছে। আর আর আর বৃষ্টি
6: হরে পাপে পাপ, সে কি আর কম নাকি, রাস্তায় জল দাঁড়িয়ে গিয়েছিল, আমি মেপে দেখেছি আমার স্কেল দিয়ে
3: 129.8 মিলিমিটার, না না আমি না, মানে আলিপুর ওয়েদার অফিস এমনটাই মেপেছে, গতকালের বৃষ্টিপাতের পরিমাণ 129.8 মিলিমিটার।
6: ওহো,
3: আর আজকে কিন্তু ওয়েদার ওয়ার্নিং সেটাও কিন্তু রয়েছে, বিশেষ করে যারা সমুদ্রে অথবা নদীতে মাছ ধরতে যান তাদের জন্য বেশি করে। কারণটা কি, ওই যে আমাদের পশ্চিমবঙ্গে এবং নর্থ ওড়িশা সেই সঙ্গে বাংলাদেশের কোস্টাল এরিয়াতে 35 থেকে 45 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, সেই সঙ্গে সেই ঝোড়ো হাওয়া কিন্তু 55 কিলোমিটার পর্যন্ত তার গতিবেগকে স্পিড ব্রেক করে নিয়ে যেতে পারে। ফলে সমুদ্রে অথবা নদীতে যারা মাছ ধরতে যান আজকের দিনটা কোনোভাবেই কিন্তু, আজ অন্তত আগামী 6 ঘন্টায় কোনোভাবেই কিন্তু তারা যেন গভীর সমুদ্রে না যান তেমনটা বলা হয়েছে। আর যারা বেড়াতে যান, এটা কিন্তু আরপির ওয়ার্নিং, যারা বেড়াতে গেছেন তারাও কিন্তু প্লিজ সমুদ্রে গিয়ে বেশি কিন্তু উত্তাল হয়ে যাবেন না, কারণ উত্তাল সমুদ্র আপনাকে তালে সে তালে মিলা তালের ছোবড়ার মতো ভাসিয়ে নিয়ে যেতে পারে, আর তারপর বাড়িতে আপনি কান্নার রোল তুলবেন না। কি কনফিউজড হয়ে যাচ্ছেন? না না না না না, এমনটা নয়, কনফিউজ নয়, বরং কনফিউশন এটাই চাই যে আমি নিজেকে সামলে রাখবো, পরিবারকে সামলে রাখবো, আমার আশেপাশে যারা আছে সমুদ্রের কাছে গিয়ে বীরত্ব দেখানো নয়, বরং তাদেরকে সামলে রাখবো প্রকৃতির যে মারণ বাড়ির থেকে নিজেদের সামলে রাখবো, এমনটাই প্রতিশ্রুতি চাইছে আপনার কাছ থেকে। আর এদিকে কিন্তু শুভ্রা আবারও কিন্তু আরেক শুভ্রা, না না ওই লেক টাউনের শুভ্রা নয়, এই মুহূর্তে কিন্তু শুভ্রা ভুবনেশ্বর এমসে যে কাজ করে সে আমাদের কলকাতার মেয়ে, সেখান থেকে কিন্তু গেছে ওখানে, আর ওখান থেকে FM রেইনবো শোনে শোনে আরপিকে তার গানের রিকোয়েস্ট। হ্যাঁ আরপি, যখন শুনিয়ে দিলে মেঘের পালক, তখন শ্রেয়া ঘোষালের কণ্ঠে, সেই সঙ্গে উদয় মজুমদার তার কণ্ঠে কিন্তু একটা গান আছে, বরসোরে মেঘা মেঘা, প্লিজ এই গানটাও কিন্তু শুনিয়ে দিও গান মিলান্তিতে।
4: গান মিলান্তি, গান মিলান্তি।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। এই মুহূর্তে আপনার জন্য, হ্যাঁ আপনার জন্য ঠিক কোন খবর রয়েছে, কোন খবর, কোন খবর আপনার জন্য রয়েছে এই মুহূর্তে 107-এ, যেটা কিন্তু আপনাকে ইন্সপায়ার করবে, আপনাকে এগিয়ে দেবে অনেকটা অনেকটা পথ, কিন্তু আপনাকে এগিয়ে দেবে। পরনে ছিল শাড়ি, পায়ে একেবারে সাধারণ চটি। দুই মেয়ের পড়াশোনার খরচ যোগাতে অমৃত দৌড় নামে ম্যারাথনে দৌড়ন মহারাষ্ট্রের অম্বাজোগাইয়ের 47 বছরের রমাবাই রণবীর। বৃষ্টি ভেজা রাস্তায় একাধিকবার পিছলে যাওয়ায় চটি খুলে হাতে নিয়ে খালি পায়ে দৌড়ন সেই রমাবাই। আশেপাশে অনেক প্রতিযোগী বয়সে রমাবাইয়ের চেয়ে ছোট হলেও পায়ে পড়েছিলেন আধুনিক স্পোর্টস শু। শেষ পর্যন্ত সব বাধা পেরিয়ে ম্যারাথনে প্রথম হন রমাবাই। পুরস্কার মূল্য বাবদ পাওয়া 3,000 টাকা দুই মেয়ের পড়াশোনার জন্য তিনি কিন্তু খরচ করেন। আর তারপর তারপর কি ঘটল জানবে আর পিছিয়ে কথা, কিন্তু তার আগে ছোট একটা বিজ্ঞাপন বিরতি।
4: হরে কৃষ্ণ, সকল ভক্তদের জানাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের সাদর আমন্ত্রণ। উৎসব স্থান ইসকন নিউ টাউন কলকাতা, শাপুরজি বাস স্ট্যান্ড, 2ষা সেপ্টেম্বর থেকে 5ই সেপ্টেম্বর 2026।
0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: ফিরে এলাম সেই রমাবাইয়ের খবর নিয়ে। হ্যাঁ, যে রমাবাই আমাদের কাছে সত্যি সত্যি এগিয়ে দেওয়ার মতো, এগিয়ে রাখার মতো। পুরস্কার মূল্য বাবদ 3,000 টাকা দুই মেয়ের পড়াশোনার জন্য খরচ করবেন বলে সিদ্ধান্ত নেন রমাবাই। স্বামীকে হারানোর পর রান্নার কাজ করে দুই মেয়েকে নিয়ে কঠিন কঠিন জীবন যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তিনি। আর তারপর তারপর কি ঘটল, তারপর অবশ্যই অবশ্যই তার এই যে এগিয়ে চলা, এই যে এগিয়ে যাওয়া, সেটাকেই কিন্তু স্যালুট জানাচ্ছে FM রেইনবো। এবং দুর্ঘটনায় মৃত্যু হয় রমাবাইয়ের স্বামীর। আর্থিক সংকট থাকলেও কখনোই কিন্তু দুই মেয়ের পড়াশোনা থামিয়ে দিতে চাননি তিনি। মহারাষ্ট্রের বিড় জেলার অম্বাজোগাই গ্রামে বাড়ি রমাবাইয়ের। স্বামীর মৃত্যুর পর থেকে সংসারের দায়িত্ব নেওয়া রমাবাই পরিবারের একমাত্র উপার্জনকারী। দুই মেয়ের পড়াশোনার খরচ চালাতে বাড়ি বাড়ি গিয়ে রান্নার কাজ করা রমা খবর পান যে অম্বাজোগাই শহরের খোলেশ্বর এডুকেশনাল কমপ্লেক্সের 75তম বর্ষপূর্তি উপলক্ষে অমৃত দৌড় ম্যারাথনের আয়োজন করা হয়েছে। এক মুহূর্ত দেরি না করে তিনি নাম লিখিয়ে দেন এই প্রতিযোগিতায়, কারণ জয়ী প্রতিযোগীর জন্য পুরস্কার মূল্য ছিল 3,000 টাকা। কোনো প্রশিক্ষণ নয়, কোনো স্পোর্টস জুতো নয়, পরনে শাড়ি আর সাধারণ চটি পরেই ম্যারাথনে যোগ দেন রমা। তাকে দেখে অনেকেই ভ্রু কুঁচকেছিলেন ঠিকই, কিন্তু দৌড় শুরু হতেই রমাকে দেখে সকলে অবাক হয়ে যান। বারবার পিছলে যাওয়ায় চটি খুলে হাতে নিয়ে খালি পায়ে কিন্তু দৌড়তে শুরু করেন রমা। তারপর একের পর এক প্রতিযোগীকে পেছনে ফেলে ম্যারাথনে জয়ী হয়েছেন এই রমাবাই। তার জন্য স্পেশালি তার জন্যই এই গানটা ডেডিকেট করছে আরপি 107 FM রেইনবোতে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: হ্যাঁ কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। এই মুহূর্তে আপনাদের পাঠানো গানের রিকোয়েস্ট, কে গানের রিকোয়েস্ট পাঠিয়েছেন? গান মিলন্তিতে। ওকে ওকে, আহা, আঁকি বুকি আঁকি বুকি এই গানটা শুনতে চেয়েছেন এবং একই সঙ্গে শুনতে চেয়েছেন যে আজ ভোরবেলায় ভোরাইতে রত্নগর্ভায় তুমি ঋতুপর্ণ ঘোষের মায়ের কথা বলছিলে। ঋতুপর্ণ ঘোষের একটা লেখা গান।

0: আছে, আমি যদি ভিড় হয়ে যাই প্লিজ শুনিয়ে দেবে? শাশ্বতী আচার্য, লীনা আচার্য এমনটা কিন্তু লিখে পাঠিয়েছে লেক মার্কেট থেকে। ওকে, থ্যাংক ইউ। ওদের গানটা ডেফিনেটলি আর পি শুনিয়ে দিচ্ছে এই মুহূর্তে। আর এই গানটা শুনতে শুনতে আমরা চলে যাবো কিন্তু খবরে, খবর থেকে অবশ্যই ফিরে আসবো। নমস্কার কলকাতার দ্বিতীয় ঘন্টা
1: গান মিলান্তি, গান মিলান্তি।
0: ঋতুপর্ণ লেখা আমি যদি ভিড় হয়ে

0: এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আবারও দেশের নাগরিকদের স্বদেশে পণ্য গ্রহণ এবং অপ্রয়োজনীয় সোনা কেনা ও বিদেশে বিয়ের আয়োজন বা ডেস্টিনেশন ওয়েডিং থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন। এক ভিডিও বার্তায় প্রধানমন্ত্রী ভারতীয়দের বিদেশে প্রমোদ ভ্রমণ এবং একান্ত প্রয়োজন ছাড়া সোনা না কেনার পরামর্শ দিয়েছেন। 7.8% অর্থনৈতিক বিকাশ অর্জনের জন্য তিনি দেশবাসীকে অভিনন্দন জানান এবং আত্মনির্ভরশীলতা বৃদ্ধি ও স্বদেশী পণ্যের উপর অধিক গুরুত্ব দেওয়ার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে জলশক্তি মন্ত্রকের বিভাগীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে ভাষণ দেবেন। দুদিনের এই সম্মেলন টিম ইন্ডিয়ার ভাবনাকে আরও সুদৃঢ় করতে এবং সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আরও মজবুত করার লক্ষ্যে আয়োজন করা হয়েছে। এই সম্মেলনে কেন্দ্র ও রাজ্যগুলির মধ্যে সমন্বয় বাড়াতে গুরুত্বপূর্ণ বিষয়গুলির উপর অগ্রাধিকার সহযোগে আলোচনা হচ্ছে। রাশিয়া হামলা ইউক্রেনে এক ভারতীয় সহ 12 জন প্রাণ হারিয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, ড্রোন এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইউক্রেনের একাধিক শহরে হামলা চালানো হয়। এই হামলায় একাধিক আবাসন এবং সাধারণ পরিকাঠামো নষ্ট হয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি জানিয়েছেন, রাশিয়ার এই হামলার জেরে ওডেসা শহর ও সংলগ্ন অঞ্চলে হাজার হাজার মানুষ বিদ্যুৎহীন অবস্থায় থাকতে বাধ্য হচ্ছেন। এক ভারতীয়ের মৃত্যু হয়েছে বলে তিনি স্পষ্ট জানিয়েছেন। দেশে পেঁয়াজের পর্যাপ্ত মজুত রয়েছে বলে সরকার জানিয়েছে। বর্ষার মরশুমে পেঁয়াজের মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রাখতে কান্দা এক্সপ্রেস এবং সড়কপথের মাধ্যমে সংরক্ষিত মজুদ থেকে পেঁয়াজ ছাড়া শুরু হয়েছে। উপভোক্তা বিষয়ক খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে, 3000-এর বেশি পেঁয়াজ চাষীকে সরাসরি 210 কোটি টাকা অর্থ সহায়তা প্রদান করা হয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন আজ ছত্তিশগড়ের রায়পুর সফরে যাবেন। রায়পুর এইমসের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। কেন্দ্রীয় সরকার পেট্রোল, ডিজেল এবং বিমানের জ্বালানি বা এভিয়েশন টারবাইন ফুয়েলের রপ্তানির ওপর বিশেষ অতিরিক্ত আবগারি শুল্ক হার সংশোধন করেছে। এ মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: সত্যি সত্যি যদি মহানায়কের পথ দুম করে শেষ না হয়ে যেত আর এখন যদি তিনি বেঁচে থাকতেন আজ নয় আগামীকাল, তার হ্যাপি হ্যাপি হ্যাপি বার্থডেতে আপনি ঠিক কী খাওয়াতেন বলুন তো? কতটা কতটা আপনি একেবারে ইমোশনাল হয়ে উঠতেন, নাকি কোনো চিঠি লিখতেন, মেসেজ লিখতেন, নাকি বলতেন উত্তম কুমার স্যার আপনি না এই ছবির ডায়ালগটা একটুখানি বলুন না, হ্যাঁ বলুন না, একটুখানি বলুন না, সেই নায়কের ডায়ালগ কি আপনি পুনরায় শুনতে চাইতেন?
1: এটা কি স্বগতোক্তি না হলিউড স্টাইল? বিড়বিড় করছো কেন?
2: আগে এখানে একটু কমই চাইছিল না?
1: কম চাইছিল?
2: বঙ্কিম লিখেছেন যে সেকালের ছেলেরা বাপের সামনে গলা তুলত না।
1: না তুললেও একটা সামঞ্জস্য থাকবে বই কি? আমি জল বলবো, তুমি তেল বলবে, দুটো মিশ খাবে কি করে? আর তাছাড়া কণ্ঠস্বরটা অবহেলা করার জিনিস নয়। তুমি তো স্টেজে অভিনয় করেছো, গলার কাছে
2: গর্ভবতী লোকের সামনে আমাকে অপমান করতে ভদ্রলোক বিন্দু মাত্র দ্বিধা করলেন না। প্রবীণ অভিনেতা, তাই আমিও সেটা হজম করে গেলাম, যদিও মনে মনে জানতাম যে ওর অভিনয়ের স্টাইলটা ভুল, কারণ সেটা

0: পুরনো, আজকের দিনে সেটা অচল।
1: আমাকে নতুন পেয়ে হুমকি দিয়ে দাপড়ানি দিয়ে
2: অরিন্দম, এই যে তোর খুঁতখুঁতেমি, এটা খুব ভালো সাইন, এর মানে তুই উন্নতি করবি।
1: করব, আল বাদ করব। আই উইল গো টু দ্য টপ।
3: এমন ডায়লগে সত্যি সত্যি আবার শুনতে চাইছেন, বলুন না, একটুখানি বলুন না কি আপনার মনের ইচ্ছে, মনের চাওয়াগুলো আপনি কি রয়েছে লিখে পাঠিয়ে দিন 9903653992। আগামীকাল মহানায়কের হ্যাপি হ্যাপি বার্থডে, সেঞ্চুরি করবেন 100 100 100, যদিও 101তম জন্মদিন। ওই যে একটা বাচ্চা যখন এক বছর তার যখন পূর্তি হয় তখন কিন্তু তার দ্বিতীয় জন্মদিন, কিন্তু বছরের দিক থেকে এক বছর কমপ্লিট করলো, এটাও ঠিক তাই। তো যাই হোক না কেন, আপনি আগামীকাল মনে মনে প্রাণে প্রাণে হৃদয়ে হৃদয়ে একেবারে ভেতর থেকে অন্তর থেকে অন্তরমামা বিকশিত করো, এমনটা বলতে বলতে উত্তম কুমারের কাছে কি শুনতে চাইতেন, কি খাওয়াতে চাইতেন, নাকি কোনো প্রেম আলাপ কি করতেন, ছোট্ট চিরকুটে আপনি কি দিতেন, কোনো মুভি কি আপনি আগামীকাল ফিরে দেখবেন, লিখে পাঠান আপনার যা ইচ্ছে করছে উত্তম কুমারকে ঘিরে। লিখে পাঠান 9903653992। আর এই মুহূর্তে অঞ্জন দত্তের গানের মধ্যে সেই যে এই পথ যদি না শেষ হয়।

কি বলতেন আপনি, কি বলবেন আপনি, কি বলতে চাইছে আপনার মন, আপনার হৃদয়, আপনার অন্তর, সেটাই লিখে পাঠান 9903653992। আর উত্তম কুমার নিজে যেটা বলে গিয়েছেন,

0: যায় না তারে বাধা, যায় না তারে ভোলা, তিনি ফিরে ফিরে আসেন আমাদের অন্তরে, আমাদের হৃদয়ে মনে প্রাণে তিনি বার বার করে ফিরে আসেন। আর সেই ফিরে আসার কথা আজ নমস্কার কলকাতা জুড়ে, আগামীকাল তাঁর যে জন্মদিন, হ্যাপি হ্যাপি বার্থডে।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: আপনাদের পাঠানো মেসেজ 9903659992 সৌভিকের মেসেজ, সৌভিক পাঠিয়েছে একুর থেকে, একেবারে কসবা হালতু থেকে পাঠিয়েছে। কি লিখেছে সুপ্রভাত দাদা, আজ ঋতুপর্ণ ঘোষকে নিয়ে রত্নগর্ভা শুনলাম, অনেক কিছু জানলাম, ধন্যবাদ। থ্যাংক ইউ তোমাকেও, হ্যাঁ তোমাকেও কিন্তু অনেক অনেক ধন্যবাদ। আর টপিকের বিষয়ে বলেছে, আমি আগে উত্তম কুমার দেখতাম, উত্তম কুমার দেখতে ওকে, তারপর কথা বলতাম, কিছু ডায়লগ শুনতাম, শেষে বাঙাল পদ রান্না করে খাওয়াতাম, কারণ তিনি বাঙাল রান্না ভালোবাসতেন। তাই সৌভিক সরকার কসবা হালতু থেকে এমনটাই কিন্তু লিখে পাঠিয়েছে। ওকে ওকে, অনেক অনেক মেসেজ কিন্তু অলরেডি ইন করেছে 9903659992 এখনও পর্যন্ত। ভোরাইয়ের মেসেজ চলে আসছে। ওকে সুপ্রভাত আরপিতা, প্রথমে শুনতে পাচ্ছিলাম না, এখন পরিষ্কার শুনতে পাচ্ছি। আজ আমার খুব প্রিয় পরিচালক ঋতুপর্ণ ঘোষের মায়ের কথা শুনতে পারবো। ওকে, এটা ভোরের মেসেজ অলরেডি এখন ইন করছে। খুব কম পরিচালককেই সিনেমাতে ফুটিয়ে তুলেছেন সম্পর্কের এমন মনস্তাত্ত্বিক বিশ্লেষণ, খুব কম পরিচালকই ফুটিয়ে তুলেছেন। আজকের অনুষ্ঠানে গানগুলো খুব শুনে খুব ভালো লাগছে। পারমিতা সেন বেঙ্গালুরু থেকে এমনটা লিখে পাঠিয়েছেন। ওকে থ্যাংক ইউ পারমিতা। ঋতুপর্ণ ঘোষ, বাপরে এখনো পর্যন্ত মেসেজ আসছে, বোরাইয়ের মেসেজ। কিষানগঞ্জ থেকে গৌতম সত্য বা সুত্তা, যাই হোক না কেন, গৌতম পাঠিয়েছেন এমনটাই লিখে পাঠিয়েছেন। ওকে ওকে, এই মুহূর্তে নির্জনে যমুনার কোলে গান মিলন্তিতে শুনতে চাইছেন কে, সোমনাথ। নির্জনে যমুনার কোলে তিমির বিশ্বাসের গানটা প্লিজ শুনিয়ে দিও। ওকে, আর উত্তম কুমারকে ঘিরে যেসব মেসেজগুলো এসছে সেগুলো বরং বলি। হিমু বাঁকুড়া থেকে লিখেছেন, কে লিখেছেন, কাল প্ল্যানচেট করে উত্তম কুমারের সঙ্গে আড্ডা মারব হয়েছে, ওয়াও থ্যাংক ইউ। এই আগে শুনি কিন্তু, পারলে একটু রেকর্ডিং করে পাঠিয়ে দিও। হিমু বাঁকুড়া থেকে এমনটাই পাঠিয়েছে। আচ্ছা হিমু, সেই চরিত্র, বিখ্যাত চরিত্র, সেই হিমুর নামে কি নাম নাকি সত্যি সত্যি এই নাম, কি জানি বাপু। নিবেদিতা কি লিখেছে, গুড মর্নিং আরপিতা, উত্তম কুমারের কণ্ঠে গাওয়া গান, ওকে শুনিয়ে দিয়েছে, আমার শোনার হরিণ চাই, আরও গান শোনাবে, যেমন মোম জো শোনায় সেই গানটাও কিন্তু ডেফিনেটলি শোনাবে নিবেদিতাকে, আমাদের অন্যান্য বন্ধুদেরও। মহিষাসুর মর্দিনী চণ্ডীপাঠটা একটু শোনান, উত্তম দাদুর কাছে শুনতে চাইতাম, এমনটাই এমনটাই। এবং সেই সঙ্গে আরও কী কী লিখেছে, বিউলির ডাল, আলু পোস্ত, ভেটকি, মাছের কাঁচা চচ্চড়ি, কাঁটা চচ্চড়ি, সেটাকে লেখাটা এদিক ওদিক হয়ে গেছে, তো এই সব কিন্তু খাওয়া তো আমাদের বন্ধু শর্মিষ্ঠা। এবং সেই সঙ্গে কোন মুভিটা দেখতো, ওগো বধূ সুন্দরী দেখবে, আচ্ছা আগামীকাল দেখবে। সেই সঙ্গে উত্তম কুমারের কাছে একটা রিকোয়েস্ট রাখতো, মহিষাসুর মর্দিনীর একটুখানি চণ্ডীপাঠটা শোনানোর জন্য। আপনি পাঠিয়ে দিন উত্তম কুমারের কাছে আপনার কী রিকোয়েস্ট থাকতো, আজ যদি তিনি বেঁচে পড়তে থাকতেন, 100তম জন্মদিনে যদি একেবারে সেই কেক কাটতেন, কিংবা পায়ে সে যখন চামচ নিয়ে শুরু করে শিপটা দিতেন, আহা। আর আপনি উপস্থিত, হয়তো বা উপস্থিত, কি শুনতে চাইতেন, কি খাওয়াতেন, কি করতেন, কি লিখতেন তাকে, লিখে পাঠান 9909।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা,
3: হাই কলকাতা, হ্যালো কলকাতা, গুড মর্নিং কলকাতা, নমস্কার কলকাতা। এই মুহূর্তে, হ্যাঁ এই মুহূর্তে কোন খবর আপনার জন্য রয়েছে, আর এর কাছে কোন সেই জরুরি খবর আপনার জন্য রয়েছে, আর আপনার ইচ্ছেগুলো সে তো আপনি পাঠাবেন, ডেফিনেটলি পাঠাবেন। এই মুহূর্তে কোন কথা, কোন খবর, ওই যে একটু আগে বলেছিল আরপি, সেই মানুষটার কথা। ভূমিকম্পে প্রাণ বাঁচাবে ক্যাপসুল, দুর্গাপুরের কার আবিষ্কার, অভিজিৎ বাবুর আবিষ্কার, দুর্যোগেও কিন্তু নিরাপদ থাকবে মানুষ। ক্যাপসুল তৈরি করে কেন্দ্রীয় সরকারের পেটেন্টও পেয়ে গিয়েছেন, একেবারে রিসেন্টলি কিন্তু সেই পেটেন্ট পেয়েছেন অভিজিৎ কুমার চন্দ। ব্যাপারটা কি, ভূমিকম্পের মতো ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে মানুষ থাকবে নিরাপদ, বিশেষ ক্যাপসুল তৈরি করে কেন্দ্রীয় সরকারের পেটেন্ট পেয়েছেন দুর্গাপুর স্টিল প্ল্যান্টের কর্মী অভিজিৎ কুমার চন্দ। তার আবিষ্কারের নাম সেসমিক প্রোটেকশন ইউনিট, সেসমিক প্রোটেকশন ইউনিট। সম্প্রতি DSP DIC কনফারেন্স হলে আয়োজিত এক অনুষ্ঠানে DIC সুরজিৎ মিশ্র অভিজিৎ বাবুর হাতে একেবারে সার্টিফিকেট তুলে দিয়েছেন। ভাবুন একবার, কি এই ক্যাপসুল, সেটা কিন্তু আমার আপনার আমাদের সকলের অবশ্যই অবশ্যই জানা দরকার। কার্বন ফাইবার বা স্টিলের ক্যাপসুল, এটি ভিতরে ফোমের একটা স্তর থাকবে, ভিতরে রাখা থাকবে, রাখা যাবে 7 দিনের শুকনো খাবার, জল, টর্চ, অক্সিজেন ঢুকতে পারবে। জানা গিয়েছে বাড়ি বা ফ্ল্যাটের বাইরে থাকবে ক্যাপসুল, ভূমিকম্প হলেই কিন্তু এর ভেতর আশ্রয় নিতে পারবে পরিবার। আবাসন ধ্বংস হলেও লাল রঙের এই ক্যাপসুল স্প্রিং এর সাহায্যে ঝুলবে, নজরে পড়বে সহজেই। কিন্তু কেন এমন আবিষ্কার, আসলে 2001 সালের ভয়াবহ গুজরাটের সেই যে ভূমিকম্প গভীরভাবে নাড়া দিয়েছিল অভিজিৎ বাবুকে, সেই বিপর্যয়ে প্রাণহানির ঘটনা তাকে ভাবতে উদ্বুদ্ধ করে। সেই ভাবনা থেকেই ধীরে ধীরে জন্ম নেয় সিসমিক প্রোটেকশন ইউনিটের ধারণা। অভিজিৎ বাবুর মতো মানুষদের আমাদের স্যালুট স্যালুট স্যালুট কুর্নিশ জানানো ছাড়া আর কি কথা আছে। আর তার সেই পেটেন্টটা যখন বাস্তবে রূপ পাবে, আমরা অবশ্যই সেটা ইউজ করব, নিজেদের সুরক্ষিত রাখব। এমনটা বলতে বলতে কোন গান আপনার জন্য ওয়েট করছে, হ্যাঁ কোন গান আপনার জন্য ওয়েট করছে, অরিজিৎ এবং শ্রেয়া বালির শহরে পাঠিয়ে দিচ্ছেন আমাদের সকলকে।

0: বালি শহরে আমরা যাবো ঠিকই, কিন্তু তার আগে কিন্তু একটু কর্তব্য কাজ রয়েছে, সেটা শেষ করে নেওয়ারই বেটার।
1: হরে কৃষ্ণ। সকল ভক্তদের জানাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের সাদর আমন্ত্রণ। উৎসব স্থান ইসকন নিউ টাউন কলকাতা, সাপুজি বাস স্ট্যান্ড, 2 সেপ্টেম্বর থেকে 5ই সেপ্টেম্বর 2026।
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।

0: क्या करें।
1: সত্যি আমরা কি করব, কি করব আগামীকাল, কি করব সেটাই তো জিজ্ঞাসা, সেটাই আপনার কাছে প্রশ্ন, সেটাই আপনার কাছে কিন্তু লিখে পাঠানোর মেসেজের টপিক। 9903653992 তে আপনি কি পাঠিয়েছেন দেখে বেলা এই মুহূর্তে আমি বলতাম, হে নায়ক তুমি সকল সেরা, তুমি সকল সেরা। প্রদ্যুৎ শিকদার কোথেকে পাঠিয়েছে, রানাঘাট থেকে, এমনটাই পাঠিয়েছে। প্রদ্যুৎ শিকদার রানাঘাট থেকে এমনটাই পাঠিয়েছে। নমস্কার দাদা, যদি সম্ভব হতো, হ্যাঁ নমস্কার দাদা, যদি সম্ভব হয় আপনার কথা বলার ছন্দে এই বার্তা তুলে ধরার আবেদন রাখলাম। কি সেই বার্তা? ওকে, পথের পাঁচশো গাছকে রাখি বন্ধন শিক্ষকের। ভাই বোন বা সম্প্রীতির বন্ধনের সম্পর্কে গণ্ডি পেরিয়ে প্রকৃতির সঙ্গেও কিন্তু বন্ধনের বার্তা দিয়েছেন পরিবেশ প্রেমী শিক্ষক, আর তিনি কেউ নন, তিনি হচ্ছেন আমাদের রানাঘাটের প্রাথমিক শিক্ষক কৃষ্ণেন্দু বিশ্বাস, যে আমাদের রোজগার বন্ধু। পায়রা ডাকার ভাগীরথী নদীর ঘাট থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তর, স্কুল, উদ্যান, রেল স্টেশন, এমনকি রাস্তার পাশে বড় গাছগুলোতে, এই তো এই যে রাখি পূর্ণিমা গেল, সেই রাখি পূর্ণিমাতে তিনি রাখি বেঁধেছেন। তার লক্ষ্য ছিল অন্তত ৫০০টি গাছকে এই প্রতীকী বন্ধনে যুক্ত করা, আর সেই কাজটা তিনি সুসম্পন্ন করেছেন। তার জন্য কিন্তু স্পেশালি এই জার্নি সং আমাদের বন্ধু কৃষ্ণেন্দুর জন্য।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: অর্থাভাবে জটি নিয়ে রং তুলি, আর তারপরের গল্পটা কিন্তু, সেই জীবনের গল্পটা কিন্তু একেবারে অন্যরকম। শান্তিপুরের বিকাশের পেন ড্রয়িং কিন্তু ঠাঁই পাবে থাইল্যান্ডের প্রদর্শনীতে। ব্যাপারটা কি, সেই ব্যাপারটা কিন্তু খুলে বলতেই হয়, কারণ এও কিন্তু আমাদের কাছে জীবনের একেবারে যোগান। পরিবারের আর্থিক অনটনের কারণে দামি রং তুলি কিনতে পারেননি কোনোদিন, কিন্তু তাতে থেমে থাকেননি শান্তিপুরের তরুণ শিল্পী বিকাশতে। মাত্র 5-10 টাকার সাধারণ রঙিন বল পেনেই কিন্তু, হ্যাঁ, একেবারে নিজের শিল্পকে তুলে ধরেছেন, শিল্পের মাধ্যমকে ফুটিয়ে তুলেছেন। আর সেই পেনের সাহায্যেই মানুষের জীবন দর্শনের নানা দিক তুলে ধরেছেন বিকাশ। ওয়ান্ডারিং ইন ইয়োরসেলফে, নিজের মধ্যে বিচরণ, নিজের মধ্যে ঘুরে বেড়ানো, এই শীর্ষক তার ব্যতিক্রমী একটি পেন ড্রয়িং এবার থাইল্যান্ডের একটি আন্তর্জাতিক প্রদর্শনীতে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে। ভাবুন একবার, ছোটবেলা থেকে ছবি আঁকার প্রতি গভীর আগ্রহ ছিল বিকাশের। প্রথম দ্বিতীয় শ্রেণীতে পড়ার সময় থেকেই ঘরের মেঝে কিংবা খাতার পাতায় পেন পেন্সিল দিয়ে আঁকি বুকি কাটতেন তিনি। সেই আগ্রহ সময়ের সঙ্গে নিয়মিত শিল্পচর্চায় পরিণত হয়। প্রচলিত রং তুলি বা ব্যয়বহুল শিল্প সামগ্রীর পরিবর্তে হাতের কাছে থাকা সাধারণ বল পেনকেই নিজের সৃষ্টির অন্যতম প্রধান মাধ্যম হিসেবে বেছে নেন বিকাশ। আর তারপর ওই যে বলেছিলাম, মাত্র 5-10 টাকায় রঙিন বল পেন দিয়ে সূক্ষ্ম রেখা, রঙের ব্যবহার এবং বিভিন্ন শেডের মাধ্যমে তিনি তৈরি করেন পেন ড্রয়িং। তার শিল্পকর্মে মানুষের জীবন, ফিলিংস এবং সেই সঙ্গে মানুষের ভেতরের কথা, বিভিন্ন ভাবনা ফুটে ওঠে। ওয়ান্ডারিং ইন ইয়োরসেলফ ছবিটিতেও কিন্তু মানুষের জীবন দর্শনের নানা রূপ তুলে ধরার চেষ্টা করেছেন তিনি। বিকাশের শিল্প

চর্চার পথ চলা অবশ্য সহজ ছিল না। পরিবারের আর্থিক অনটনের কারণে আর্ট কলেজে ভর্তি হওয়া কিংবা দামি রং তুলি অন্যান্য শিল্প সামগ্রী কেনার সুযোগ হয়নি, কিন্তু এই যে একটা সীমাবদ্ধতা তাঁর শিল্পচর্চাকে কিন্তু কোনোভাবেই থামিয়ে দিতে পারেনি। বরং তিনি প্র্যাকটিস করেছেন, নিজের মতো তৈরি করেছেন, আর শেষমেশ কিন্তু একেবারে সেই থাইল্যান্ডের আন্তর্জাতিক প্রদর্শনীতে তার একটি পেন্টিং, অর্থাৎ ওই আঁকিবুকি করা পেন দিয়ে, ডট পেন দিয়ে সেটা কিন্তু ঠাঁই পেয়েছে। থ্যাংকস এমন লড়াইয়ের জন্য, এমন এগিয়ে চলার জন্য কুডনিস FM রেইনবোর পক্ষ থেকে, আকাশবাণীর পক্ষ থেকে। ওকে, আর সেই রং তুলি, মোকামের রং তুলি আমাদের বন্ধুর জন্য।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
3: আরে ভুবন বাবু,
4: আমি কিন্তু একটা দুঃসংবাদ নিয়ে এসেছি।
5: দুঃসংবাদ?
4: হ্যাঁ দুঃসংবাদ, মানে আমার পদোন্নতি হয়েছে, প্রমোশন।
3: দুঃসংবাদ বলেন, শুনে খুব খুশি হলাম।
4: ধন্যবাদ।
5: কবে খাওয়াচ্ছেন বলুন?
4: তাহলে তো আজকেই খাওয়া দেয়, কারণ কাল সকালে আমি চলে যাচ্ছি।
3: কেন?
4: আমার ট্রান্সফারের অর্ডার এসে গেছে, কাল সকালেই যেতে হবে।
3: এটা কিন্তু ভুবন বাবু সত্যি দুঃসংবাদ।
4: কি করি বলুন, এর নাম চাকরি, যেতেই হবে।
5: হ্যাঁ যান যান, এখানকার কাজ তো আপনার শেষ হয়ে গেছে, এখন আর আমাদের সঙ্গে আপনার সম্পর্কটা কি? এখন তো আপনি যাবেন, যান যান।
4: না না মধু, তুমি তো জানো না তোমাদের সকলকে আমি কত ভালোবাসি।
5: তবু আপনি যাচ্ছেন, না অমানুষ মধুটার জন্য আপনি এখানে থাকতে পারলেন পূরণ বাবু, কিন্তু মধু যখন মানুষ হল বাবু।
4: চাকরি মানেই তো অন্যের গোলামি করা, নিজের ইচ্ছে অনিচ্ছের কোনো মূল্য নেই, কি করে থাকি বলো।
5: কে আপনাকে থাকতে বলেছে? আর আমাদের কি আছে, আপনাকে আটকে রাখবো? আর সকালে কেন, আজই চলে যান, আজই চলে যান, আর পারেন তো আমাদের ভুলে যাবে না।
4: মধু মধু শোনো, মধু তোমাদের ভুলে ওলা যাবে না।
6: ভোলা যায়নি তাকেও, হ্যাঁ তাকেও কিন্তু আমরা ভুলতে পারবো না, কোনো কালে ভুলতে পারবো না। আগামীকাল তার জন্মদিন, আর সেই জন্মদিন সে হ্যাপি হ্যাপি বার্থডেতে সেই মানুষটাকে আমরা পাইনি বহুকাল, বহু বছর, বহু যুগ ধরে। সেই কষ্টটা আমাদের রয়েছে, সেই কষ্টগুলো জানি না কালকে আবারও আবারও ফুটে উঠবে কিনা। এমন অসময়ে, দুঃসময়ে আমাদের কাঁদিয়ে ভাসিয়ে তিনি চলে গিয়েছেন, যেমন চলে গিয়েছেন ঋতুপর্ণ ঘোষ, ঠিক তেমনি উত্তম কুমারও হঠাৎ করে তার চলে যাওয়া আমাদের বিষণ্ণ করে। কিন্তু জন্মদিন, 100তম জন্মদিনে তবু যে ইচ্ছে করে সেই মানুষটাকে ঘিরে কিছু বলতে, কিছু উজাড় করে দিতে, ভেতর আমার মনের, আমাদের মনের ভেতর ঘর থেকে কিছু কি উজাড় করে দেবেন সেই মানুষটির জন্য, কোনো স্পেশাল রেসিপি, কোনো কথা, কোনো লাভ লেটার, কি সত্যি কি আজকের দিনে দাঁড়িয়ে কোনো কিশোরী উত্তম কুমারকে চিঠি লিখতে পারত নাকি? সেসব আজকের দিনে সম্ভব নয়। জেনজির যুগে উত্তম কুমারকে লাভ লেটার লিখবে এটা মোটেই পসিবল নয়। কি ভাবছেন আপনি? আর আপনি নিজে কি করতে চাইছেন, কিভাবে সেলিব্রেট করতে চাইছেন, কোন মুভি আপনি আগামীকাল দেখবেন, লিখে পাঠান 9903653992 তে। এমনটা বলতে বলতে কোন গান আপনার জন্য ওয়েট করছে, কিন্তু তার ওয়েট করার আগে, সেই গানে পৌঁছানোর আগে এই মুহূর্তে কিন্তু রয়েছে একটা জরুরি খবর, সেটা হচ্ছে বজ্রবিদ্যুৎ সহ কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এবং সেই সঙ্গে 30-40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে কোন অংশে, মালদার কোনো কোনো অংশে, সাম পার্টস অব মালদা ডিস্ট্রিক্ট এর কোনো কোনো অংশে কিন্তু আগামী দু তিন ঘন্টার মধ্যে 30-40 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে, সেই সতর্কতা জারি করা হয়েছে আলিপুর ওয়েদার অফিস থেকে। এমনটা বলতে বলতে আমাদের চলে যাওয়া কোথায়।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। প্রশাসনিক কাজকর্মে স্বচ্ছতা আনার লক্ষ্যে রাজ্য সরকারের সমস্ত চিঠিপত্রে আধিকারিকদের স্বাক্ষর ও সিল বাধ্যতামূলক করা হয়েছে। গতকাল থেকেই এই নিয়ম কার্যকর হয়েছে। কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তরের অতিরিক্ত মুখ্য সচিবের এই নির্দেশিকা রাজ্য ও জেলা স্তরে সব দপ্তর ও বিভাগে ইতিমধ্যে পাঠিয়ে দেওয়া হয়েছে। রাজ্যের আসন্ন পুর নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট জেলা শাসকদের সঙ্গে আজ জরুরি বৈঠকে বসছে রাজ্য নির্বাচন কমিশন। যে জেলাগুলিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে সেখানে প্রশাসনিক প্রস্তুতি, ইভিএম এর পরিমাণ ও

0: সংরক্ষণ ব্যবস্থা, ভোটকেন্দ্রের পরিকাঠামো, জনবল এবং আইন শৃঙ্খলাসহ সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা হবে বলে জানা গেছে। সরকারের সমালোচনা করলেও দেশপ্রেম ও ধর্মীয় আস্থার প্রশ্নে সংবেদনশীল হতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সংবাদ মাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন। নবান্নে গতকাল সাংবাদিকদের জন্য চালু হওয়া মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা এবং সাংবাদিক পেনশন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, যে কোনো ধরনের সমালোচনা তিনি মাথা পেতে নিতে প্রস্তুত। মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজ্য সরকার আগামীকাল থেকে 6 তারিখ পর্যন্ত কলকাতা জুড়ে শতবর্ষে মহানায়ক শীর্ষক একগুচ্ছ কর্মসূচি নিয়েছে। গতকাল নন্দনে এই উপলক্ষে এক সাংবাদিক বৈঠকে তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী জানান, নিছক স্মরণোৎসব নয়, মহানায়কের শিল্পী সত্তা, চলচ্চিত্র উত্তরাধিকার এবং বাংলা সংস্কৃতিতে তার দীর্ঘস্থায়ী প্রভাবকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার জন্যই এই বিরাট উদ্যোগ নেওয়া হচ্ছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন উত্তর ওড়িশার ওপর তৈরি সুস্পষ্ট নিম্নচাপ ক্রমশ সরে গেলেও সক্রিয় মৌসুমী অক্ষরেখার প্রভাবে পশ্চিমের জেলা বীরভূম, পুরুলিয়া, পশ্চিম বর্ধমানে আজ ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে। এছাড়াও দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় আজও মেঘলা আকাশ এবং 2-1 পশলা বৃষ্টির সম্ভাবনা। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
3: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
4: হরে কৃষ্ণ। সকল ভক্তদের জানাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের সাদর আমন্ত্রণ। উৎসব স্থান ইসকন নিউ টাউন, কলকাতা, সাপুজি বাস স্ট্যান্ড, 2 সেপ্টেম্বর থেকে 5 সেপ্টেম্বর 2026।
3: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
5: FM Rainbow 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3 3

FM Rainbow-তে তিন একে তিন, তিন একে তিন, গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক। গানের হাটিকে এই মুহূর্তে কিন্তু কোন গান লহ গৌরাঙ্গের নাম রে, সেই মুভির গানের পর কোন গান ওয়েট করছে? বর্ডার টু, বর্ডার টু মুভি থেকে লম্বা একটা গান আপনার জন্য শুধুমাত্র 107 এ নমস্কার কলকাতায়।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
3: এত সস্তা, হ্যাঁ পূজোর ছুটিতে কিন্তু একেবারে জলের দরে বালি ভ্রমণের দারুণ প্যাকেজ। এবং সেই প্যাকেজ কারা দিচ্ছে, কে দিচ্ছে, সেটি তো জানানোর পালা। পূজোয় ঘুরে আসতে পারেন এশিয়ার অন্যতম সুন্দর দ্বীপ রাষ্ট্র ইন্দোনেশিয়ার বালিতে। আর এই বিশেষ পূজো প্যাকেজে আসন সংখ্যা কিন্তু খুব বেশি নয়, মাত্র 20, অতএব 20তে বুড়িয়ে যাবেন না, মোটেই নয়, হাতে গোনা আর 45 দিন। তারপরে কিন্তু আকাশে ভাসবে নয়, আকাশে অলরেডি ভাসতে শুরু করেছে পেঁজা তুলোর মেঘ, বেজে উঠবে একেবারে ভৈরবী আশ্বিনের শারদ প্রাতে, জানান দেবী দেবী পক্ষের আগমন, বাঁধন বাঘা উৎসবের দিনে একঘেয়ে রুটিনের তোয়াক্কা কে কবে করেছে। পুজোর দিনগুলোতে ঢাকের কাঠির মাঝে কিন্তু অনেকেই চান একেবারে শহর ছেড়ে দূরের নীল সমুদ্র কিংবা সবুজ পাহাড়ে একটু জিরিয়ে নিতে। আর এই শারদীয় ছুটিকে চিরস্মরণীয় করে তুলতে সুযোগ নিয়ে এসেছে ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন। হ্যাঁ, ইন্ডিয়ান রেলওয়ে কিন্তু নিয়ে এসেছে এই অন্যতম সুযোগ, পূজায় ঘুরে আসতে পারেন এশিয়ার অন্যতম সুন্দর দ্বীপ রাষ্ট্র ইন্দোনেশিয়ার বালিতে। ব্যাপারটা কি, বাঙালির পুজো পরিক্রমে এবার কিন্তু বাড়তি মাত্রা যোগ করতে চলেছে IRCTC। 5ই অক্টোবর থেকে শুরু হয়ে 10ই অক্টোবর পর্যন্ত চলবে এই বিশেষ সফর। 5 রাত এবং 6 দিনের এই আনন্দ যাত্রায় কলকাতা বিমানবন্দর থেকে শুরু হবে উড়ান, যাত্রীদের নিয়ে যাওয়া হবে মালয়েশিয়া এয়ারলাইন্সের বিমানে। আর তারপর কী কী দেখবেন না, এর মুকর মানে মূল যে আকর্ষণ সেটা হচ্ছে কি না, দেখে আসতে পারবেন নুসা পেনিসা আইল্যান্ড, কেন্তামণি, উবুদ, উলুন্দানু, বেদগোল, বিখ্যাত তানহা লোত মন্দির, লেম্পুয়াং, তীর্থগঙ্গা ওয়াটার প্যালেসের মতো কালজয়ী সব পর্যটন ক্ষেত্র। অতএব রেডি সেট গো। কিন্তু ভাবছেন তো, আরে খরচের কথা তো বললে না তো আর পি, বলছে জন প্রতি একজনের জন্য সবচেয়ে কম খরচ শুরু হচ্ছে 61,500 টাকা থেকে। সিঙ্গেল শেয়ারিংয়ের ক্ষেত্রে খরচ পড়বে 79,000 টাকা, ডাবল ও ট্রিপল শেয়ারিংয়ের জন্য জন প্রতি খরচ হবে যথাক্রমে 71,500 এবং 71,000 টাকা। শিশুদের জন্য বেড সহ খরচ কিন্তু কত, শিশুদের জন্য বেড সহ খরচ কিন্তু 1,96,500 টাকা এবং বেড ছাড়া 61,500 টাকা। তবে বালি পর্যটন কর প্রায় 780 টাকায় এবং ভিসা ফি প্রায় 2,599 টাকায়, এটা কিন্তু পৃথকভাবে দিতে হবে। আর এই বিশেষ পুজো প্যাকেজে আসন সংখ্যা কিন্তু বেশি নয়, মাত্র 20। যারা শুনলেন, যাদের ইচ্ছে করছে, তারা একটু খোঁজ নিন, একটু নেটে গিয়ে সার্চ করুন, দিব্য পেয়ে যাবেন সব কিছু ইনফরমেশন। আর তারপর রেডি সেট গো। এই আরপিকে মনে করবেন, আরপি ইনফোটা দিয়েছিল বলেই তো আপনি ফুস করে গিয়ে বালিতে, না চোখের বালি নয়, একেবারে কানাগলিতেও নয়, বরং আপনি উলু খাগড়ার প্রাণ যাবে, কিন্তু বালি আপনার কাছে চোখের নয়, আপনার কাছে মনের বালি হয়ে উঠবে। এমনটা বলতে চল পালিয়ে চল।

0: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses, and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: হরে কৃষ্ণ সকল ভক্তদের জানাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবে সাদর আমন্ত্রণ উৎসব স্থান ইসকন নিউ টাউন কলকাতা শাপুরজি বাস স্ট্যান্ড 2 সেপ্টেম্বর থেকে 5 সেপ্টেম্বর 2026
0: এভরি গ্রেট জার্নি বিগিনস উইথ পিপল কামিং টুগেদার টু লিসন টু লার্ন টু ইমাজিন হোয়াটস পসিবল দিস ইজ দ্য ব্রিক্স 2026 আ মোমেন্ট ওয়্যার লিডার্স ইনোভেটর্স বিজনেসেস এন্ড কমিউনিটিস ফ্রম দ্য ব্রিক্স নেশনস কাম টুগেদার টু স্ট্রেংথেন পার্টনারশিপস India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: Kane Bajuk, Onir Radio, Shuncho, 107 FM Rainbow, Shat Shure Sharadi, Shat Shure Sharadi.
3: Shunchen, Namaskar Kolkata,
4: Namaskar Kolkata,
3: 107 FM Rainbow Te. নমস্কার কলকাতা,
4: নমস্কার কলকাতা।
5: সুপ্রভাত আর জি আর পি দাদা ভাই, নমস্কার সহ প্রভাতী শুভেচ্ছা জানাই। মহানাগ ব্যোমকেশের বর্তিদীপ্ত চোখে তুমি সেই চিড়িয়াখানা সংলাপের জাদুতে, তোমার সব রহস্যই হয় জানা, অভিনয়ের গুরু তুমি, তুমি বাঙালির চিরন্তন ধ্রুবতারা, তোমাকে ছাড়া আমাদের সিনেমা আজও যে লক্ষ্যহারা। মহানায়ক, তুমি আমাদের অন্তরে ছিলে, আছেও থাকবে, তোমার শততম জন্মবার্ষিকীতে জানাই আমার অন্তরের বিনম্র শ্রদ্ধা ও প্রণাম। এমনটি দেখে পাচ্ছেন যাদবেন্দ্রবাবু জুকিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে, এবং সেই সঙ্গে রত্নগর্ভার কথা বলেছেন। ওকে, থ্যাংক ইউ আপনাকে আরও একবার। সেই সঙ্গে লালমোহন মাঝি জালাজি বৌবাজার হাওড়া থেকে পাঠিয়েছেন, আমি মহানায়কের কাছে শুনতে চাইতাম এই মন যোচনায় অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি। আরতি মুখোপাধ্যায়ের সেই গানটি মহানায়ক নিজের গলায় গেয়েছেন, সেই গানটি আর একবার শুনতে চাইতাম। এখন আর পি তোমার কাছে শুনতে চাইছি, অনুরোধ করছি সেই গানটি শোনানোর জন্য। ডেফিনেটলি সেই গানটি শোনাবে আজ আর পি নমস্কার কলকাতায়। লালমোহনের রিকোয়েস্ট অবশ্যই অবশ্যই উত্তম কুমার না রাখতে পারুন, আর পি কিন্তু ডেফিনেটলি আজ রাখবে। আবার থেকে রীতা কি লিখেছে, আমি উত্তম কুমারের সঙ্গে দেখা হলে সপ্তপদী সিনেমার ওই গানের দৃশ্যটা অভিনয় করে দেখাতে বলতাম, যেখানে রিনা ব্রাউন মেরি গো রাউন্ড বলে গান করছে আর কৃষ্ণেন্দু এবার কালি তোমায় খাবো বলে গান করছে, এবার কালি তোমায় খাবো। রাইট, সেই পোর্শনটা কিন্তু, সেই ডেফিনেটলি সেই পোর্শনটা দেখতেও কিন্তু আর পির ইচ্ছে করছে। আবার থেকে রীতা এমনটা লিখে পাঠিয়েছে, ভেরি নাইস টপিক এমনটা কে লিখেছে, আমি মহানায়ককে রিকোয়েস্ট করতাম আপনার মোবাইল নম্বরটা দিবেন প্লিজ। ওয়াও, থ্যাংক ইউ, আপনার মোবাইল নম্বরটা দিবেন প্লিজ।

0: দমনাতে দমদম ক্যান্টনমেন্ট থেকে এমনটাই লিখে পাঠিয়েছে। আর ওদিকে ওদিকে ওকে আ আ আ আ আ ইউপি মে বাদ আয়া হ্যা ক্যা ওকে খেয়ে কোথেকে কি পাঠাচ্ছে খেয়ে জানি বাপু। সেই সঙ্গে বড় ঘোষপাড়া থেকে মাধাই কি লিখেছেন, শুভ সকাল মহানায়ক উত্তম কুমারের 101তম জন্মদিনে মহানায়কের জানাই মহানায়কের প্রতি জানাই ভক্তিপূর্ণ শ্রদ্ধার্ঘ্য। মহানায়কের জন্মদিনের অনুষ্ঠানে উপস্থিত হলে মহানায়ককে জিজ্ঞাসা করতাম কিসের অভিমানে ব্রজ পুলিশ শেষ না করে চিরনিদ্রার দেশে পাড়ি দিলে তুমি। মহানায়কের জন্মদিনে আমি খাওয়াতে চাই মায়ের হাতে রান্না পায়েস আর কাতলা মাছের মোড়ো দিয়ে মোড়োর ঘণ্ট, বেগুনি, পাঁপড় ভাজা, মটন কষা, দই, সন্দেশ, রসগোল্লা। মহানায়কের যে ছবিটা আমি আবার দেখব অমানুষ, এই ছবিটা কোনোদিন পুরনো হবার নয়। আর মহানায়কের কণ্ঠে যদি সম্ভব হয় এই গানটি শোনাবেন মোম যোচনায়। ওকে, অঙ্গ ভিজিয়ে এসো না গল্প করি। মাধাই বহরু ঘোষপাড়া থেকে কিন্তু এমনটাই, হ্যাঁ এমনটাই কিন্তু রিকোয়েস্ট করেছে। ওকে ওকে ওকে,
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: এভরি গ্রেট জার্নি বিগিনস উইথ পিপল কামিং টুগেদার টু লিসেন, টু লার্ন, টু ইমাজিন হোয়াটস পসিবল। দিস ইজ দ্য ব্রিক্স 2026, আ মোমেন্ট ওয়ের লিডার্স, ইনোভেটার্স, বিজনেসেস অ্যান্ড কমিউনিটিস ফ্রম দ্য ব্রিক্স নেশনস কাম টুগেদার টু স্ট্রেংথেন পার্টনারশিপস। India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
3: আপনাদের পাঠানো মেসেজ 9903653992 এখনো অনেকগুলো অনেকগুলো মেসেজ আছে, কিন্তু সময় একটুখানি রয়েছে। গুড মর্নিং, গুড মর্নিং। কাল মহানায়ক উত্তম কুমারের জন্মদিন, তাকে পেলে আমি অনেক অনেক অনেক গল্প করতাম, তাকে পেলে অনেক গল্প তো করতামই, সেই সঙ্গে তার জীবন সম্পর্কে অনেক কিছু জানার চেষ্টা করতাম, জানতাম এবং জানতাম কিভাবে নিজেকে ফিট রাখবো। ওয়াও, থ্যাংক ইউ।
4: আর এই বলনি, তুমি সিক্স প্যাকটা কী করে বানাবো? হ্যাঁ, কী করে আপনি ওই যে
3: বব দাসের কাছে, হ্যাঁ বব দাসের কাছে আপনি ডান্স শিখতেন, আমি কিন্তু এটা জানতে চাইতাম। সেই বব দাস এই মুহূর্তে নেই, কিন্তু সেই বব দাসের না একটা গল্প আছে, একটা ফাটাফাটি গল্প আছে, এর পরের দিন ডেফিনেটলি আরপি শেয়ার করবে সেই বব দাসের গল্প, যে বব দাস একবারে ঘুষি মেরে হ্যাঁ উত্তম কুমারের নাক ফাটিয়ে দিয়েছিলেন। তারপর কেন, কী হয়েছিল, কীভাবে হয়েছিল, কোন কাণ্ড ঘটেছিল জানাবে আরপি এই গল্পটা আগামী দিনে। কিন্তু তার আগে বলি, এই মেসেজটা কে পাঠিয়েছিল? রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে পাঠিয়েছে। ওকে, থ্যাংক ইউ রজত। সোমেন যাদবপুর থেকে কি লিখেছে? গুড মর্নিং।

আরপি, আজ রত্নগর্ভায় বিখ্যাত চলচ্চিত্র পরিচালক ঋতুপর্ণ ঘোষের মায়ের সম্বন্ধে অনেক অনেক কথা জানতে পারলাম। শুনেছি উত্তম কুমার সুপ্রিয়া দেবীর হাতের ভেটকি মাছের বাটি চচ্চড়ি খেতে ভালোবাসতেন। আমি সেটাই রান্না করে মহানায়ককে খাওয়াতে চাই। আরে তার আগে আমাকে খাও, আমি তো তোমাকে বলবো। হ্যাঁ ঠিকঠাক আছে, এবারে মহানায়কের জন্য নিয়ে যাও, আগে আমাকে খাও সোমেন। আমি সার্টিফিকেট দিলে তারপর কিন্তু তুমি মহানায়কের দিকে যেও। বিদ্যুৎ বর্ষাক ফুলিয়া থেকে কিল গেছে, আমি তো অগবধূ সুন্দরী দেখতে চাই আগামীকাল। আর দাদা যদি সম্ভব হয় লোলা লুলু কেন তোমার বয়স হয় না ষোলো এই গানটা শুনিয়ে দিও। জানি না এই গানটা শোনাতে পারবো কি না, কারণ এই গানটা আমাদের কিন্তু একটুখানি শোনানো বারণ টারণ ছিল, ফলে আমাদের আকাশবাণীতে খুব একটা পাবো কি না বা থাকলেও শোনাতে পারবো কি না একটু দেখতে হবে। রাধে রাধে বলে মেসেজ পাঠিয়েছে উৎপল বেহালা থেকে, কিল গেছে, হায় আরপি, ঝিন্দের বন্ধি দুই মহানায়কের অভিনয় দেখতে চাই, ময়ের বাহন আর ঝিন্দের রাজা গৌরী শঙ্কর, সঙ্গে উত্তম কুমার স্পেশাল মাটন রেজালা। ওয়াও মাটন রেজালা নিজের হাতে বানিয়ে খাওয়াতে চাই। উৎপল যে রান্না ফান্না করতে পারে সেটাও আরপিস জানে। আর ওইদিকে শঙ্কর কি বলেছে, আজ অভিনেত্রী অমুকের জন্মদিন তিনি লিখেছে, সেই সঙ্গে কিন্তু কি লিখেছে, আচ্ছা অভিনেত্রী কার কার জন্মদিন, সাধনা শিবদাসানির শুভ শুভ শুভ জন্মদিন। ওকে সেই সঙ্গে লিখেছে, আমি চেয়ে চেয়ে দেখি সারাদিন মুখ মোর বাক্য হারা, হঠাৎ যেন আধার ভুবন জানো কি তুমি ছাড়া, তোমার মুখের মধুর বচন ভুবন ভোলানো হাসি, তোমায় পেলে সব ভুলে যায় তাই তো এত তোমায় ভালোবাসে, তোমায় যদি কাছে পাই হে প্রিয় সর্বোত্তম কুমার, হৃদ মাঝের রাখবো যারে ছাড়বো না তো আর, এই ধরনের সূর্যচন্দ্র থাকবে যতদিনই, তোমার কাছে চিরজীবন থাকবো থাকবো মোরাটিনি। শঙ্কর এত সুন্দর করে বারসাত থেকে লিখে পাঠিয়েছে, ওয়াও প্রচুর মেসেজ জমে রয়েছে, কী করি কটা পড়তে পারে। লক্ষ্মী সরকার বালিগঞ্জ থেকে পাঠিয়েছে, লক্ষ্মী সরকার কি পাঠিয়েছে, শুভ সকাল আর আর শুভেচ্ছা জানাই, আগামী দিনে আমি মহানায়ক উত্তম কুমারের মুভি দেখতে চাই। অগ্নেশ্বর আর কি, ওকে যদু বংশ আমার খুব খুব খুব প্রিয় মুভি। আরে ভাই তুমি তো আরপির মনের কথা বলেছে, অগ্নেশ্বরের মতো মুভি, ওয়াও ওয়াও ওয়াও, থ্যাংক ইউ। লক্ষ্মী ছেলে নাকি লক্ষ্মী মেয়ে, ডেফিনেটলি দুটোই কিন্তু হতে পারে, লক্ষ্মী ছেলেও হয় লক্ষ্মী মেয়েও হয়। গুড মর্নিং গুড আফটারনুন দুটোই লিখে বলেছে। আর জে জি কিন্তু কে লিখেছে, স্টুডেন্ট লেখা আছে নিজের নামের পাশে, কি আর করবে। গুড মর্নিং আরপি দাদা ভাই, মহানায়ককে নিয়ে এইবার আমাদের একটা বাৎসরিক ট্যুর হয়, তাতে থাকতে পারবে কি না মহানায়কের কোন নির্দিষ্ট নয়, যে কোনো একটা গান যদি শুনে নিতে পারেন খুব ভালো লাগবে। ওকে পরশু জন্মাষ্টমী, তাই জন্মাষ্টমীর আগাম প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা সমস্ত শ্রোতা বন্ধুদের উপস্থাপক উপস্থাপিকাদের জানিয়েছে আমাদের বন্ধু দীপক বেলপকর তুংপাড়া শ্যামপুর হাওড়া থেকে। দীপক ওয়াও থ্যাংক ইউ। এই মুহূর্তে কার মেসেজ, লম্বা মেসেজ পাঠিয়েছে ভবানী সমাপ্তি ডি মণ্ডলঘাট শ্যামপুর হাওড়া থেকে, কি লিখেছে, বাংলা চলচ্চিত্রের আকাশে এমন কিছু নক্ষত্র আছেন যাদের আলো কখনো ম্লান হয় না, মহানায়ক উত্তম কুমার তেমনই এক চিরন্তন নাম, তার শতবর্ষে জানে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা, কখনো কখনো মনে হয় যদি সত্যি একদিন মহানায়ক উত্তম কুমারের সঙ্গে আমার দেখা হয়ে যেত তাহলে হয়তো অনেক কথা বলার থাকলেও মুখ থেকে কথা বেরোতো না, শুধু দাঁড়িয়ে থেকে বলতাম উত্তমদা আপনি শুধু একজন অভিনেতা নন, আপনি বাঙালির ভালোবাসা আবেগ আর স্বপ্নের এক জীবন্ত অধ্যায়, আপনার অভিনয় দেখে আমরা ভালোবাসতে শিখেছি, অনুভূতিকে সম্মান করতে শিখেছি, আজ আপনি আমাদের মাঝে নেই কিন্তু আপনার প্রতিটি চরিত্র প্রতিটি সংলাপ আর সেই চিরচেনা হাসি আজও আমাদের হৃদয়ে বেঁচে আছে, এমনটা লিখে পাঠিয়েছে ভবানী সমাপ্তি ডি মণ্ডলঘাট শ্যামপুর হাওড়া থেকে। ওকে আর কটা মেসেজ পড়তে পারবে আরপি, আহা ওকে ওকে SSD মেসেজ পাঠিয়েছে, ওকে কি ছোট্ট করে লিখেছে, জন্ম শতবর্ষে মহানায়ক উত্তম কুমারের জন্ম শতবর্ষে দূর থেকে প্রণাম জানাই, হৃদয় ভরা আবেশে দেখা হলে তারে একবার এই সুন্দর ধরায়, এই পথ যদি না শেষ হয় গানটি যেন গায়। শ্যাম সুন্দর নারকেল বাগান লস্করপুর গড়িয়া কলকাতা থেকে পাঠিয়েছেন এমনটাই। ওকে ওকে এখনও পর্যন্ত সেই ভোরাইয়ের মেসেজ আসছে, আসতে থাকুক। আর এদিকে কিন্তু আরপি শোনাতে থাক কোন গান, মেলার গান, হৈহট্টগোলের গান, মহানায়কের গান। আর যেতে যেতে আরপি বলছে, জয় গুরু মহানায়ক, জয় গুরু, এনজয় গুরু, আগামীকাল আমরা সেলিব্রেট করবো ভীষণ ভীষণ ভীষণ রকম, অন্তর থেকে আমরা হৃদয় থেকে, এবং তার মুভিগুলোকে আমরা চিরকাল মনে রাখবো, সেগুলোকে মাথায় রেখে আমাদের আগামী প্রজন্মের জন্য নতুন করে
ছবি তৈরি হোক, নতুন পরিচালকরা আসুন, এই চেষ্টা যেন আমাদের থাকে, বাংলা যেন বাংলার মতো থাকে।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য। রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতারেস চলতি মাসে নতুন দিল্লিতে আয়োজিত অষ্টাদশ ব্রিকস শিখর সম্মেলনে যোগ দেবেন। ভারতের সভাপতিত্বে আগামী ১২ ও ১৩ তারিখ ভারত মণ্ডপমে এই সম্মেলন হতে চলেছে। ব্রিকস গোষ্ঠীভুক্ত সদস্য এবং সহযোগী দেশগুলির নেতাদের এক ছাদের তলায় আনা ছাড়াও সম্মেলনে বহু অতিথি যোগ দেবেন। ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ বা ক্রিটিক্যাল মিনারেল নিয়ে আরও নিবিড়ভাবে কাজ করতে সম্মত হয়েছে। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এবং মার্কিন ট্রেজারি সচিব স্কট বেসেন্টের মধ্যে বৈঠকের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। এর লক্ষ্য দুই দেশের দীর্ঘদিনের অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও শক্তিশালী করা। নেপালে চলতি উদ্ধার ও ত্রাণ কাজে ভারত সম্ভাব্য সব ধরনের সহায়তা প্রদান অব্যাহত রেখেছে। আজ ত্রাণ ও উদ্ধার সামগ্রী নিয়ে ভারতের পঞ্চম বিমানটি নেপালের উদ্দেশ্যে রওনা হয়েছে। এক সোশ্যাল মিডিয়া পোস্টে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর এ কথা জানিয়েছেন। নেপালে হরপা বানে বৃষ্টিতে বিহারে সীমান্তবর্তী জেলাগুলিতে বন্যার সতর্কতার মধ্যেই ভাগলপুরে গঙ্গার ব্যাপক ভাঙন।

মনে উদ্বেগ বেড়েছে। প্রবল জলস্রোতে খারিক ব্লকের শঙ্করপুর এলাকা অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, গঙ্গা ভাঙনে নওগাছিয়া ব্লকের নদী তীরবর্তী একটি দুর্গা মন্দির, একটি হনুমান মন্দির এবং জমি জায়গা তলিয়ে গেছে। বিপজ্জনক এলাকাগুলি থেকে স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। রাজ্যের আসন্ন পুর নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট জেলাশাসকদের সঙ্গে আজ জরুরি বৈঠকে বসছে রাজ্য নির্বাচন কমিশন। যে জেলাগুলিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে সেখানে প্রশাসনিক প্রস্তুতি, ইভিএম এর পরিমাণ ও সংরক্ষণ ব্যবস্থা, ভোটকেন্দ্রের পরিকাঠামো, জনবল এবং আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত পর্যালোচনা হবে বলে জানা গেছে। প্রশাসনিক বৈঠকে যোগ দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট যাচ্ছেন। বালুরঘাট লোকসভা কেন্দ্রের পাশাপাশি সমগ্র জেলার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি এবং ভবিষ্যৎ অনুমোদন সংক্রান্ত বিষয়ে পর্যালোচনা করবেন তিনি। এই মুহূর্তের খবর এখন এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। রাজ্যে আসন্ন পুর নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে সংশ্লিষ্ট জেলা শাসকদের সঙ্গে আজ জরুরি বৈঠকে বসছে রাজ্য নির্বাচন কমিশন। যে জেলাগুলিতে নির্বাচন হওয়ার কথা রয়েছে সেখানে প্রশাসনিক প্রস্তুতি, ইভিএম এর পরিমাণ ও সংরক্ষণ ব্যবস্থা, ভোট কেন্দ্রের পরিমাণ, জনবল এবং আইন শৃঙ্খলা সহ সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজ্য সরকার আগামীকাল থেকে ৬ তারিখ পর্যন্ত কলকাতা জুড়ে শতবর্ষে মহানায়ক শীর্ষক একগুচ্ছ কর্মসূচি নিয়েছে। তথ্য সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী জানিয়েছেন, নিছক স্মরণ উৎসব নয়, মহানায়কের শিল্পী সত্তা, চলচ্চিত্র উত্তরাধিকার এবং বাংলা সংস্কৃতিতে তাঁর দীর্ঘস্থায়ী প্রভাবকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার জন্যই এই বিরাট উদ্যোগ। ভারী বৃষ্টিতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ ধীরে ধীরে বাড়ানো হচ্ছে। জানা গেছে বর্তমানে দুটি র্যাম মিলিয়ে মোট জল ছাড়ার পরিমাণ দাঁড়িয়েছে গড়ে প্রায় ৫০,০০০ কিউসেকের বেশি। পরিস্থিতির ওপর নজর রেখে জল ছাড়ার মাত্রা নিয়ন্ত্রণ করা হবে। দামোদর অববাহিকার নিম্নাঞ্চল এবং নদী তীরবর্তী এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। দক্ষিণ চব্বিশ পরগনার গঙ্গাসাগরের প্রধান প্রবেশদ্বার কচুবেরিয়া ঘাটের পাশে কস্তলা গ্রামে মুড়িগঙ্গা নদীর ভয়াবহ ভাঙনে আতঙ্ক ছড়িয়েছে। রাতের অন্ধকারে প্রায় ৮০ থেকে ১০০ মিটার নদী বাঁধ ধসে গেছে। স্বাভাবিকভাবেই চরম দুশ্চিন্তায় স্থানীয় বাসিন্দারা। কোচবিহারের দিনহাটা থানা এলাকায় এক নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে পাঁচ নাবালকের বিরুদ্ধে। বর্তমানে ওই নাবালিকা হাসপাতালে চিকিৎসাধীন। শুরু হয়েছে তদন্ত। মেদিনীপুরের সদর ব্লকের কুকুরমুড়ি এলাকায় সাপ উদ্ধার করতে গিয়ে সর্পদংশনে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তপন সিংহ নামে বছর ৫৪ ওই সর্প

0: বন্ধ ধেরুয়ার বাসিন্দা। ইসকন নিউটাউনের উদ্যোগে আজ শুরু হচ্ছে জন্মাষ্টমী মহোৎসব। চলবে আগামী 5 তারিখ পর্যন্ত। এবছর উৎসবের মূল ভাবনা গো গোপাল গোবর্ধন। 4 তারিখ শুক্রবার জন্মাষ্টমীর দিন রাত 10:30 থেকে 11:30 পর্যন্ত বিশেষ পূজার্চনার আয়োজন করা হয়েছে। এই মুহূর্তে হেডলাইনস, আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো।
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
3: কালো জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: 107 মেগাহার্টস এআইআর এফএম রেনবোয় কিন্তু আমরা চলে এসেছি গান দরিয়ায় ভাসবো বলে, আর আপনারা তো থাকবেন আমাদের সঙ্গে। আমাদের এই দরিয়ায় উঠতে না পারলেও আপনারা আমাদের সঙ্গে থাকবেন। এবং আজকের গান দরিয়ায় আমরা যে সমস্ত গান আপনাদের শোনাবো, বিভিন্ন শিল্পীদের কণ্ঠে, বিষয় নিশ্চয়ই একটা থাকবে, কিন্তু সেটা একটু গান শোনানোর পরে।
1: আমি কারা কারা রয়েছি আর কি গান শোনাবো সেটা একটু বলে দিই। আজকে কিন্তু রয়েছি মৌসুমী আর নীলাঞ্জনা আপনাদের সাথে গান দরিয়ায়, আর শোনাবো আজকে আধুনিক গান। তবে গান দরিয়াতে কিন্তু আমাদের সাথে আপনাকে ভাসতেই হবে, কারণ গান আর দরিয়া দুটোই কিন্তু আপনাদের জন্য। শুরু করি আজকের গান দরিয়া।
2: ও মেঘপুরি, তোমার সঙ্গে আর শরতেরই সকালে মেঘে আকাশ ভরালে গোমরা মুখ অদ্ভুত ভাল লাগে না,

0: আচ্ছা নীলাঞ্জনা, এই ছু মন্তর করে যদি আমরা আবার ছোটবেলায় চলে যেতে পারতাম, এটা এক এক সময় মনে হয় না বলো তো?
1: এক এক সময় না, আমার সব সময় মনে হয়, সব সময় মনে হয় যে ওই সময়টা ওর থেকে বোধ হয় মানুষের জীবনে আর কোনো ভালো সময় এতটা হয় না। এবং দেখো মৌসুমীদি, এই যে বলছে না যে ঝমঝমাঝম বর্ষায়, আমার না সেই স্কুলে দিনগুলো মনে পড়লো, যে জল জমা দেখলে ইচ্ছে করে কেডস পড়া, মানে জোড়া পায়ে ধপাস করে, এবং আমরা না খুব খেয়াল করতাম সামনে কেউ আছে কি না, মানে দু তিনজন মিলে ঝাপাং করে লাফাতাম, তার গায়ে কাদাটা ছিটকে যেত। আমাদের যে কেডসগুলো নষ্ট হয়ে গেলো সেটা নিয়ে আমাদের কোনো তাপুত্তাপ ছিল না, কিন্তু অন্য মানুষকে মানে সেই সময় না, মানে কারোর ক্ষতি হচ্ছে বা তার জামা কাপড়টা নষ্ট হয়ে গেল, ঠিক ওই বোধটা ছিল না,
0: থাকে না,
1: কিন্তু একটা মজা,
0: হ্যাঁ মজা এবং নির্ভেজাল আনন্দ। আর একটা জিনিস দেখো, আমরা যে ছোটবেলায় স্কুলে যেতাম, কত বড় বড় ঘর, মানে দিনের বেলা কিন্তু লাইট জ্বালানোর কোনো প্রয়োজনই পড়তো না, তাই না? হ্যাঁ, এই বর্ষার দিনে যেদিনকে প্রচণ্ড বৃষ্টি, আকাশ কালো, জানলাটা বন্ধ করে সেই আলো জ্বালিয়ে, সে যেন কি আনন্দ, ভিজে গেছি, যাতে শুকোচ্ছে, হাঁটছি, জানি জ্বর আসবে, কিন্তু ওই টিচার হয়তো বললাম আজকে একটু প্লিজ, আজকে রেনি ডে, অমুক, আচ্ছা একটু গল্প করো তোমরা, আসতে কোনো চিৎকার যেন না হয়, মানে ওই যে উপভোগ করাটা,
1: বাপরে বাপ। এবং আরেকটা জিনিস ছিল জানো তো, এমনি দিনে স্কুল যাই কি না যাই, বৃষ্টির দিনে যেতে হবেই, মা বলছে যাস না, আমি জানি হয়তো আজকে স্কুল হাফ ছুটি হয়ে যাবে বা রেনি ডেও হয়ে যেতে পারে, কিন্তু তা সত্ত্বেও যেতে হবে, মানে আমরা যে ধরো খুব কম এসছে, তো বর্দি বললেন আজকে রেনি ডে, কিন্তু ঠিক আছে এত বৃষ্টি পড়ছে, চলে এসছো যখন তোমরা, তো ঠিক আছে তোমরা আজকে, তোমাদেরকে অত ক্লাস ক্লাস হবে না।
0: বাবা,
1: ওই কজন মিলে মাথায় মাথা ঠেকিয়ে একটা
0: কি যে গল্প,
1: ওরে বাপরে বাপ। এবং পুজোর আগে আগে আরেকটা জিনিস হতো জানো তো, তখন না মোটামুটি সকলের বাড়িতেই ধরো পুজো বার্ষিকী এসে গেছে বা কেউ একজন পড়ে ফেলেছে অনেকটা, সে তখন সেইগুলোকে গল্পগুলোকে রসিয়ে রসিয়ে, জানিস তো এবার না ওইটা কাকাবাবু এই করেছে, আর আমরা সবাই গোল গোল চোখে, আচ্ছা আচ্ছা তারপরে কি হলো, তারপরে কি হলো, আর তার সাথে
0: তখন কিন্তু পুজোর গানও থাকতো,
1: হ্যাঁ
0: গানগুলোর, সেই গানগুলোর আবার একটা বই বেরোতো, হ্যাঁ তার সঙ্গে মিলিয়ে মিলিয়ে সেই
1: মিলিয়ে মিলিয়ে, এবং ধরো কেউ একজন খুব ভালো গায়, সে শুরু করলো, বাকি আমরা বেসুরো বেতালা সবাই ঠেকনা দিচ্ছি।
0: আর একটা জিনিস দেখো, ধরো মাসখানেক আগে থাকতে সেই গানগুলো রেডিওতে আমরা শুনতাম, হ্যাঁ এইবার যখন তুমি পুজোর সময় পুজো প্যান্ডেলে যাচ্ছ বা তোমার আশেপাশে কোথাও পুজো হচ্ছে, তুমি বাড়িতে শুনতে পাচ্ছ সেই সুরটা, তুমিও গুনগুন করে গাইছো,
1: একদম
0: মানে মুখস্থ হয়ে গেছে তো,
1: মানে পুজো ভাইবসটা না তখন যেন বড্ড বেশি বেশি করে ছুঁয়ে যেত। এবং আমাদের বাড়িতে বা তোমাদের প্রত্যেকের বাড়িতেই জামা কাপড় নতুন জুতো যেরকম, একটা পুজো বার্ষিকে কিন্তু
0: একদম একদম। আজকে কিন্তু আমরা এই গান্দরিয়ায় তো গান নিয়েই ভাসবো, কিন্তু কথা বলবো এই পুজোর সময় যে বিভিন্ন পুজো ভাইবস, তুমি যে কথাটা বললে, এবং অবশ্যই পুজো বার্ষিকী নিয়ে,
1: কারণ পুজো বার্ষিকী সেই যে আমাদের চেনা চরিত্রগুলো, যেগুলোকে না আমরা চরিত্র ভাবতাম না, ভাবতাম আমাদেরই
0: একদম,
1: হ্যাঁ, এবং পুজোর সময় আমরা তাদেরকে ছুঁতে পারি, কাছে আসতে পারি, তারা যেন আজকেও বড্ড বেশি বেশি করে টানে। তো পুজো বার্ষিকীর সেই সমস্ত চেনা চরিত্রগুলোকে নিয়ে আজকে মৌসুমী নীলাঞ্জনা গল্প করবে, আর গান তো আছি, তাহলে আবারও আমরা পরপর দুটো গান শুনি, তারপর ফিরছি আজকের গান ধরিয়ার আড্ডায়।

0: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses, and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: Shari Kuti. সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি প্রোপাইটার ননি গোপাল দাস।
2: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
3: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন।

0: ছেলেবেলা তো এমনি রোজই মনে পড়ে, আর তার মধ্যে এইসব গানগুলো শোনার পর তো আরোই মনে পড়ছে,
1: আরো বেশি বেশি করে মনে পড়ে। আমরা পূজোর সংখ্যার কথা বলছিলাম, দেখো যে পূজোর সংখ্যা কিন্তু বাঙালির একেবারে একান্ত নিজস্ব সংস্কৃতির চর্চা। এবং মানে গরমের ছুটি শেষ হলো, পুজোর ছুটিটা একটা লম্বা আগে পড়তো, এখন পুজোর ছুটি অনেক কমে এসে লক্ষ্মী পুজোর পরপরই খুলে যায়। তবুও পুজোর জামা কাপড়ের সাথে একেবারে পরিপূর্ণ হয় তখনই যখন একটা পুজো বার্ষিকী হাতে আসে। যদিও অনেকে বলেন যে এখনকার বাচ্চারা নাকি বই পড়ে না, আমি সেটা মানি না, আমার মনে হয় পড়ে, এবং পড়ানোটা শেখাতে হয় ছোট্ট থেকে। ওই রকম ছোট বাচ্চারা, তারা যখন এই সমস্ত পুজো বার্ষিকী পড়ার যে একটা আনন্দ সেটা বুঝে যাবে, তখন কিন্তু তারা পড়বে না এমনটা কিন্তু হয় না
0: একদম। এবং এই যে অকাল বোধনের কথা আমরা বলছি, পুজোর কথা বলছি, তার সঙ্গে এই পুজো সংখ্যা বা শারদ সাহিত্য, যদি তুমি অন্যভাবে দেখো শারদ সাহিত্য, কেন বলছি যে বিভিন্ন লেখকেরা লেখা দেন বিভিন্ন পত্রপত্রিকায়, তারা তো এই পুজো সংখ্যাতেই দেন, শারদেই তো, শারদীয়াতেই তো দেন, তাহলে শারদ সাহিত্য বলা যেতেই পারে সেটা। এবং এটা যে একাকার, এই মানে শারদীয়ার এই পুজো এবং শারদ সাহিত্য, এগুলো যে একাকার হয়ে গেল, এবং এর কৃতিত্ব রবীন্দ্রনাথের, সেই সব বিষয়ে কিন্তু রবীন্দ্রনাথ রয়েছেন আমাদের সঙ্গে। বাঙালির জন্য এত ভাবনা কেউ কি আগে ভেবেছে বলতো? মানে আমরা নিজেদের জন্য এখন যা ভাবি সেটা দেখি কবি রবীন্দ্রনাথ ভেবে দেখে গেছেন। সারা পুজোর ছুটি যারা সংস্কৃতি প্রিয় বাঙালি আমরা, শুধুই কি অবসরে খেয়ে দিয়ে ঘুরে বেরিয়ে কাটবে? তাই 1298 এর অগ্রহায়ণ মাসে প্রথম প্রকাশিত হয় একটি পত্রিকা, তার নাম হচ্ছে সাধনা, এবং সেটা তুলে দেন রবীন্দ্রনাথ। আর বাঙালি প্রথমবার সেই শারদ তৃপ্তির একটা তো তাদের কাছে এলো পরের বছর, অর্থাৎ 1299 সালে সাধনা পত্রিকার যে ভাদ্র আশ্বিন যে সংখ্যাটা বেরোলো, মানে যুগ্ম সংখ্যা, সেটা শারদ সংখ্যা হিসেবেই প্রচারিত হয়েছিল। এবং সেই সংখ্যা বোধ হয় সেরা শারদ সংখ্যারই একটি, কারণ সম্পাদনার দায়িত্বে ছিলেন বলেন্দ্রনাথ ঠাকুর, আর শারদ গল্পের লেখক ছিলেন
1: রবীন্দ্রনাথ। এবার মুখবন্ধটা শোনো। আশ্বিন মাসে দুর্গোৎসব নিকটবর্তী হইল, চতুর্থীন দিন হইতে ঘাটে নৌকো আসিয়া লাগিতে লাগিল। প্রবাসীরা দেশে ফিরিয়া আসিতেছে, মেঘ মুক্ত আকাশে শরতের সূর্যকিরণ উৎসবের হাস্যের মতো ব্যপ্ত হইয়া পড়িয়াছে। বর্ষাধৌত সতেজ তরুপল্লব নব শীত বায়ুতে শিশির করিয়া উঠিতেছে। ভাবো তুমি, এরকম যদি একটা শারদ সংখ্যা লেখনী হয়, তাহলে তো মানে এইরকম শারদ সংখ্যা আরো আরো বেশি করে সৃষ্টির জন্য তো একটা উৎসাহ আসবেই বলো। এবং একটা সময় দেখা গেল যে যারা সমস্ত সম্পাদক, তারা কিন্তু মানে কবিগুরুর এক খণ্ড লেখা পাওয়ার জন্য মুখিয়ে থাকতেন। মানে এটা তো একটা আলাদা ঘরানা, একটা স্টাইল তৈরি হলো শারদ সাহিত্য। সারা বছর পাঠকরা অপেক্ষা করে থাকেন এখনও যে পুজো বার্ষিকীতে কী গল্প আসবে। পরবর্তীকালে দেখা যায় যে সেই গল্পটা আলাদা করে বইয়ের আকারে প্রকাশিত হয়েছে এবং সেটা হু করে বিক্রি হচ্ছে, কিন্তু প্রথম পড়ার ওই যে আনন্দটা শারদ সংখ্যায়, সেটা কিন্তু একটা আলাদা। আর রবীন্দ্রনাথ নিজেই বলেছেন যে পরবর্তীকালে আর কি, এই যে শারদ সংখ্যা বেরোনোর পরে প্রচুর চিঠি আসতো তার কাছে এই অনুরোধ নিয়ে যে একটুখানি মুখবন্ধটা লিখে দিন। মানে কবিগুরুর কাছে স্বাভাবিকভাবেই এরকম মুখবন্ধ তো সবাই লিখতে পারবেন না।
0: এবং 1325 সালে রবীন্দ্রনাথের ছোট জামাই নগেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায় পার্বতী পত্রিকার শারদীয় বার্ষিকী সম্পাদনা করেন। এইখানেই সম্ভবত, একদম নিশ্চিত নয়, প্রথম পুজোর গান রবীন্দ্রনাথ জমা দেন, এবং গানটি ছিল শরতে আজ কোন অতিথি এলো প্রাণেরও দ্বারে।
1: সত্যি এই রকম যে শারদ সাহিত্যের সাথেও কবিগুরুর এতটা যোগসূত্র থাকবে এবং এই রকম একটা সুন্দর গল্প থাকবে, এটা বোধহয় আমাদের আগে জানা ছিল না। আজকে আমরা যখন ভাবলাম যে শারদ সংখ্যা নিয়ে আমরা গল্প করব, তখনই খোঁজাখুঁজি করতে গিয়ে দেখলাম যে এত একটা মিষ্টি

0: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: হরে কৃষ্ণ সকল ভক্তদের জানাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবে সাদর আমন্ত্রণ উৎসব স্থান ইসকন নিউ টাউন কলকাতা শাপুরজি বাস স্ট্যান্ড 2 সেপ্টেম্বর থেকে 5 সেপ্টেম্বর 2026
2: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে গানদরিয়া গানদরিয়া ছুঁয়ে যাক মন ছুঁয়ে যাক মন

চিনুক না চিনুক আমাদের বন্ধুরা কিন্তু ঠিক আমাদেরকে চিনে নেন, আর সেই জন্যই তাদের গান শোনাতে প্রতিদিন চলে আসি 107 FM রেনবোয় গান দরিয়া নিয়ে। আজকে যেমন মৌসুমী নীলাঞ্জনা রয়েছি আধুনিক গান নিয়ে, আর আমরা গল্প করছি, কথা বলছি পুজো বার্ষিকীর আমাদের সেই প্রিয় চেনা চরিত্রদের নিয়ে, আবারও সুরে সুরে।

0: আমরা কিন্তু গানে গানে রয়েছি, কিন্তু তার সাথে সাথে কথাতেও রয়েছি। আর এই যে বলছিলাম সেই সব ব্যাপারেই কিন্তু রবীন্দ্রনাথ রয়েছেন। 1935 সালে এই পুজো সংখ্যার লেখার কথা আমরা বলছি, পুজোবার্ষিকীর কথা বলছি, যেগুলো না হলেই নয় যেসব চরিত্রের কথা, তো সেখানে রবীন্দ্রনাথকে একটি পত্রিকা আর কি 100 টাকা অগ্রিম দেন। রবীন্দ্রনাথ এতটাই আপ্লুত হয়েছিলেন যে রামানন্দ চট্টোপাধ্যায়কে শান্তিনিকেতন থেকে চিঠি লিখে বলছেন যে এখনকার বন্যা পীড়িতদের সাহায্যার্থে অর্থ সংগ্রহের চেষ্টায় ছিলুম, ব্যক্তিগতভাবে আমারও দুঃসময়, কিছু দিতে পারছিলুম না বলে মন নিতান্ত ক্ষুব্ধ ছিল। এমন সময় দুটো পত্রিকার সম্পাদক পুজো সংখ্যার দুটো কবিতার জন্য 100 টাকা বায়না দিয়ে যান এবং সেই টাকাটা বন্যার তহবিলেই কিন্তু তিনি দিয়ে দিয়েছেন।
1: এবং তারপরে বলছেন যে আগেকার মতো অনায়াসে লেখবার ক্ষমতা এখন নেই, সেই জন্য বিস্ময় কবিতাটি দিয়ে ওদের ঋণ শোধ করব বলে স্থির করেছি। ক্লান্ত কলম নতুন লেখার প্রবৃত্ত হতে অসম্মত। এবং দুটো বিখ্যাত গল্প রবিবার আর ল্যাবরেটরি, সেটাও কিন্তু একটা পুজো সংখ্যাতে পরপর হয়েছিল 1939 এবং 1940। এই দুটো সালের পুজোবার্ষিকীতে একটি বিখ্যাত পত্রিকায় এই রবিবার এবং ল্যাবরেটরি এই দুটো গল্প কিন্তু প্রকাশিত হয়েছিল।
0: এবং দেখো, ভেবে দেখো, যদি মানুষের কেউ পাশে না থাকেন, ধরো তুমি বাড়িতে একা আছো বা কোনো কারণে কোনো মানুষ মানসিকভাবে একা, যদি তিনি চান বই কিন্তু তার সঙ্গী বলো, বন্ধু বলো, পড়া আর কি, তার পত্রিকা হোক যাই হোক, মানে পড়া তার কিন্তু সঙ্গী বলো, বন্ধু বলো, সব হয়ে উঠতে পারে।
1: একদমই একদমই একদমই তাই, একদমই তাই। আমরা কিন্তু আবারও গানে চলে যাই, আর গানের মাঝখানে একটুখানি ছোট্ট কমার্শিয়াল ব্রেক আছে, সেই ব্রেকটুকু নিয়ে তারপরে আবারও আমরা ফিরে আসবো। কিন্তু একটা জিনিস মৌসুমিদি খুব বেশি বেশি করে মনে হচ্ছে যে এখনকার দিনে হয়তো বা আরও অনেক বেশি এন্টারটেনমেন্টের সুযোগ রয়েছে বা এন্টারটেনমেন্টের নানান ধরনের চাহিদাতে কোথাও যেন মনে হয় বই
0: একটু ভাটা পড়েছে।
1: হ্যাঁ, একটু ভাটা পড়েছে। কিন্তু আমার যেটা মনে হয় যে এক একজন তো এক এক রকমভাবে এই শারদীয় ছুটিটা কাটান, কেউ খুব দেদার আড্ডা দেন, পুজোর 4 দিন তারা কোথাও যান না, চেনা শোনা বন্ধু বান্ধব সকলের সাথে আড্ডা যান। কেউ আবার মনে করেন যে না, প্রাণ ভরে ঘুরবো, মজা করব, খাবো ভালো মন্দ, সেই দলে অবশ্য আমিও থাকি।
0: আচ্ছা,
1: পুজো মানেই তো পেট পুজো, পেট পুজো না হলে তো চলে না বাঙালির। তো তার সাথে যদি শারদ সাহিত্যকেও আবার নতুন করে ভালোবেসে ফেলা যায় না, তাহলে মনে হয় সেটাও বেশ ভালো হয়। আমরা একটুখানি কমার্শিয়াল ব্রেকে যাই, তারপরে আবার আমরা ফিরছি আজকের গান দরিয়ার দারুণ দারুণ গানে। আমরা জানি গানগুলো নিশ্চয়ই খুব পছন্দ হবে।
2: এভরি গ্রেট জার্নি বিগিনস উইথ পিপল কামিং টুগেদার টু লিসেন, টু লার্ন, টু ইমাজিন হোয়াটস পসিবল। দিস ইজ দ্য ব্রিক্স 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
3: কালো জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবক

0: বুকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিং এর দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8 সেপ্টেম্বর 2026 পর্যন্ত, শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11 সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
1: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আবহাওয়া সম্পর্কে একটি ঘোষণা। কলকাতা, হাওড়া, হুগলি এবং দক্ষিণ চব্বিশ পরগনায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আগামী এক থেকে দু ঘন্টার মধ্যে ঘন্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ হালকা থেকে মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুনলেন আবহাওয়ার সতর্কবার্তা। আর ঘড়ির কাঁটা বলছে 11:58:40, আর বড়জোর 1:10 মতো আমরা এই পর্বে থাকবো, প্রথম পর্বে গান্দরিয়া। এবং এই পর্বে আমরা পূজোবার্ষিকী নিয়ে কথা বলছিলাম, সেই শারদ সাহিত্যের নিয়ে কথা বলছিলাম।
1: আচ্ছা, রবীন্দ্রনাথের যে যোগাযোগ সেটা বলছিলাম, পরবর্তী যে এক ঘন্টা সেখানেও কিন্তু আমরা শারদ সাহিত্যেই থাকবো, কিন্তু আমাদের সাথে থাকবে আমাদের প্রিয় চরিত্ররা, যাদেরকে পড়ার জন্য আমরা একেবারে হাঁপিত্তেশ করে বসে থাকতাম, এখনো থাকি।
0: এবং দেখবে অনেক যে চরিত্রগুলো বলবো, কিন্তু যদি আমি একটু হালকা করে বলি, অনেকে কিন্তু আবার সেই চরিত্রের নামে তাদের সন্তানদের নামও রেখেছিল।
1: হ্যাঁ, একদমই, এতটাই পপুলার। এবং পরবর্তীকালে আমরা অনেক সিনেমাতেও দেখেছি সেইগুলোকে নিয়ে, সেই গল্পগুলোকে নিয়ে, এবং সেইগুলো প্রচণ্ড মন ছুঁয়ে গেছে। কিন্তু মূল উৎস হচ্ছে সেই শারদ সাহিত্য, যেখানে প্রথমবার আমরা পড়েছি, পড়ার পরেই মনে হতো ইস, এর পরেরটা যদি জানা যেত, এর পরেরটা যদি জানা যেত। তো সেই সমস্ত গল্পে আসবো, কিন্তু আপাতত আমরা সংবাদ বিরতিতে যাব, ফিরছি ঠিক তারপরেই গান্দরিয়া নিয়ে মৌসুমী নীলাঞ্জনা। আমাদের সাথে থাকুন।

0: আকাশবাণী কলকাতা, এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাশভিলে অনুষ্ঠিত G20 অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংক গভর্নরদের বৈঠকের ফাঁকে ইউরোপীয় কমিশনের অর্থ বিষয়ক কমিশনার ভ্যালডিস ডোম্ব্রোভস্কির সঙ্গে সাক্ষাৎ করেন। অর্থমন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, ভারত ইইউ ম্যাক্রো ইকোনমিক ডায়ালগ এবং ট্রেড অ্যান্ড টেকনোলজি কাউন্সিলের মাধ্যমে ভারত এবং ইইউ এর মধ্যে অর্থনৈতিক ও আর্থিক অংশীদারিত্ব আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়েছে। ভারত তার বর্তমান ত্রৈমাসিকে 7-8% বৃদ্ধির হার অতিক্রম করে আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা রাখে বলে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা জানিয়েছেন। তিনি বলেন, আন্তর্জাতিক জ্বালানি ক্ষেত্রের চাপ, বাণিজ্য অনিশ্চয়তা এবং এল নিনোর প্রভাব সত্ত্বেও ভারতের সাম্প্রতিককালে অর্থনৈতিক ক্ষেত্রে দৃঢ় ফলাফল বজায় রেখেছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আগামীকাল ইউক্রেন ও পোল্যান্ডে 3 দিনের সফরে যাবেন। সফরে শ্রী জয়শঙ্কর ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রি সিবিহা এবং পোল্যান্ডের বিদেশ ও উপপ্রধানমন্ত্রী রাদোস্লাভ সিকোরস্কির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বিদেশমন্ত্রক জানিয়েছে, এই সফরের মূল লক্ষ্য দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সমৃদ্ধ করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতামত বিনিময়ের সুযোগ তৈরি করা। মহানায়ক উত্তম কুমারের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে রাজ্য সরকার আগামীকাল থেকে 6 তারিখ পর্যন্ত কলকাতা জুড়ে শতবর্ষে মহানায়ক শীর্ষক এক গুচ্ছ কর্মসূচি নিয়েছে। তথ্য ও সংস্কৃতি দপ্তরের প্রতিমন্ত্রী পূর্ণিমা চক্রবর্তী জানান, নিছক স্মরণোৎসব নয়, মহানায়কের শিল্পী সত্তা, চলচ্চিত্রে উত্তরাধিকার এবং বাংলা সংস্কৃতিতে তার দীর্ঘস্থায়ী প্রভাবকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার জন্য এই বিরাট উদ্যোগ নেওয়া হচ্ছে। ভারী বৃষ্টিতে সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে মাইথন ও পাঞ্চের জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ ধীরে ধীরে বাড়ানো হচ্ছে। জানা গেছে, বর্তমানে 2টি ড্যাম মিটিয়ে মোট জল ছাড়ার পরিমাণ দাঁড়িয়েছে গড়ে প্রায় 50,000 কিউসেকের বেশি। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন।
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders in

0: ছেলেবেলা হারিয়ে গেল গানে গানে, যদিও বলছেন শিল্পী, কিন্তু আমরা সেটা একদমই চাই না, আমরা সেটা মানিও না, আমরা সেটা বুঝতেও চাই না। কারণ মনটা যদি আমি এখন 16 ধরে রাখি, 12 ধরে রাখি, তাহলে আমার বয়সের দিকে 50 কি 60 কি 70 কিছু এসে যায় না। এখনও যদি আমরা মনে করো যে সেই ছোটোবেলার যে পূজাবার্ষিকীর যে লেখাগুলো বেরোয়, এখনও যে বেরোয়, সেগুলো যদি তুমি এখনও পড়ো, এখনও তোমার মনে হবে না সেই ছেলেবেলায় তুমি চলে গেছো?
1: একদমই তাই। এবং এবছরের পুজোতেও কিন্তু আমরা পূজাবার্ষিকী কিনবো আর সেই পড়বো, যদিও বেশ কিছু সাহিত্যিক তারা আমাদের ছেড়ে পার্থিবভাবে চলে গেছেন, সেই কারণে কিছু কিছু জায়গাতে আমরা দেখেছি যে সেগুলো বন্ধ হয়ে গেছে, কিন্তু না, সেগুলো বাদ দিয়েও আরও যে যে গল্পগুলো আছে সেগুলো কিন্তু আমরা জমজমাট করে পড়বো, তাই তো?
0: একদম। এবং এই পুজো সংখ্যার লেখা পড়ে আনন্দ পান না বাঙালি, এটা মনে হয় একদম সম্পূর্ণ ভুল কথা। আর একটা লেখা, সেটা নিশ্চয়ই 2 মাস 2.5 মাস আগে থাকতেই তো লেখক লিখতে শুরু করেন, কি তারও আগে সেই সব কথা হয়ে যায়, ধরো সম্পাদক, লেখক, পাঠক, এই সবার মধ্যে যে একটা সম্পর্ক তৈরি হয়, হ্যাঁ, একটা বেশ টান টান উত্তেজনা কবের মধ্যে লেখাটা দিতে হবে, ধরো প্লটটা খানিকটা লেখা হয়েছে, তারপরেরটা মাথায় আসছে না, রাত জেগে লেখক লিখছেন। আর যারা সারা বছর বই কেনেন না, দেখা যায় পুজোর সময়ও তারা কিছু না কিছু একটা না একটা কিন্তু পুজো সংখ্যা কেনেন, মানে সেটা সিনেমার পত্রিকা হলেও কিনবেন না, আবার একটা জামা কাপড় কেনার মতন অন্যকে পুজোতে জামা কাপড় দেওয়ার সাথে সাথে নিজের জন্য বা বাড়ির ছোটোর জন্যও কিন্তু পুজো সংখ্যা কেনা চাই।
1: আর জানো তো, আমরা যখন ছোট ছিলাম তখন আমি অন্তত ভাগ করে নিতাম যে দুটো তিনটে জামা, ধরো মাসি কাকা পিসি এরা তো সব দেয়, দুজনের কাছ থেকে যদি জামা পাই, একজনের কাছ থেকে আগে থেকেই বুকিং করে রাখতাম, আমার জামার দরকার নেই, একটা পুজো বার্ষিকী দিলেই হবে।
0: একদম একদম। এবং এই যে কার্টুন,
1: হ্যাঁ হ্যাঁ,
0: সেই কার্টুনিস্ট যারা ছিলেন তাদের সেই এই কার্টুনগুলো দেখেও তার যে অন্তর্নিহিত অর্থ সেটা একটা বার করা, বা ধরো কার্টুনের মধ্যে দিয়ে দিয়ে যে ছোট ছোট লেখাগুলো সেইটা থেকে কি বলছে সেইটা, মানে পড়াটা যাদের আগ্রহ থাকে না, আমি শুধু বলছি ধরো পুজো বার্ষিকীর কথা বলছি না এই মুহূর্তে, ধরো পুজো বার্ষিকীর পড়া রয়েছে, যারা সত্যিই পড়তে ভালোবাসেন দেখবে বাড়িতে ঠোঙায় কিছু এলেও খেলার সময় যদি কোনো ফটো থাকে বা কিছু লেখা, একবার পড়ে নিয়ে সেটা আর কি পড়লে।
1: একটা গল্প বলি, আমার মা একবার আমাদের বাড়িতে লোকজন এসছেন আর আত্মীয় স্বজন, মা আমাকে ময়দা আনতে দিয়েছে, তো ময়দার নিয়ে ময়দার ঠোঙাটা নিয়ে যখন আসছি তখন দেখছি সেই ওখানে একটা লেখা রয়েছে, মুর্শিদাবাদের নবাব নবাবী।
0: আচ্ছা
1: বাবা, মুর্শিদাবাদের নবাব নবাবীর কথা? এবার পড়ছি, পড়তে শুরু করছি, করতে করতে জয়েন্টটা এসে গেছে, আঠা দিয়ে আটকানো, তো ওইখানটাকে নখ দিয়ে দিয়ে খুঁটে খুঁটে খানিকটা পড়লাম, দেখছি না আর হচ্ছে না, আবার ঠোঙাটাকে বেঁকাচ্ছি, বেঁকাতে বেঁকাতে ঠোঙা উল্টে
0: যাচ্ছে,
1: ময়দা পুরো পড়ে। তখনও কিন্তু আমার প্রবল প্রচেষ্টা যে পুরোটা খুলে যদি ওটা পড়ে নিতে পারি, বাড়িতে যাওয়ার পরে যে কী দুর্মুষ হয়েছিল সে তো মানে বলা বাহুল্য, কিন্তু আমার যেন তো সেদিনকে খুব একটা দুঃখ হয়নি, কারণ আমি বেশ ভালো একটা জিনিস পড়েছি, এই আনন্দে খুব মশগুল হয়েছিলাম। এবং এই অভ্যেস আমার এখনও আছে, রাস্তায় যেতে যেতে অনেক সময় দেখবে তুমি কাগজ টাল করা থাকে যে ঠোঙা তৈরি হবে বা বিক্রি করে দেওয়া হলো, সেইগুলোর দিকে না মানে
0: করে থাকি,
1: হ্যাঁ, পাইলেও পাইতে পারো অমূল্য রতন, মানে ওরকম জায়গা থেকে অনেক সময় কিন্তু এত অসাধারণ কিছু তুমি কালেক্ট করে নিতে পারবে না, ভাবা যায় না।
0: একদমই একদম। এবং এই পড়ার অভ্যেসটা, মানে ধরো পড়ার বই, স্কুলের যে পড়ার বই, তার বাইরে শুধুমাত্র শারদ সংখ্যাতেই পড়ে কিন্তু সেই তৃপ্তি পাওয়া যায়। আর এই শারদ সাহিত্য যে কত নতুন নতুন মানে কলমের বা লেখকের জন্ম দিয়েছে তার ইয়ত্তা নেই, তাই না?
1: সেই প্রসঙ্গে এবার আমরা আসবো এক গান বিরতি, তারপরে সেই সেই সেই গল্প, যে গল্পগুলো শুনলে কিন্তু আমরা জানি ওইদিকে যারা রয়েছেন তারাও কিন্তু বেশ নড়ে চড়ে বসবেন, আমাদের সাথে রিলেট করবেন। তাহলে চলে যাই সুরে সুরে।

0: বলো কোথায় যাবে বলে ঠিক করেছো? না পড়াশোনা বাদ দিয়ে গেলে কিন্তু হবে না নীলাঞ্জনা, আমরা যেভাবে পুজো বার্ষিকীর কথা বলছি।
1: বাবা আবার পুজো বার্ষিকীতে সেই মানে পুজোর সময়ও পড়াশোনা, পড়াশোনার জন্য
0: না না, এই পড়াশোনার আনন্দ বলো, এই পড়াশোনার কি বলবো অনুভূতি বলো, সেটা কিন্তু আলাদা। দেখবে তুমি একটু আগে কথা প্রসঙ্গে বললে না যে কিছু মানুষ আছে যারা পুরোটা ঘুরে বেড়াতে চায় সারা পুজোতে, তুমি যেমন বললে একটু খাওয়া দাওয়াতেও বেশ ইন্টারেস্ট আছে, এরকম কিছু মানুষ আছে। তো কিছু মানুষ আছে দেখবে তারা সারা বছর বেরোচ্ছেন অফিস কাছাড়ি ইত্যাদি কাজে, পুজোর কটা দিন নির্ভেজাল ছুটি, কেউ কলকাতার বাইরে বেড়াতে যান, কিন্তু কিছু মানুষ আছে একদম কোথাও যাব না, বাড়িতেই থাকবো, খাওয়া দাওয়া করলাম, ঘুমোলাম, রেস্ট নিলাম একটু টুকটাক, কিন্তু পুজোর সংখ্যাটা পুরোটাই পুজোর মধ্যে পড়ে একদম গলাধ্যকরণ করে, তারপর যখন অফিস যাবে দ্বাদশীতে তার সব পড়া শেষ।
1: পড়া শেষ না, দ্বাদশী অবধি টানবো আমার তো মোটামুটি।
0: না আমি বলছি ধরো তিনটে চারটে পুজো বার্ষিকী যদি থাকে তার পুরোটা শেষ করতে,
1: পুরোটা শেষ করতে,
0: হ্যাঁ ধরো ষষ্ঠী থেকে দ্বাদশী, কেন নবমী দশমী যাই হোক মানে তার পড়া হয়ে গেল। এরকম
1: আসলে কি জানো তো, ওই যে ধরো কাকাবাবু সিরিজ, কাকাবাবু সিরিজ মানে কাকাবাবু কি করছেন সেটা একবার শুরু করলে না শেষ করা অবধি তো শান্তি নেই। এবং এই কাকাবাবু সিরিজ আমরা পুজো বার্ষিকী থেকেই প্রথম প্রকাশিত হয়েছিল একটি বিখ্যাত পুজো বার্ষিকীতে, এবং তারপর থেকে তো প্রতি বছরই আমরা অপেক্ষা করে থাকতাম যে কাকাবাবু সন্তু এবং তার সাথে পরের দিকে আবার জোজো এসে গেছিল কি করছে। ঠিক তেমনইভাবে মিতিন মাসি, মিতিন মাসির যখন সুচিত্রা ভট্টাচার্য এরকম একটি মহিলা গোয়েন্দা চরিত্র নিয়ে এলেন বাংলাতে তো সেরকম ছিল না, যারা যারা আমরা আগাথা ক্রিস্টির পড়েছি সেটা অনেকদিন আগে মিস মাপল, কিন্তু বাংলাতে এরকম মিতিন মাসি তখন বেশ নড়ে চড়ে বসলাম, ওটা আরেকটা আলাদা ইন্টারেস্ট যোগার মানে যোগ হলো। গোগল, গোগলও কিন্তু আমাদের বেশ পছন্দের এবং পুজো বার্ষিকীতে গোগলেরটাও পড়তে হতো, এছাড়া ফেলুদা ছিল।
0: হ্যাঁ ফেলুদার কথাটা না বললেই নয়, মানে এই বইগুলো পড়তে পড়তে

0: একটা হতো, আমার তো বাবা এটা একটু হয়েছিল, কোথাও কিছু ঘটনা ঘটলেই ভাবতাম কি একটু তো রহস্য মনে হচ্ছে পাওয়া যাচ্ছে, একটু চেষ্টা করি, কাকে কাকে সন্দেহের তালিকা, কিছুই না, ধরো বাড়ি থেকে একটা তুমি খাতা পাচ্ছ না কি চাবিটা খুঁজে পাচ্ছ না, হয় না আমাদের অনেক সময় রেখেছি, দাঁড়াও লাস্ট কে দেখেছ, ও কার কাছে আগে প্রথমে ছিল, তুমি যখন রেখেছো সেই সময় তোমায় কি কেউ, মানে ওইগুলো পড়তে পড়তে একটা হয়েছিল, আমি যেন একটা খুদে গোয়েন্দা টাইপের, আচ্ছা এইখানে সন্দেহের তালিকা একে রাখলাম, যাকে রাখবে না তাকে প্রথমে বাদ দাও, এবং যেগুলো পড়ে পড়ে আর কি হয়েছিল।
1: এবং আমাদের ছোটবেলা হতো না, আমরা মনে মনে একটা ছবি আঁকতাম যে আমাদের হিরোরা আইডলরা কিরকম হবে, সেখানে কিন্তু ফেলুদা একদম উপরের দিকে থাকতো।
0: ওরে বাবা, ফেলুদা
1: একটা, ফেলুদা যে তার মগজাস্ত্র দিয়ে যে কোনো কিছু এক নিমেষে সমাধান করে ফেলছে, তো সেই ফেলুদার গল্প পরবর্তীকালে সেই গল্পগুলো আবার ইন্ডিভিজুয়ালি আলাদা বইয়ের মতো আমরা পেতাম, কিন্তু প্রথম পড়ার যে আনন্দটা
0: একদম। এবং দেখবে আমাদের সময় তখন তো পুজোর পরে পরীক্ষা হতো, ফাইনাল পরীক্ষা নভেম্বরের শেষ বা ডিসেম্বরে হতো, এই তখন মানে পড়ার বই ছেড়ে দিয়ে ওইগুলোকে পড়া কি যে দুঃসাহসিক কাজ।
1: এবং তখন না মানে সেইটা মনেও আসতো না যে এতটা সময় তো ওই পড়ার বইগুলো পড়লে রেজাল্টটা ভালো হয়, ওইগুলো তো মানে তুড়ি মেরে উড়িয়ে দিতাম। তখন প্রফেসর শঙ্কু কি আবিষ্কার করলেন বা রাজা রায়চৌধুরী কাকে ক্রাচ দিয়ে মেরে ফেলে দিলেন, ওই জগৎটা অনেক অনেক বেশি ইন্টারেস্টিং।
0: আর একটা জিনিস তুমি লক্ষ্য করবে, আমি না এটা আজও ভাবি যে একটা গল্প তুমি পড়লে, তুমি একটা পাতা পড়লে কি তারপর দশটা পুরোটা আমাদের মনে থাকে, কিন্তু পড়ার কিছু জিনিস তুমি দেখো তিনবার চারবার পড়লেও মনে থাকে না, কিন্তু কবে কি পড়েছি আজও যদি বলি।
1: হ্যাঁ
0: আচ্ছা জানো তো ওইটা না এইটা, আমি যাও আমি কথা বলছি বুদ্ধদেব গুহর বাবলি, আমি মনে হয় ছ থেকে সাতবার পড়েছি, আমি পুরোটা বলে দিতে পারবো, কিন্তু একবার পড়েই বলে দিতে পারবো আমি কেন যারাই পড়েছেন।
1: হ্যাঁ সবিনয় নিবেদনের চরিত্রদের নাম আমায় জিজ্ঞেস করো না, আমি এক্ষুনি বলে দেবো, কিন্তু ক্লাস টেনের সিলেবাস জিজ্ঞেস করলে ব্যস হয়ে গেল।
0: বলো কেন বলো তো, আসলে আমরা ওটার মধ্যে আনন্দ পাই, তৃপ্তি পাই, আমরা ভালোবাসি, তার ফলে যার মধ্যে ভালোবাসা থাকবে তাকে আত্মস্থ করতে নিজস্ব একদম হয়ে যেতে তো সময় লাগবে না। না
1: একদমই তাই।
0: আমরা একটা ফেলুদার গান শুনি।
1: হ্যাঁ শুনি শুনি
0: ফেলুদার গান। আমি এটাই ভাবছিলাম
1: ফেলুদা তোর সাথে মিলে গেছে
0: অন্যরকম, শোনো।

0: as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: হরে কৃষ্ণ। সকল ভক্তদের জানাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের সাদর আমন্ত্রণ। উৎসব স্থান ইসকন নিউ টাউন কলকাতা, সাপুজি বাস স্ট্যান্ড।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক।

0: পুজো বার্ষিকী বলে এই যাদের কথা বললাম, যে কাকাবাবু, ফেলুদা, বুদ্ধদেব গুহর, রিজুদা, প্রফেসর শঙ্কু, গোগল, এরা তো রয়েছেন। এছাড়াও সঞ্জীব চট্টোপাধ্যায় বা সেই সময় শিষ্যেন্দু মুখোপাধ্যায় এবার কোন ভূতের গল্পটা লিখলেন সেটা জানার আগ্রহ কিন্তু খুব বেশি থাকতো। সেই অর্থে কোনো চরিত্র নাম থাকতো না শিষ্যেন্দু মুখোপাধ্যায়, কিন্তু তাঁর যে ভূতের গল্পগুলো থাকতো না সেগুলো বড্ড ভালো, মানে ভূতগুলো খুব বেশ ভালো, ফ্রেন্ডলি ভূত আর কি। এছাড়া বুদ্ধদেব গুহ আর তার পাইপটান শিকারী রিজুদা, সৈয়দ মুস্তাফা সিরাজ তাঁর কর্নেল নীলাদ্রি সরকার, আর অর্জুন এবং সঞ্জীব সমরেশ মজুমদারের গোয়েন্দা, এইগুলো কিন্তু খুব ভালো। এছাড়া ছোটোখাটো যেগুলো থাকতো, যেমন মনোজদের অদ্ভুত বাড়ি, সেটাও আমরা পুজো বার্ষিকীতে পড়েছিলাম। সঞ্জীব চট্টোপাধ্যায় তাঁর কিছু লেখা থাকতো, আরও আরও আগে আগে নারায়ণ গঙ্গোপাধ্যায়, প্রেমেন্দ্র মিত্র, শরদিন্দু বন্দ্যোপাধ্যায়, শিবরাম চক্রবর্তী, প্রত্যেকেই কিন্তু তাঁদের একটা মনোজ্ঞ রচনা দিতেন এই শারদ সাহিত্য। কাজেই পুজো বার্ষিকী এখনও কিন্তু সেই ছেলেবেলাকে মনে করায়, এবং এখনও অপেক্ষায় থাকি কিছু কিছু চরিত্র আর নতুন করে ফেরে না, তাদের পরবর্তী অ্যাডভেঞ্চার আর হয় না, যেমন কাকাবাবু, যেমন ফেলুদা, যেমন গোগল, এরা আর নতুন করে কোনো রোমহর্ষক কাণ্ড কারখানা ঘটায় না, কিন্তু তা সত্ত্বেও আরও নতুন নতুন চরিত্ররা আসছে, আরও নতুন নতুন লেখকরা আসছেন। শারদ সাহিত্য বা পুজো বার্ষিকী কিন্তু এখনও সমানতালে চলছে।
1: একদম। এবং এই যে তুমি লেখকদের নাম বলে গেলে, এতজন লেখকের নাম, পরবর্তীকালে এদের বাইরে প্রত্যেক বছরই তো আমরা অন্যান্য লেখকদের পাই। ধরো এবছরে হয়তো এমন একজন লেখককে পেলাম যার কবিতা আমরা পড়েছি, তিনি হয়তো এই প্রথম উপন্যাস লিখলেন বা ছোট গল্প লিখলেন, ইত্যাদি ইত্যাদি। মানে এটা ঠিক ওই রকমভাবে তুলনা করা যায় না নীলাঞ্জনা। ধরো শারদীয়াতে যেমন উমা তার ছেলে মেয়ে সবাইকে নিয়ে কৈলাস থেকে মরতে আসেন, সেরকম লেখকরাও তাদের পুত্রকন্যা স্বরূপ এইসব চরিত্রগুলো নিয়ে আমাদের কাছে ধরা
0: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.

জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

0: আকাশ ডাকছে, মন ছুটি চাইছে না, আজকে থেকেই বলছি না, এখনো তো
1: প্রায় এখনো কিছুটা বাকি,
0: এখনো দেড় মাস প্রায় বাকি, কিন্তু আমরা একটা পুজো ভাই পুজোর একটা আবহাওয়া এরকম তো মানে আমরা এনে দিচ্ছি সেটা বলছি না, আপনাদের মধ্যে এসে গেছে অলরেডি। পুজো বার্ষিকী নিয়ে আজকে কথা বললাম, আজকের গান্দরিয়া থেকে টাটা বাই বাই বলছি মৌসুমি আর
1: নীলাঞ্জনা। আমরা চাইবো পুজো বার্ষিকী এবারও যেন ঘরে আসুক। আজকের মতো গান্দরিয়া এই পর্যন্তই।

এই বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি। কর্মকাজ নেই, গাড়ি ঘোড়া কিছু নেই, অফিস কাচারি নেই, হাজিরা কামাই নেই, শব্দ বা পরিবেশ দূষণ বালাই নেই, সময় দেই না বলে তেলে।

এই বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি, এই বেশ ভালো আছি। ভাবার সময় আছে তবুও ভাবনা নেই, পার্কেতে ঘোরা নেই, সিনেমায় যাওয়া নেই, উঠতি যুবকদের যাতনার সীমা নেই, শিহরণ আনে প্রেমে এমন বাতাস নেই, যুবতীর কটাক্ষ চিরে দেয় এ বক্ষ, হায় রে এমন দিনে সেই অবকাশ নেই, চাল নেই, ডাল নেই, পয়সার দাম নেই, তবুও টিভির স্ক্রিনে খেলার বিরাম নেই, নেই নেই কিছু নেই, তবুও তো আছে কিছু বলতে যা বাধা নেই।

আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন গতকাল মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাশভিলে অনুষ্ঠিত G20 অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংক গভর্নরদের বৈঠকের ফাঁকে ইউরোপীয় কমিশনের অর্থ বিষয়ক কমিশনার ভ্যালডিস ডম্ব্রভস্কিসের সঙ্গে সাক্ষাৎ করেন। অর্থমন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ভারত ইইউ ম্যাক্রো ইকোনমিক ডায়ালগ এবং ট্রেড অ্যান্ড টেকনোলজি কাউন্সিলের মাধ্যমে ভারত এবং ইইউর মধ্যে অর্থনৈতিক ও আর্থিক অংশীদারিত্ব আরও গভীর করার বিষয়ে আলোচনা হয়েছে। ভারত বর্তমান ত্রৈমাসিকে 7-8% বৃদ্ধির হার অতিক্রম করে আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা রাখে বলে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা জানিয়েছেন। তিনি বলেন, আন্তর্জাতিক ক্ষেত্রে চাপ, বাণিজ্যে অনিশ্চয়তা এবং এলনিনোর প্রভাব সত্ত্বেও ভারতের সাম্প্রতিককালে অর্থনৈতিক ক্ষেত্রে দৃঢ় ফলাফল বজায় রেখেছে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর আগামীকাল ইউক্রেন ও পোল্যান্ড 3 দিনের সফরে যাবেন। সফরে শ্রী জয়শঙ্কর ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রি সিবিহা এবং পোল্যান্ডের বিদেশ উপপ্রধানমন্ত্রী রাডোস্ল্যাভ সিকোরস্কির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই সফরের মূল লক্ষ্য দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও সমৃদ্ধ করার পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে মতামত বিনিময়ের সুযোগ তৈরি করা। বিদেশ প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা বলেছেন, ইন্দো প্যাসিফিক অঞ্চলে ভারতের দৃষ্টিভঙ্গি, আন্তর্জাতিক আইন, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধা, নৌপরিবহন ও আকাশপথে স্বাধীন চলাচল, বৈধ বাণিজ্য ও শান্তিপূর্ণভাবে বিরোধীর নিষ্পত্তির উপর ভিত্তি করে গড়ে উঠেছে। গতকাল পালাওয়ের কোর রে অনুষ্ঠিত 55তম প্যাসিফিক আইল্যান্ডস ফোরাম নেতাদের বৈঠকের ডায়ালগ পার্টনার সেশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, ভারত প্রশান্ত মহাসাগরকে দূরবর্তী অঞ্চল হিসেবে নয়, বরং যৌথ ইন্দো প্যাসিফিকের অবিচ্ছেদ্য অংশ হিসেবে দেখে। এই মুহূর্তের খবর শেষ হলো।

সকল ভক্তদের জানাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের সাদর আমন্ত্রণ। উৎসব স্থান ইসকন নিউ টাউন কলকাতা, শাপুরজি বাস স্ট্যান্ড, 2 সেপ্টেম্বর থেকে 5 সেপ্টেম্বর 2026।

0: আকাশবাণী কলকাতা, এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা 1100 ছাড়িয়ে গেছে। নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির তথ্য অনুযায়ী গত সপ্তাহের বন্যায় এখনও পর্যন্ত 1114 জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। সবচেয়ে বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে চেতওয়ান জেলা থেকে। নেপালে চলতি উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ভারত সর্বাত্মক সহায়তা অব্যাহত রেখেছে। ত্রাণ সামগ্রী, বিশেষ সরঞ্জামসহ 11 সদস্যের উদ্ধারকারী দল এবং 5.5 টন জরুরি ওষুধ ও উদ্ধার সামগ্রী নিয়ে পঞ্চম ভারতীয় বিমান আজ নেপালের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর সামাজিক মাধ্যমের এক পোস্টে জানিয়েছেন। বিহারের বন্যা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। নেপাল, পার্শ্ববর্তী রাজ্য এবং রাজ্যের ভেতরে টানা বৃষ্টিপাতের ফলে গঙ্গা, গণ্ডক ও কোশিসহ বিহারের প্রধান নদীগুলির জলস্তর বৃদ্ধি এবং বাল্মীকিনগর, কোশি, বীরপুর ও সোন ইন্দ্রপুরী ব্যারাজ থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে বন্যার আশঙ্কা তীব্র হয়েছে। ভারত তার বর্তমান ত্রৈমাসিকে 7-8% বৃদ্ধির হার অতিক্রম করে আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা রাখে বলে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা জানিয়েছেন। তিনি বলেন, আন্তর্জাতিক জ্বালানি ক্ষেত্রে চাপ, বাণিজ্যের অনিশ্চয়তা এবং এল নিনোর প্রভাব সত্ত্বেও ভারতের সাম্প্রতিককালে অর্থনৈতিক ক্ষেত্রে দৃঢ় ফলাফল বজায় রেখেছে। দিল্লিতে অবৈধভাবে বসবাসকারী 2 বাংলাদেশি নাগরিককে আটক করেছে দিল্লি পুলিশ। দিল্লি পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, ওই 2 ব্যক্তি বৈধ ভিসা ছাড়া গত মাসে ভারতে প্রবেশ করে। এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি জাতীয় সড়ক কর্তৃপক্ষ NHAI এর বিরুদ্ধে টোল প্লাজাগুলিতে টোল আদায়ে কারচুপির অভিযোগে উত্তরপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, জম্মু, মধ্যপ্রদেশ, জাতীয় রাজধানী অঞ্চল দিল্লি এবং কলকাতার 14 জায়গায় তল্লাশি চালাচ্ছে। চীন ওপেন ব্যাডমিন্টন টুর্নামেন্টে ভারতের কিদম্বি শ্রীকান্ত আজ দ্বিতীয় রাউন্ডে পৌঁছেছেন। শেনঝেনে পুরুষদের সিঙ্গলসের প্রথম রাউন্ডের ম্যাচে চীনা তাইপের চি ইউ জেনকে 21-16, 21-15 ব্যবধানে হারিয়ে দেন তিনি। এই মুহূর্তের খবর এখন এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর,
3: নাটকের দুপুর
2: 107 FM রেইনবোতে। নাটকের দুপুর,
3: নাটকের দুপুর।
4: আকাশবাণী কলকাতা, আজকের নাটক অন্য মানুষ।

রচনা তুফান চক্রবর্তী, প্রযোজনা পরিমল হেমব্রম, নাটক অন্য মানব।

0: থেকে যাবে যে।
1: না না, এটা তো আমার প্রতিদিনের একটা অভ্যেস, আমি রোজই গঙ্গা। কিন্তু আপনি কে? মানে আপনাকে তো ঠিক চিনতে পারলাম না।
0: আমাকে তুমি চিনতে পারবে না বাবা, আমি হলাম ভিন গায়ের মানুষ।
1: হ্যাঁ সেটা তো বুঝতেই পাচ্ছি, কিন্তু কোথায় বাড়ি আপনার?
0: আমার বাড়ি হলো কাঞ্চনপুর গ্রামে।
1: কাঞ্চনপুর?
0: হ্যাঁ কাঞ্চনপুর। বলছিলাম কি, আমি একটু অসুবিধায় পড়ে গেছি বাবা।
1: অসুবিধা? কিসের অসুবিধা?
0: অসুবিধা বলতে মানে হয়েছে কি, ওই সন্ধে হয়ে গেছে তো, আমাকে প্রায় 8 কিলোমিটার রাস্তা হেঁটে বাড়ি যেতে হবে বাবা। আর ও রাস্তায় সন্ধ্যের পর আর লোক চলে না, বড় ভয় করছে বাবা।
1: কিসের ভয়? ভূতের? নাকি সঙ্গে টাকা পয়সা আছে?
0: মানে ওই
1: ভয় পাবেন না, ভয় পাবেন না, আমি চোর ডাকাত নই, আমি এই সৌভাগ্যপুর গ্রামেরই ছেলে, আমার নাম বসন্ত চক্রবর্তী। আপনার সত্যিকার অসুবিধাটা কি সেটা আমাকে খুলে বলতে পারেন? কোনো ভয় নেই আপনার।
0: আসল কথা হচ্ছে কি জানো বাবা, আমার কাছে সামান্য কিছু টাকা আছে, সামান্য।
1: আচ্ছা,
0: যেতে যেতেই রাত নামবে তো, যদি চোর ডাকাতের হাতে পড়ে যায়, তাই বাবা আমার গ্রামে ফিরতে ঠিক সাহস হচ্ছে না।
1: তা আপনি আসছেন কোথেকে?
0: আমি আসছি কাটুয়া থেকে।
1: কাটুয়া?
0: একটু কাজ ছিল ওখানে আর কি।
1: কাটুয়া থেকে আসছেন? অত দূর যেতে হবে আপনাকে? এত দেরি করলেন কেন?
0: না না না না, দেরি করিনি তো আমি।
1: তবে
0: আমি ঠিক সময় মতোই বেরিয়েছিলাম, কিন্তু ওই ক্যানেলের বাঁশের সেতু ভেঙে পড়লো যে।
1: ও, তারপর?
0: সেই সেতু সারাই হতে পাক্কা ঘন্টা দেড়েক সময় লাগলো।
1: বাবা,
0: আমি বলছিলাম যে যদি এই রাতটুকুর মতো একটু আশ্রয় পাওয়া যায় তাহলে আমি খুবই উপকৃত হই বাবা।
1: তাতে মতো আশ্রয় চাইছে লোকটা? কিন্তু ভদ্রলোককে চিনি না, জানি না, আলাপ মাত্র 2 মিনিটের, এই সামান্য সময়ের পরিচয়ে ভদ্রলোককে কে বাড়িতে নিয়ে যাওয়া ঠিক হবে?
0: কি ভাবছো বাবা বসন্ত?
1: না না, কিছু না কিছু না, বলছিলাম যে আপনার নামটা যদি জানতে পারতাম।
0: অবশ্যই বাবা অবশ্যই, আমার নাম বিদ্যাধর গোস্বামী, কাঞ্চনপুর ঠাকুরপাড়ায় আমার বাড়ি।
1: ও,
0: আমি ওখানকার প্রাইমারি স্কুলে শিক্ষকতা করি, আর মাসখানেক বাদে রিটায়ার করবো বাবা।
1: হুম, ঠিক আছে, আপনি আপনি আমার সঙ্গে আমার বাড়িতে চলুন, দেখি কি করা যায়।
0: চলো চলো বাবা, তাই চলো, তাই চলো। আচ্ছা বাবা, বলছিলাম যে তোমার বাড়িটা কত দূরে?
1: আমার বাড়ি?
0: হ্যাঁ,
1: আমার বাড়িতেই তো, এই রাস্তা ধরে আর 5 মিনিট হাঁটলেই পড়বে, এই গঙ্গার কাছেই।
0: বাবা বসন্ত, তোমার বাড়িতে কে কে আছেন বাবা?
1: আমার মা বাবা আর আমার একটা ছোট ভাই আছে। অবশ্য সে আজ বাড়িতে নেই, সকালে দেবগ্রামে পিসির বাড়ি গেছে, কাল সকালেই ফিরে আসবে।
0: হঠাৎ দাঁড়িয়ে পড়লে কেন বসন্ত?
1: না, এটা বাচ্চা ছেলে আমাদের দুজনকে এমন অদ্ভুতভাবে দেখতে দেখতে চলে গেল। ওই ছেলেটাকে আমি চিনি, ওর নাম হচ্ছে কৈলাস।
0: আমাকে নতুন মানুষ দেখেছে তো, বাচ্চা ছেলে, তাই হয়তো কৌতূহল।
1: জায়গা, চলুন চলুন, জড়িয়ে পাচ্ছি,
0: চলো বাবা
1: চলো চলো। এ আমার বাড়ি এসে গেছে, আসুন আসুন আসুন। আমার বাবার নাম তারানাথ চক্রবর্তী।
0: আচ্ছা
1: বাবা, উনি বাড়িতেই আছেন। আপনি এক কাজ করুন, আপনি উঠোনে একটু অপেক্ষা করুন, আমি দৌড়ে গিয়ে বাবার সঙ্গে একটু কথা বলে আসি। হ্যাঁ
0: আচ্ছা আচ্ছা, ঠিক আছে,
1: আপনি এখানেই অপেক্ষা করুন।
0: হ্যাঁ ঠিক আছে, এসো বাবা, তুমি এসো।
1: বাবা বাবা বাবা!
2: কে? ও বসন্ত, বলছি রাজপুত্রের বাড়ি ঢোকা হলো।
1: বাবা বাবা,
2: কতদিন বলেছি এইভাবে সময়গুলো নষ্ট না করে সকাল সন্ধ্যায় দুটো টিউশনে করা যায় নাকি?
1: বাবা বাবা, তোমাকে আমি কথা বলতে এসেছিলাম বাবা।
2: কি কথা?
1: আচ্ছা তুমি এত রেগে গেলে আমি কি করে বলছিলাম কি বাবা, এক ভদ্রলোক খুব বিপদে পড়েছেন, ওই কাটোয়া থেকে আসছেন কাঞ্চনপুর গ্রামে বাড়ি, ওই তো ক্যানেলের সেতু ভেঙে যাওয়ার জন্য ওনার দেরি হয়ে গেছে, সঙ্গে কিছু টাকা পয়সা আছে, তুমি রাতের বেলায় কাঞ্চনপুর যেতে ভয় পাচ্ছেন, রাতের মতো একটু আশ্রয় চাইছেন আমাদের বাড়িতে।
2: আশ্রয়? বাড়িতে সে নাকি রাতে আশ্রয় চায়।
3: অতিথি রাতের আশ্রয় চায়? কোথায় তিনি বসন্ত?
1: মা উনি উনি উঠোনে দাঁড়িয়ে আছেন।
2: এটা কি সেবাশ্রম? যখন যাকে ইচ্ছে ঢোকাবে আর সে এখানে রাত কাটাবে?
3: আরে বাপরে বাপ, তুমি একটু

0: এই শুনছো
1: কে আমাকে কিছু বলছেন?
0: হ্যাঁ দাদা, তোমাকেই বলছি।
1: হ্যাঁ বলুন।
0: বলছি এই সন্ধ্যেবেলায় অঘ্রাণ মাসের ঠান্ডার মধ্যে গঙ্গার ধারে

0: আস্তে কথা বলো, মানুষটা উঠোনে দাঁড়িয়ে আছেন, শুনতে পাবেন তো।
1: তাতে কি হলো, তাতে কি হলো? আমাদের সুবিধে অসুবিধার কথা আমরা বলতেই পারি?
0: বাবা, তোমাকে নিয়ে আমি আর পারি না, দোহাই, তুমি একটু চুপ করো। হ্যারে বসন্ত, মানুষটার বয়স কিরকম?
2: মা, বাবার চেয়ে বড় হবেন উনি।
0: ভদ্রলোকের কোথায় বাড়ি, কি নাম, কি করেন, কেন তিনি আশ্রয় চাইছেন, এসব কথা জিজ্ঞাসা করেছিস?
2: হ্যাঁ মা, আমি সব জিজ্ঞেস করেছি। ভদ্রলোকের বাড়ি কাঞ্চনপুর গ্রামে।
0: সে তো অনেক দূর রে।
2: হ্যাঁ মা, সেই জন্যই তো উনি রাতের মতো আশ্রয় চাইছেন।
0: আমি যাই, ভদ্রলোকের সঙ্গে একটু কথা বলে আসি। এই বসন্ত, আয় না, তুই আমার সঙ্গে আয়।
2: হ্যাঁ হ্যাঁ, চলো মা,
0: চল চল চল চল।
1: তাই যাও, তোমাদের যা ইচ্ছে তাই করো, গে যাও, আমি এ ব্যাপারে আর কিছু বলবো না।
0: দাদা, আপনার বাড়ি কাঞ্চনপুর গ্রামে?
3: হ্যাঁ বোন, আমি বড় বিপদে পড়েছি বুঝলে, তাই যদি কোনো অসুবিধা না থাকে তাহলে আজ রাতটার মতো একটু আশ্রয় দিন, সকাল হলেই আমি চলে যাব।
2: মা মা, বলছি কি শোনো না, বলছি আমার ঘরেই না হয় উনি থাকবেন আজকে রাতটার মতো।
0: সে তো বুঝলাম বাবা, কিন্তু তোর বাবা যা, তুই তো জানিস। দাদা, আপনি দয়া করে আরেকটু অপেক্ষা করুন, আমি একটু ভেতর থেকে আসছি। এই শুনছো?
1: কি হয়েছে?
0: যদি আজকে রাতটা উনি বসন্তর ঘরে থেকে যান, মানে আমি তোমার অনুমতি চাইছি আর কি।
1: তোমার যা ইচ্ছে তাই করো, আমার কিছু বলার নেই।
0: তুমি এত রেগে যাচ্ছ কেন?
1: রাগবে না, একজন অজ্ঞাত কুলশীলকে আশ্রয় দেওয়াটা একটা নির্বোধের কাজ।
0: না গো, ভদ্রলোককে দেখতে সেরকম নয়। মাথা ভর্তি ছোট ছোট কাঁচায় পাকায় চুল, বিটে খাটো মানুষ, পরনে ফুল শার্ট আর ধুতি, একেবারে গো বেচারা চেহারা।
1: চেহারা দেখে অনেক কিছু বোঝা যায় না ভানুমতি। নিপাট ভদ্রলোকের মতো চেহারা অথচ দুর্জন, আবার সন্দেহজনক চেহারা, কিন্তু নিপাট ভদ্রলোক, এরকম তুমি দেখেছ?
0: না গো না, সেরকম আমি দেখিনি। তবে এই ভদ্রলোক সেরকম নন।
1: তাহলে ওনাকে থাকতে দাও রাতটুকু, কি আর বলবো, আমি তাহলে এখন বেরোচ্ছি।
0: এই শোনো না, তুমি ওই শোন না, আলাপ করবে চলো।
1: আচ্ছা চলো চলো। আপনার নাম বিদ্যাধর গোস্বামী?
3: আগে হ্যাঁ হ্যাঁ, আপনি কি বসন্ত?
1: আগে হ্যাঁ, আমি বসন্তর বাবা।
3: আচ্ছা আচ্ছা, নমস্কার নেবেন, নমস্কার নেবেন।
1: হ্যাঁ নমস্কার নমস্কার। আপনি কাঞ্চনপুরের আদিত্য গোস্বামীকে চেনেন?
3: আরে চিনব কি, সে তো আমার ভাইপো।
1: আপনার ভাইপো?
3: হ্যাঁ, আদি আমার ভাইপো।
1: আচ্ছা, কি করে বলুন তো সে?
3: আদি রেলে চাকরি করে, এখনো আছে কৃষ্ণনগরে। আপনি আদিকে চিনলেন কি করে?
1: আমিও রেলেই চাকরি করি।
3: আচ্ছা,
1: এখন কৃষ্ণনগরে আছি। আদিত্যর সাথে আমার ভালো রকম আলাপ আছে।
3: তাই বলুন, এ তো খুব ভালো কথা, খুব ভালো কথা।
1: ভানুমতি
0: বলো,
1: তুমি বিদ্যাধরদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করো।
0: ঠিক আছে ঠিক আছে,
1: রাতে উনি এখানেই থাকবেন।
0: বেশ তো।
1: এই বসন্ত।
2: হ্যাঁ বাবা।
1: যা বাবা, তো জ্যাঠামশাইকে ঘরে নিয়ে গিয়ে বসা, আমি আসছি।
2: হ্যাঁ হ্যাঁ,
3: আপনাকে অনেক ধন্যবাদ তারানাথ বাবু।
1: ঠিক আছে ঠিক আছে, আপনি বিশ্রাম করুন, নিশ্চিন্তে থাকুন, আমি চলছি।

0: সান্ধ্য ভোজনটা বেশ ভালোই হলো বসন্ত। তুমি বললে যে তোমার নাকি একটা ভাই আছে, কি নাম তার?
1: ভাইয়ের নাম ফাল্গুনী।
0: বাহ, চমৎকার নাম। তোমাদের দু ভাইয়ের নাম দুটোর মধ্যে একটা বেশ মজা আছে বুঝলে।
1: কিরকম জেঠামশাই?
0: মজাটা হচ্ছে তোমার মধ্যে ভাই আছে আর ভাইকে নিয়েই তুমি।
1: আমার মধ্যে ভাই আবার ভাইকে নিয়ে? ও
0: বুঝলে,
1: মানে বসন্তর মধ্যেই ফাল্গুন আছে আবার ফাল্গুনকে নিয়েই বসন্ত, তাই তো?
0: একদম ঠিক।
2: এই বসন্ত,
1: মা মা এসো এসো এসো মা, জানো তো জ্যাঠামশাই যা ভারী সুন্দর কথা বলেন না।
2: আচ্ছা দাদা, আপনার কোনো অসুবিধে হচ্ছে না তো?
0: না না, একটুও না একটুও না, প্রয়োজনের চেয়ে বেশি পাচ্ছি। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো।
2: কি আর করছি বলুন, যাই হোক আপনি ক্লান্ত, কিছুক্ষণের মধ্যে আমি খাবার তৈরি করে পাঠিয়ে দিচ্ছি, আপনি বসন্তর সঙ্গে খেয়ে শুয়ে পড়বেন। আর আপনার ভাই আসবে সেই রাত 10টায়, অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। আমি আসছি দাদা।
0: আচ্ছা বোন, এসো এসো এসো।
1: জেঠামশাই, আপনি আপনি এইভাবে বসে আছেন কেন? আপনি বিছানায় ভালো করে উঠে বাবু হয়ে বসুন। হ্যাঁ, কোনো অসুবিধা, উঠে বসুন উঠে বসুন। জেঠামশাই, একটা কম্বল দেবো?
0: না বাবা, না না, কিচ্ছু লাগবে না, আমার সুটকেসের মধ্যে চাদর আছে, আমি বার করছি।
1: আচ্ছা
0: এই এই আমার চাদর, এবার এইটা গায়ে চাপাইয়া, হ্যাঁ এবারে একটু আরাম।

0: আমি তোমাকে কিছু কথা বলতে চাই বাবা।
1: আমাকে? হ্যাঁ হ্যাঁ বলুন না।
0: আমি তোমাকে বিশ্বাস করে ফেলেছি বসন্ত, তাই তোমাকে আমি সব কিছু বলবো।
1: সব কিছু মানে?
0: আজ কাটোয়া গেছিলাম ব্যাংক থেকে টাকা তুলতে, আজ দুপুরে আমি 1,00,000 টাকা তুলেছি।
1: 1,00,000 টাকা?
0: জুয়েলারি হাউসে কিছু সোনার গয়না গড়াতে দেওয়া ছিল, গয়নাগুলোর ডেলিভারি ডেট ছিল আজ। 50,000 টাকা আমি ওখানে দিয়েছি, আর বাকি 50,000 আর 12 ভরি সোনার গয়না রয়েছে এখন আমার এই স্যুটকেসের মধ্যে।
1: এই স্যুটকেসে?
0: হ্যাঁ।
1: ও, তা জ্যাঠামশাই কোনো বিয়েটির ব্যাপার নাকি?
0: হ্যাঁ বাবা, আর 3-4 পর আমার বড় মেয়ের বিয়ে,
1: ও
0: সেই জন্যেই এগুলোর প্রয়োজন। এই টাকা আর গয়নাগুলোর জন্যে আজ রাতে তোমার বাড়িতে আমি আশ্রয় নিতে বাধ্য হলাম বাবা। তুমি আমার এই স্যুটকেসটা একটা বেশ ভালো জায়গায় রেখে দিতে পারবে?
1: আপনি কোনো চিন্তা করবেন না জ্যাঠামশাই, আপনার স্যুটকেসটা আমি আমি বল ঘাটের তলায় রেখে দেবো। হ্যাঁ, একদম ঠিকঠাক থাকবে।
0: বাঁচালে বাবা, বাঁচালে আমায়। এই দেখো আমার স্যুটকেসটা দেখো, এই আমি খুলে দিলাম তোমার সামনে।
1: স্যুটকেসের মধ্যে ধরে ধরে সাজানো 100 টাকার বান্ডিল, আর আর মাঝখানে মাঝখানে প্লাস্টিকের সুদৃশ্য ছোট ছোট বাক্সগুলোতে বিভিন্ন রকমের সোনার গয়না। এবার স্যুটকেসটা বন্ধ করে দিন।
0: হ্যাঁ বাবা, করি। এইবার স্যুটকেসটা একটা নিরাপদ জায়গায় রেখে দাও বাবা। এটার সঙ্গে আমার মেয়ের ভাগ্য জড়িয়ে আছে।
1: সে তো অবশ্যই। দিন স্যুটকেসটা আমাকে দিন।
0: এই নাও বাবা, ধরো ধরো। এবার ওটা তুমি তোমার মনের মতো জায়গায় রেখে দাও, তাহলে আমি নিশ্চিন্ত হই বাবা।
1: হ্যাঁ, আমি আমি এটা এখনই ঘাটের তলায় ঢুকিয়ে দিচ্ছি।
0: আচ্ছা আচ্ছা।

দাদার গোস্বামী পরম নিশ্চিন্তে ঘুমোচ্ছেন, পরম বিশ্বাসে উনি আমাকে ওনার সুটকেস খুলে দেখিয়ে দিয়েছেন। 50,000 টাকা, 12 ভরি সোনার গয়না, হ্যাঁ সব মিলিয়ে তা 3 লাখ টাকা তো হবেই। 3 লাখ টাকা! আমি একটা বেকার ছেলে, পয়সা রোজগার করতে পারি না বলে আমি সবার কাছে মূল্যহীন, অপদার্থ, অকর্মা বলে ঘর পর সবাই আমাকে অপমান করে। আর বাবা তো দিনরাত আমাকে গালিগালাজ করে, অসহনীয় একটা যন্ত্রণা বুকের মধ্যে নিয়ে দিনের পর দিন, মাসের পর মাস আমি কাটাচ্ছি। এই যন্ত্রণাময় জীবন থেকে মুক্তির একটা খোলা পথ আমি দেখতে পাচ্ছি, হ্যাঁ একটা পথ, সে পথ আমাকে হাতছানি দিয়ে ডাকছে।

0: একটা দড়ির ফাঁস। একটা দড়ির ফাঁস ঐক্যবন্ত মানুষটাকে চিরদিনের মতো ঘুম পাড়িয়ে দিতে পারলে একটু গুণানি, তারপর একটু ছটফটানি, তারপর কোন রকমের লাশটা গঙ্গার বালিতে পুঁতে দিতে পারলেই কেল্লাফতে সকালে বাবা মাকে বলবো
1: উনি তো ভোরবেলাতেই বাড়ি ছেড়ে চলে গেছেন। হ্যাঁ,
0: পিতে তার গোস্বামী যে আমাদের বাড়িতে এসেছে সেটা মা বাবা ছাড়া তো আর কেউ জানে না।
1: না না না না, আরো একটা লোক জানে,
0: ওই বেটা কৈলাস।
1: কৈলাস তো আজ সন্ধ্যেবেলায় বিদ্যাধর গোস্বামীকে আমার সঙ্গে দেখেছে।
0: ও দেখেছে তো কি হয়েছে? আরে বাবা, কৈলাস তো একটা বাচ্চা ছেলে। হ্যাঁ, আসলে বিদ্যাধর গোস্বামীর হদিস তো কেউ পাবে না।
2: আত্মীয় স্বজনরা ভাববে মানুষটা বোধ হয় মালা পড়েছে টাকাতের হাতে।
0: একটা একটা মাত্র খুন, তারপর
1: লাখ তিনেক টাকার মালিক হয়ে যাব আমি,
0: জীবনটাই বদলে যাবে আমার।
1: বসন্ত চক্রতে
0: সব অপমানের পরিসমাপ্তি তোমার। হ্যাঁ, সব
1: আলমারির পিছনে আরেকটা নাইলনের দড়ি আছে না? হ্যাঁ দেখি,
0: ওই দড়িটা দিয়েই কাজ হাসিল করতে হবে। হ্যাঁ হ্যাঁ, বেশি সময় নষ্ট করলে চলবে না, বেশি সময় নষ্ট করলে চলবে না।
1: একবার দেখি তো বাবা দিতে হবে মুখখানা।
0: এই তো সারাদিনের পরিশ্রমে লোকটা ঘুমোচ্ছে, ঘুম সহজে তোমার ভাঙবে না। আমি এবার তৈরি হয়নি। নাইলনের তৈরিটা কোথায় গেল? ওটা দেখি, এই তো পেয়েছি, এই তো। এবারে তৈরির ফাঁসটা তৈরি করিনি। এই হ্যাঁ, বেশ খাসা হয়েছে ফাঁসটা। এবার এই ফাঁসটা পিতে ধরার গলায় পড়ে দেখি বাবা বিদ্যাধর মাথাটা একটু। বিদ্যাধর, এটাই ছিল তোমার শেষ ঘুম, শেষ ঘুম। এবার তুমি আমার সৌভাগ্যে দরজা খুলে দিয়ে চির ঘুমে চলে যাও।
3: চোপ সালা চোপ

এ তো বাঁচাও বাঁচাও চিৎকারটা বাড়ির কেউ শুনতে পায়নি তো? তাহলে তো মা কিংবা বাবা কেউ না কেউ এখানে চলে আসতো, কেউ শুনতে পায়নি, কেউ শুনতে পায়নি। এবার তো বিদ্যাধরের লাশটা নিয়ে যেতে হবে গঙ্গার ঘাটে, গঙ্গার ঘাটে। না, তার আগে একবার বাইরেটা হুঁকি দিয়ে দেখে নি কেউ কোথাও আছে। দরজাটা খুব বাইরে বেশ চাঁদের আলো, চারিদিক শুনশান, কেউ কোথাও নেই। এই তো সুবন।

সুযোগ। পিতৃদরের লাশটা এবার নিয়ে যেতে হবে। যাওয়ার সময় কোদালা থেকে কোদালটা নিয়ে নেব। পিতৃদর, পিতৃদর, চলো এবার, চলো। তোমার যেবার মহাপ্রস্থানে যাওয়ার সময় হলো।

বাড়ি থেকে বাঁশবন পর্যন্ত আসতেই হাঁপিয়ে গেলাম। বিশ্রাম নিলে চলবে না, আমাকে টেনে নিয়ে যেতেই হবে। হয়তো গঙ্গার চড়া দেখা যাচ্ছে, ওই বালির উপর বডিটা নিয়ে ফেলতে পারলেই অনেকটা নিশ্চিন্ত। আর একটু

বালির উপর লাশটা, লাশটা তো আনা গেল। এবার বালিতে গর্ত তৈরির কাজটা শুরু করতে হবে। দেখি কোদালটা কোথায় গেল। এই তো এই তো, গর্ত তৈরির কাজ শেষ। দেখি আর বটিটাকে নিয়ে কি, আরে ওটা ওটা কি বসে আছে বাড়ির উপর? ও মরা ঘাটের কুকুর একভাবে আমার দিকে তাকিয়ে আছে। এবারে লাশটাকে গর্তে শোয়াতে হবে, তারপর তারপর বালি চাপা দিয়ে দিতে পারলেই

0: লাশটাকে গঙ্গার ভাড়িতে পুঁতে দিয়ে ঘরে ফিরে এসে বাঁচলাম। এবার একটু বিশ্রাম নেওয়া যাক। আরে ঘড়িতে 5:20, সকাল হয়ে গেছে। আরে বাবার তো আবার খুব সকালে ঘুম থেকে ওঠার অভ্যেস, উঠলো বলে। আমি একটু তাড়াতাড়ি খাটের উপর শুয়ে বিশ্রাম নিয়ে নি। শুয়ে থাকলে চলবে না। বিতে ধরে সুটকেসটা বাবা মা দুজনেই দেখেছে। ওটা ঘরের মধ্যে রাখা, না ওটা ঘরের মধ্যে রাখা ঠিক নয়। ইস, কি ভুল হয়ে গেল! আরে টাকা আর গয়নাগুলো বের করে নিয়ে সুটকেসটা যদি গঙ্গার জলে ফেলে দিয়ে আসতাম তাহলেই তো লাইটটা চুকে যেত। ইস, কিন্তু এখন সুটকেসটা রাখবোই বা কোথায়? আরে ফাঁস লাগানো তরিটাও তো ঘরের মেঝের উপর পড়ে রয়েছে, মুশকিল। ওটা খাটের তলায় ঢুকিয়ে দিই, বরং ফাঁসটা খুলে নেওয়া যাবে। সর্বনাশ, বাবা উঠে গেছে, বাবা তো এক্ষুনি এদিকেই আসবে। আমি বরং একটু নিচেকে গুছিয়ে নি।
1: বসন্ত, সারি চিনি না কেন?
0: এরে যাই, খুলছি খুলছি দরজা খুলছি। কি হয়েছে?
1: আমি ডাকছি, শুনতে পাচ্ছিস না তুই?
0: শুনেছি তো বাবা, আমি ওই বইগুলো গুছিয়ে রাখলাম, তাই দরজাটা খুলতে একটু দেরি হলো।
1: এত সকালে বই গোছাচ্ছিলে? কি ব্যাপার, কখন উঠেছিস ঘুম থেকে?
0: কখন? অনেকক্ষণ অনেকক্ষণ বাবা।
1: অনেকক্ষণ আগে ঘুম থেকে উঠেছিস? ঘুম থেকে উঠে বই গোছাচ্ছিস, কি ব্যাপার কি রে?
0: এমনি
1: এমনি, অদ্ভুত ব্যাপার তো। বিদ্যে ধরদাম কই ঘরে নেই দেখছি। আরে কোথায় গেলেন তিনি?
0: উনি তো চলে গেছেন।
1: তার মানে?
0: মানে উনি বাড়ি চলে গেছেন।
1: বাড়ি চলে গেছেন?
0: হ্যাঁ।
1: সে কি রে, কখন গেলেন?
0: কখন? অন্ধকার থাকতে থাকতেই চলে গেছেন।
1: সকালে চা খেলেন না, কারোর সাথে দেখা করলেন না, উনি চলে গেলেন?
0: হ্যাঁ বাবা, আমি তো অনেক করে বোঝালাম আপনি চা খেয়ে যান, বাবা মার সঙ্গে একটু দেখা করে যান, কিন্তু উনি শুনলেন না। বললেন ওনাকে নাকি সকাল হতেই বাড়ি পৌঁছতে হবে, বাড়ির লোকেরা সারা রাত ধরে চিন্তা করছে তো।
1: হ্যাঁ, সেটা একটা কথা অবশ্য।
0: হ্যাঁ হ্যাঁ,
1: কিন্তু কোতলায় কোদালটা দেখছি নেই। ভাবছি চারটি মাটি কেটে আনবো ওই পশ্চিমে টিভি দেখে গোলাপ গাছটায় দেবো। আরে তুই জানিস কোদালটা কোথায়?
0: কোদাল?
1: আরে ওই তো,
0: কি
1: ওই তো কোদাল, তোর আলমারির পাশে ঘরের মধ্যে কোদাল নিয়ে তুই কি করছিলিস?
0: ইস, একটু ভুল হয়ে গেছে তো।
1: এ চুপ করে আছিস কেন?
0: গঙ্গার ঘাট থেকে এসে কোদালটা কোতলের নাড়িকে সোজা ঘরের মধ্যে ঢুকিয়ে ফেলেছি।
1: কথার উত্তর দিচ্ছিস না যায়? হ্যাঁ, কি ভাবছিস?
0: না না না, কিছু না বাবা, বলো না কি বলবে।
1: বলছি কোদালটা দিয়ে কি করেছিলে?
0: কোদাল দিয়ে কিছুই না, কিছুই না। আসলে কি বাবা জানো, কি জন্য যে কোদালটা ঘরে এনেছি না সেটাই তো আমার মনে পড়ছে না।
1: মনে পড়ছে না?
0: না।
1: অদ্ভুত কথাবার্তা বলছিস তাই সকালবেলায়? হ্যাঁ, দে কোদালটা দে।
0: এই নাও, এই নাও।
1: কি
0: কি
1: এই কোদালে এত বালি কেন?
0: বালি? হায় ভগবান, সর্বনাশ! আরে কোদালটা গঙ্গার চলে ধুয়ে নেওয়া হয়নি।
1: আবার কি ভাবছিস তুই? বলছি কোদালে এত বালি এলো কোথা থেকে? কোদাল নিয়ে তুই কোথায় গেছিলি?
0: কোথাও না।
2: আরে কি হলো কি তোমাদের? তোমরা বাপ ছেলেতে কি তর্ক করছো এই সাত সকালে? উঠোনে গোবর জল দিতে যাও আমার বন্ধ হয়ে গেল, কি হয়েছে?
1: কিছু হয়নি, কিছু হয়নি। তুমি তো তুমি তোমার কাজে যাও।
0: বাবা মাকে কিছু বললো না? তাহলে কি বাবা ব্যাপারটাকে গুরুত্ব দিতে শুরু করেছে? বাবা কি অন্য কিছু খুঁজছে?
2: মাথা নিচু করে কি ভাবছিস বসন্ত?
0: বলো মা।
2: বলছি গোস্বামীদা কি এখনো ঘুমোচ্ছেন?
1: গোস্বামীদা চলে গেছেন ভোরবেলায়, অন্ধকার থাকতে।
2: সে কি হঠাৎ চলে গেলেন কেন? কিরে বসন্ত?
0: না, বাবাকে তো সব বললাম মা,
1: বাড়ির লোকজন চিন্তা করছে, সেই বলে উনি ভোর ভোর রওনা দিয়েছেন।
2: আমাদের সঙ্গে একটু দেখা করলেন না পর্যন্ত, আশ্চর্য লোক তো।
1: আমিও তো তাই ভাবছি।

0: মা মা মা মা কোথায় তুমি? তাড়াতাড়ি এসো
1: ভাই, এসে গেছে পিসির বাড়ি থেকে।
2: ফাল্গুনি এলি বাবা?
0: হ্যাঁ মা।
2: হ্যাঁ রে ফাল্গুনি।
0: হ্যাঁ মা।
2: পিসি কেমন আছে রে?
0: পিসি টিসির কথা এখন ছাড়ো।
2: কেন?
0: গঙ্গার ঘাটে একটু আগে কি ভয়ঙ্কর কাণ্ড ঘটে গেছে জানো? একটা লোককে খুন করে বডিটাকে গঙ্গার ঘাটে বালিতে পুঁতে দিয়েছিল। মরা ঘাটের কুকুরগুলো বডিটাকে টেনে বার করেছে। খাওয়া শুরু করার আগে তিন চড়ার জেলেরা কুকুরগুলোকে তাড়িয়ে বডিটাকে বাঁচিয়েছে।
3: কি বলছিস তুই? আমার যে হাত পা কাঁপছে রে।
0: তারপর শুনি না, লোকটাকে কেউ চেনেই না। লোকটা সৌভাগ্যপুরের লোকই নয়। সবাই বলছে লোকটাকে কাল রাতের বেলায় খুন করে গঙ্গার বালিতে পুঁতে দিয়েছে।
3: আসতে বল ফাল্গুনি, আসতে বল।
0: কেন আসতে বলবো? কেন শোনো না, শোনো না, লোকটাকে গলায় দড়ির ফাঁস লাগিয়ে খুন করা হয়েছে। লোকটার গলায় ফাঁসের দাগ নাকি দেখা যাচ্ছে পরিষ্কার। একটা আধবুড়ো লোক, মাথায় কাঁচায় পাকায় চুল, পরনে ফুল শার্ট আর ধুতি রয়েছে শুনলাম।
1: কাল রাতে ওই মরা ঘাটের কুকুরটাই এই সর্বনাশটা করলো। কাল রাতে কোদালের এক কূপে ওটাকেও যদি শেষ করে দিতাম তো অপচুকে যেত।
2: বসন্ত, এই বসন্ত, দরজা খোল। সে কি দরজা খোল?
1: আসছে, দরজাটা খুলবো, কিন্তু না খুলেও তো উপায় নেই। না না, দরজাটা খুলেই দি। কি কি হয়েছে মা?
2: কি সাংঘাতিক ঘটনা ঘটে গেছে শুনলি?
1: কোথায় কি ঘটনা?
2: খুন হয়েছে, খুন।
1: খুন?
2: হ্যাঁ,
1: খুন হয়েছে। কি কে মা, কোথায়?
2: সেসব কি করে জানবো? তুই তুই ফাল্গুনির কাছে শোন। এই ফাল্গুনি, তুই তুই দাদাকে বল, তুই দাদাকে সব বল।
0: হ্যাঁ।
1: ভাই কখন এলো?
2: তুই কি কিছুই শুনতে পাসনি এতক্ষণ?
1: না।
2: কি করছিলি ঘরের মধ্যে?
1: আমি তো একটা বই পড়ছিলাম মন দিয়ে মা।
2: হ্যাঁ রে বসন্ত।
1: হ্যাঁ।
2: ভদ্রলোক ভোরবেলায় চলে গেলেন অন্ধকারের মধ্যে, ওনার কোনো ক্ষতি হলো না তো?
0: কোন ভদ্রলোক মা?
2: ও তুমি এসে গেছো বাজার থেকে? হ্যাঁ গো। শুনেছো কাণ্ড?
4: চুপ কর ফাল্গুনে, তুই কখন এলি?
0: এই তো বাবা।
4: যা নিজের কাজে যা।
0: কেন বাবা?
4: খুন জখমের কথা বাড়িতে আলোচনা করতে নেই
0: বাবা। সবাই তো আলোচনা করছে, থানায় খবর চলে গেছে, পুলিশ এলো বলে।
4: আসুক গে, নিজের কাজে যা।
1: বাবা খুনের ঘটনাটাকে এড়িয়ে যেতে চাইছে কেন? তবে কি কোদালে বালি লেগে থাকার রহস্যটা বাবা বাবা খুঁজে পেয়েছে?
2: শুনছো?
4: হুম বলো।
2: তুমি তো বাজার গেছিলে।
4: না, বাজার যাওয়া হলো না।
2: কেন?
4: মাল রাস্তা থেকে ফিরে এলাম। সব জায়গায় শুধু এক আলোচনা, খুন আর খুন। এসব প্রসঙ্গ বাদ দিয়ে নিজের কাজে যাও দেখি।
2: সে যাচ্ছি, তবে তার আগে তুমি একটু এদিকে আসবে, আমার সঙ্গে আমার কথা আছে।
4: বেশ।
2: এই ফাল্গুনি।
0: হ্যাঁ মা।
2: এই শোন, তুই একটু দাদার ঘরে যা তো।
0: ঠিক আছে মা।
1: মা বাবাকে আলাদা করে কেন ডাকলো? কি বলবে?
0: এই দাদা, কি ভাবছিস রে?
1: না না, কিছুই না, কিছুই না।
0: হ্যাঁ রে দাদা। মা কোন লোকটার কথা বলছিল রে?
1: লোক মানে কি কি কথা?
0: ওই যে ওই যে ভোরবেলায় ভদ্রলোক চলে গেলেন অন্ধকারের মধ্যে, কোন ভদ্রলোক রে দাদা?
1: আমি জানি না কোন ভদ্রলোকের কথা, আমার কিচ্ছু ভালো লাগছে না, আমাকে একটু একা থাকতে দেতো।
0: জানি বাবা, তোর আবার কি হলো?
1: আরে কি
0: ওই সবুজ রঙের চাদরটা আবার কার?
1: আবার একটা ভুল, আবার একটা ভুল। ভিতে ঘরে চাদরটা রয়ে গেছে আমার আল্লায়। মা বাবা কেউ খেয়াল করেনি ওটা।
0: আবার কি ভাবছিস দাদা?
1: হ্যাঁ কি ভাববো আবার, ওটা ওটা তো আমার বন্ধুর চাদর।
0: কোন বন্ধু?
1: বন্ধু আছে, তুই তুই তুই যা তো, তুই যা বাইরে যা।
0: ঠিক আছে ঠিক আছে,
1: আমাকে একটু একা থাকতে দে, যা।

0: এটা কি বসন্ত চক্রবর্তীর বাড়ি? বলছি এটা কি বসন্ত চক্রবর্তীর বাড়ি? আমরা থানা থেকে আসছি, একবার বাইরে আসুন।
1: কি আপনারা আসুন, আসুন স্যার, আসুন।
2: আমাদের বাড়িতে পুলিশ কেন?
0: আমি লোকাল থানার ওসি। আচ্ছা, এটা কি বসন্ত চক্রবর্তীর বাড়ি?
1: হ্যাঁ হ্যাঁ স্যার।
0: আপনি কে?
1: আমি বসন্তের বাবা স্যার।
0: আপনার নাম?
1: তারানাথ চক্রবর্তী
0: স্যার। ভদ্র মহিলা কে?
1: উনি আমার স্ত্রী স্যার।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা। আর ওই ছেলেটি?
1: ও আমার আমার ছোট ছেলে, ছোট ছেলে স্যার।
0: কি নাম ওর?
1: ওর নাম ফাল্গুনী, মানে ফাল্গুনী চক্রবর্তী স্যার।
0: না না না না না, আপনি ভয় পাবেন না তারানাথ বাবু, খুব স্বাভাবিকভাবে কথা বলেন।
1: ঠিক ঠিক ঠিক আছে, ঠিক আছে স্যার।
0: আচ্ছা, আপনার কটি ছেলে?
1: আমার দুটি ছেলে স্যার।
0: তার মানে বসন্ত চক্রবর্তী আপনার বড় ছেলে, তাই তো?
1: হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার।
0: ভেরি গুড। বসন্ত এখন কোথায়?

0: পুলিশ আমাদের বাড়ি পর্যন্ত এসে গেল কি করে?
1: স্যার স্যার, মানে আপনি তো এখনো বলেননি স্যার যে আপনারা কেন আমার বাড়িতে এসেছেন, আর আপনারা বসন্ত কি বা কেন খুঁজছেন স্যার?
2: বসন্ত এখন কোথায়, মানে আমি তাকে সব বলতে চাই।
1: বসন্ত বাড়িতেই আছে স্যার, বাড়িতেই আছে।
2: ওকে ডাকুন।
1: এই বসন্ত, বসন্ত
0: বাবা
1: একবার বাইরে, স্যার তোকে ডাকছেন বাবা, বাইরে বাইরে বাইরে।
0: কি হয়েছে বাবা?
2: আপনি কি ঘর থেকে এতক্ষণ কিচ্ছু শুনতে পাননি?
0: কই না তো, আসলে আমি একটা বিষয় নিয়ে ভাবছিলাম।
2: গভীর রকমের ভাবুক মানুষ তো আপনি। তাকে একটা খুনের ঘটনার ব্যাপারে আপনার কাছে আসতে হলো আমাদের। আজ সকালে গঙ্গার ঘাটে একটা ডেড বডি পাওয়া গেছে, শুনেছেন?
0: হ্যাঁ শুনেছি।
2: ভদ্রলোককে গলায় দড়ির ফাঁস লাগিয়ে খুন করা হয়েছে, এটাও নিশ্চয়ই শুনে থাকবেন।
0: হ্যাঁ স্যার, তাও শুনেছি।
2: শুধু শুনেছেন, দেখতে যাননি?
0: না না না, মানে আমার ওসব দেখতে ভালো লাগে না।
2: আচ্ছা,
0: আসলে আমি কিরম যেন একটা গা গুলিয়ে ওঠা। আমি কিন্তু কিন্তু এই ব্যাপারে আপনারা আমাদের বাড়িতে কেন?
2: ভৈরববাবু।
3: ইয়েস স্যার।
2: এই বাচ্চা ছেলেটাকে নিয়ে আসুন তো এখানে।
3: আনছি স্যার। এই যে এনেছি স্যার।
0: কৈলাস।
2: আচ্ছা বসন্তবাবু, এই 12-13 বছরের বাচ্চা ছেলেটাকে আপনি চেনেন?
0: হ্যাঁ চিনি তো, ওর নাম তো কৈলাস।
2: আপনি ঠিকই বলেছেন, ওর নাম কৈলাস। এই কৈলাস গতকাল সন্ধেবেলায় আজকের মৃত ব্যক্তিকে একটা বাক্স হাতে আপনার সঙ্গে গঙ্গার ধারের রাস্তায় দেখেছিল, এ কথা ঠিক?
0: দেখুন, এ কথা ঠিক না বেঠিক সেটা তো আমার পক্ষে বলা সম্ভব নয়, কারণ আমি মৃত ব্যক্তিকে এখনো দেখিনি।
2: আপনি দেখেননি, কিন্তু কৈলাস দেখেছে। ও একেবারে নিশ্চিত যে গতকাল সন্ধেবেলায় আপনার সাথে যে ভদ্রলোককেও দেখেছিল আর যে ভদ্রলোক খুন হয়েছেন তার একই লোক।
0: কি মুশকিল! আচ্ছা, একটা বাচ্চা ছেলের কথার উপর আপনি এতটা নির্ভর করছেন কেন স্যার? কৈলাসের তো ভুলও হতে পারে।
2: কৈলাসের বর্ণনা অনুযায়ী গতকাল সন্ধ্যার ভদ্রলোক ছিলেন আধবুড়ো একজন মানুষ, পরনে ছিল সাদা ফুল শার্ট আর ধুতি, হাতে একটা বাক্স। মৃত ব্যক্তির সঙ্গে কোনো বাক্স নেই, থাকার কথা নয়, বাকিটা সবই মিলে যাচ্ছে।
0: একই ধরনের পোশাক একই বয়সের একাধিক মানুষ পড়তে তো পারে।
2: তাহলে বসন্তবাবু, আপনি বলতে চাইছেন গতকাল সন্ধেবেলার ভদ্রলোক আর যিনি খুন হয়েছেন দুজনে আলাদা ব্যক্তি?
0: হতেই পারে, খুবই স্বাভাবিক ব্যাপার।
2: তাহলে কাল সন্ধের সেই ব্যক্তি কে এবং তিনি এখন কোথায়, আপনার সাথে তার কি সম্পর্ক?
0: সম্পর্ক? না না না, কোনো সম্পর্ক নেই। তিনি এখন কোথায় সে কথাও আমি নিশ্চিতভাবে জানি না, সম্ভবত তার বাড়িতে হবে। তবে তিনি কে আপনার এই প্রশ্নের উত্তরে বলছি, ভদ্রলোকের নাম বিদ্যাধর গোস্বামী।
2: তাই বিদ্যাধর গোস্বামীর বাড়িটা কোথায়?
0: ওই কাঞ্চনপুর গ্রামে।
2: আর কিছু?
0: আর কিছু মানে, হ্যাঁ, বিদ্যাধর গোস্বামী কাল রাতে আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছিলেন আমার বাবা আর আমার মায়ের অনুমতিক্রমে। তো তিনি রাতের বেলা আমার ঘরে ছিলেন।
2: রাতে তিনি আপনার ঘরেই ছিলেন, বেশ। কিন্তু কেন?
0: ওই তো ভদ্রলোক কাটুয়া থেকে ফিরছিলেন, সন্ধে হয়ে যাওয়ার জন্য উনি ওনার গ্রামে ফিরে যেতে ভয় পেয়েছিলেন, তাই।
2: তাহলে তো ভদ্রলোকের বাক্সে ভালো রকম টাকা পয়সা ছিল নাকি, আর সেই জন্যই তিনি আপনার বাড়িতে আশ্রয় চেয়েছিলেন। কত টাকা ছিল বসন্তবাবু ওনার বাক্সে? নিশ্চয়ই অনেক টাকা, তাই না?
0: দেখুন দেখুন, সেটা তো আমার জানার কথা নয়।
2: সে তো বটে, সে তো বটে। অতিথিকে টাকার কথা জিজ্ঞাসা করাটা সমীচীন নয়। আতে স্যার, এরকম প্রশ্ন করে কারোর সন্দেহ ভাজন হতে যাবেনই বা কেন আগে ভাগে, হ্যাঁ? যেখানে বড় রকমের কর্মকাণ্ডের ছক তৈরি হয়ে গেছে।
0: কর্মকাণ্ডের ছক? আপনি ঠিক কি বলতে চাইছেন বলুন।
2: আমি যা বলতে চাইছি সেটা আপনি নিশ্চয়ই বুঝতে পেরেছেন, কেননা আপনি মানুষটা গভীর জলের মাছ।
0: দেখুন স্যার, আমি গভীর জলের মাছ না হাঁটু জলের মাছ সেটা আমি জানি না। যেটা জানি সেটা হচ্ছে, শুধুমাত্র সন্দেহের বসে আপনি হাজারটা প্রশ্ন করতে পারেন, কিন্তু কাউকে অপমান করতে পারেন না। আপনার অন্য প্রশ্ন থাকলে আপনি করতে পারেন।
2: আপনার সেই রাতের অতিথির প্রাণহীন দেহটা পাওয়া গেল আজ সকালে গঙ্গার ধারে, এই বিষয়ে আপনার কিছু বলার আছে?
0: উফ, কি মুশকিল! দেখুন, আমি আগেও বলেছি আবারও বলছি, ডেড বডি আমি এখনও দেখিনি, তাই মৃত ব্যক্তি গতকাল রাতের বিদ্যাধর গোস্বামী কিনা সে কথাও আমার পক্ষে বলা সম্ভব নয়।
2: তারানাথবাবু
1: বলুন স্যার।
2: আপনি আপনার স্ত্রী এবং আপনার ছোট ছেলে আমাদের কথাবার্তা সব শুনেছেন?
1: হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার।

0: দাদা গোস্বামী যখন আপনাদের অনুমতিক্রমে এ বাড়িতে রাতে আশ্রয় পেয়েছিলেন, তখন মানুষটাকে আপনারও খুব ভালোভাবে দেখেছিলেন নিশ্চয়ই?
1: আগে হ্যাঁ,
0: ডেড বডি আমার জিপেই আছে। আপনারা ডেড বডি দেখে নিশ্চয়ই বলতে পারবেন যে উনি বিদ্যাধর গোস্বামী কি না। আসুন আসুন। আরে কি হলো? না না না না না না না না, বসন্তবাবুর দিকে তাকাবেন না, একদম না। বসন্তবাবুর ডেড বডি দেখার কোনো প্রয়োজন নেই, আসুন।
1: হ্যাঁ যাচ্ছি স্যার, যাচ্ছি। ভানুমতি
0: মুখের কাপড়টা সরিয়ে দিয়ে এনাদের দেখান।
2: ঠিক আছে স্যার, আপনারা জিপের ঠিক পিছনে এসে দাঁড়ান, কেমন? এই এইখানটা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এবার আমি ডেড বডির মুখের কাপড় সরিয়ে দিলাম।
0: কি দেখলেন বলুন, চুপ করে থাকবেন না, বলুন। কোনো কিছু গোপন করার চেষ্টা করবেন না, তাহলে কিন্তু সমূহ বিপদ। না না না না না, আপনারা দুজনে কোনো রকম আলোচনা করবেন না। তারানাথবাবু আপনি বলুন, প্রথমে আপনি বলুন।
3: বাবা বাবা, যা সত্যি তা তোমরা বলে দাও না, তোমাদের কোনো ভয় নেই। আমি বলছি বাবা, তুমি সত্যি কথা বলে দাও।
0: বসন্তের তরফ থেকে ছাড়পত্র তো পেয়ে গেলে, এবার সত্যি কথাটা বলুন।
1: মৃত ব্যক্তি বিদ্যাধর গোস্বামী।
0: তাহলে বসন্তবাবু
3: স্যার,
0: আসুন আসুন, এদিকে আসুন আসুন।
4: হ্যাঁ,
0: আচ্ছা, যে ব্যক্তি গতকাল আপনার বাড়িতে আশ্রয় নিয়ে রাতে আপনার সঙ্গে একই ঘরে ছিলেন, তিনি আজকের মৃত ব্যক্তি, তিনি খুন হয়েছেন।
4: হ্যাঁ, আর সেই খুনটা আমি করেছি, এটাই তো বলতে চান আপনি?
0: হ্যাঁ, বলতে আর বাধা কোথায়, আছে কিছু?
4: হ্যাঁ আছে আছে, আগে সবটা শুনুন
0: বলুন,
4: তারপর সিদ্ধান্তে আসবে।
0: আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলুন, ক্যারি অন।
4: বিদ্যাধর গোস্বামী সারা রাত আমার ঘরে ঘুমিয়ে ভোরবেলায় উনি শুধুমাত্র আমাকে জানিয়ে আমাদের বাড়ি থেকে নিজের বাড়ি রওনা হয়ে যান, ওই ওনার বাড়ির মানুষদের দুশ্চিন্তা থেকে বাঁচাতে।
0: যে মানুষটা সন্ধেবেলায় গ্রামে ফেরার ঝুঁকি নিলেন না, সেই মানুষটাই ভোর রাতে বাক্স নিয়ে একা একা বেরিয়ে গেলেন। ফ্রেঞ্চ,
4: দেখুন, যত আশ্চর্যজনক মনে হোক আপনার, আসলে কিন্তু এটাই ঘটেছিল।
0: আদপেই ঘটেনি, আদপেই ঘটেনি।
4: মানে
0: বিদ্যাধর গোস্বামীকে আপনি খুন করেছেন?
4: কি বলছেন?
0: আপনার ঘরের মধ্যে গলায় দড়ির ফাঁস লাগিয়ে তারপর ডেড বডিটা পুঁতে দিয়েছেন গঙ্গার ধারে বালিতে।
4: না,
0: একজন অসহায় মানুষকে নৃশংসভাবে খুন?
4: দেখুন, আপনি অনেক কিছুই বলতে পারেন ক্ষমতার বলে, কিন্তু প্রমাণ?
0: প্রমাণ করবে আদালত। এখন আমি আপনাকে গ্রেপ্তার করছি। সন্দেহের ভিত্তিতে। ভৈরববাবু
2: বলুন স্যার।
0: বসন্ত চক্রবর্তীকে জিপে তুলুন।
2: ঠিক আছে স্যার,
4: কিন্তু
2: আসুন বসন্ত, আসুন জিপে উঠুন।
0: তারানাথবাবু, আপনাকেও এমনকি বাড়ির অন্যদেরও আমার প্রয়োজন হতে পারে, আপনারা কেউ আমার অনুমতি না নিয়ে সৌভাগ্যপুরের বাইরে যাবেন না। আরে এখনো দাঁড়িয়ে কেন বসন্তবাবু, জিপে উঠুন।
4: বেশ চলুন।
0: আদালতে আপনি অপরাধী প্রমাণিত হলে আমার ধারণায় বিচারের রায় হবে মৃত্যুদণ্ড, অর্থাৎ ফাঁসি।
5: এ হতে পারে না, বসন্ত কাউকে খুন করতে পারে না, কিছুতেই না, কিছুতেই অসম্ভব।
0: বাবু বসন্তবাবুকে জিপে তুলুন।
2: Yes স্যার।
5: না না, আমি আমার ছেলেকে কিছুতেই যেতে দেব না, কিছুতেই না, কিছুতেই না। ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন, ওকে ছেড়ে দিন
4: মা,
5: ওকে ছেড়ে দিন
4: মা, আমার হাত ছাড়ো মা, মা মা আমার হাত ছাড়ো মা, তুমি এত উত্তর হো না মা, তুমি আমার হাতটা ছাড়ো মা, আমার হাত ধরে টেনো না মা, আমার হাত ধরে না, আমার হাত ধরে টেনো না মা, আমার হাত ধরে
6: বসন্ত, ও বসন্ত, উঠো বাবা, উঠো উঠো, সকাল হয়ে গেছে, উঠো উঠো। দেখো পূব দিকের জানলাটা আমি খুলে দিয়েছি, জানলা দিয়ে সকালের আলো ঢুকছে ঘরের ভেতর। আমাকে আবার বেরোতে হবে বাবা, বাড়ির লোকজন ভীষণ চিন্তা করে।

0: বলছে, ওঠো ওঠো
1: বিদ্যাধর গোস্বামী, উনি উনি আমার সামনে দাঁড়িয়ে আমার হাত ধরে টেনে তোলার চেষ্টা করছেন। আমি তাহলে বিদ্যাধর গোস্বামীকে খুন করিনি? আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, আমি স্বপ্ন। কি শান্তি!
0: তুমি তুমি আমার দিকে তাকিয়ে তাকিয়ে কি ভাবছো বসন্ত?
1: আমি আমি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম জ্যাঠামশাই।
0: কি স্বপ্ন দেখছিলে বাবা?
1: আশ্চর্য এক স্বপ্ন। আমি আমি এমন স্বপ্ন কেন দেখলাম?
0: কোনো খারাপ স্বপ্ন কি?
1: হ্যাঁ জ্যাঠামশাই, ভয়ঙ্কর একটা স্বপ্ন, বীভৎস কুৎসিত একটা স্বপ্ন।
0: না না না, ওতে কিচ্ছু হবে না। আজকে স্নান করার পর তুলসী গাছে একটু জল দিয়ে দিও বাবা, খারাপ স্বপ্ন দেখলে এটা করতে হয়। আর তাছাড়া অনেক সময় স্বপ্ন নিজেকে চেনায়। হ্যাঁ, স্বপ্নের মাধ্যমে মানুষের আত্মদর্শন হয়।
1: স্বপ্ন নিজেকে চেনায়, স্বপ্নের মাধ্যমে মানুষের মানুষের আত্মদর্শন হয়। তাহলে কি আমার মনের নিভৃত প্রদেশে একটা আদিম বন্য চাহিদা, কেড়ে খাওয়ার একটা একটা কুৎসিত বাসনা বিরাজমান? একটা একটা নিদারুণ নিষ্ঠুর মানুষ, দয়া মায়া মমতাহীন একটা একটা পিশাচ রয়েছে আমারই মধ্যে, যাকে যাকে আমি একটা মুহূর্তের জন্যে একবারও দেখতে পাইনি এই এই 25 বছরের জীবনে।
0: তুমি তুমি আবার কি ভাবছো বসন্ত?
1: জ্যাঠামশাই, জ্যাঠামশাই, স্বপ্নের মধ্যে আমি আমি নিজেকে দেখতে পেলাম। হ্যাঁ, যে আমি কে আমি কোনোদিন চিনতাম না, যে বসন্তকে আমি কোনো দিন জানতাম না, যার সঙ্গে আমার কোনো দিন পরিচয় ঘটেনি, সেই সেই অন্য বসন্তকে। হ্যাঁ, অন্য বসন্তকে আমি দেখতে পেলাম আজ, এক এক অন্য মানুষ।
0: আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না বসন্ত।
1: ও কিছু নয় জ্যাঠামশাই, এ বলছিলাম কি জ্যাঠামশাই, আমি আপনাকে আজ সাইকেলে চাপিয়ে কাঞ্চনপুরে আপনার বাড়িতে পৌঁছে দেব, কেমন? আপনি তাড়াতাড়ি পৌঁছে যাবেন, আপনার বাড়িতে চিন্তা করছেন তো সবাই।
2: বসন্ত, এই বসন্ত,
3: কি বলছো মা?
2: চা তৈরি হয়ে গেছে রে, জ্যাঠামশাইকে নিয়ে বাইরে আয়।
1: চলুন জ্যাঠামশাই, মা ডাকছেন, চা হয়ে গেছে,
0: চলো বাবা।

0: অন্য মানুষ নাটকটি শেষ হল। রচনা তুফান চক্রবর্তী, এতে অভিনয় করেছেন বিদ্যাধর গোস্বামী, নিমাই লাহিড়ী, তারানাথ, সার্থকানন্দ রায়, ভানুমতি, আলোছায়া দাস, ফাল্গুনী, দেবাশিস নন্দী, ভৈরব বাবু, দিলীপ কুমার গোস্বামী এবং ওসি চন্দন সরকার, আর বসন্তর চরিত্রে কৌস্তুভ সেনগুপ্ত। আবহ পরিকল্পনা ও সম্পাদনা রফি উদ্দিন। অন্য মানুষ নাটকটি প্রযোজনা করেছেন পরিমল হেমব্রম।
1: হরে কৃষ্ণ। সকল ভক্তদের জানাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের সাদর আমন্ত্রণ। উৎসব স্থান ইসকন নিউ টাউন, কলকাতা, সাপুজি বাস স্ট্যান্ড, 2 সেপ্টেম্বর থেকে 5 সেপ্টেম্বর 2026।

0: আকাশবাণী কলকাতা। একটি ঘোষণা, শিশুমহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
1: অনের রেডিও শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: এখন শুনবেন বাংলা আধুনিক গান, শিল্পী রূপঙ্কর বাগচি।

আকাশবাণী কলকাতা FM রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। নেপালে ভয়াবহ বন্যা মৃতের সংখ্যা 1100 ছাড়িয়ে গেছে। নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির তথ্য অনুযায়ী গত সপ্তাহের বন্যায় এখনও পর্যন্ত 1114 জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। সবচেয়ে বেশি মৃতদেহ উদ্ধার করা হয়েছে চিতওয়ান জেলা থেকে। নেপালে চলতি উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে ভারত সর্বাত্মক সহায়তা অব্যাহত রেখেছে। ত্রাণ সামগ্রী, বিশেষ সরঞ্জামসহ 11 সদস্যের উদ্ধারকারী দল এবং 5.5 টন জরুরি ওষুধ ও উদ্ধার সামগ্রী নিয়ে পঞ্চম ভারতীয় বিমান আজ নেপালের উদ্দেশ্যে রওনা হয়েছে বলে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন। বিহারের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে। নেপাল, পার্শ্ববর্তী রাজ্য এবং রাজ্যের ভেতরে টানা বৃষ্টিপাতের ফলে গঙ্গা, গণ্ডক ও কোশিসহ বিহারের প্রধান নদীগুলির জলস্তর বৃদ্ধি এবং বাল্মীকিনগর, কোশি, বীরপুর ও সোন ইন্দ্রপুরী ব্যারেজ থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে বন্যার আশঙ্কা তীব্র হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে স্বদেশী পণ্য ব্যবহারের আহ্বান জানিয়েছেন। ভারতের 7.8% অর্থনৈতিক বিকাশের জন্য দেশবাসীকে অভিনন্দন জানিয়ে শ্রী মোদী বলেন, বিশ্বজুড়ে অনিশ্চয়তা, যুদ্ধ, সংকট এবং সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন সত্ত্বেও ভারত দ্রুত এগিয়ে চলেছে। ভারত তার বর্তমান ত্রৈমাসিকে 7-8% বৃদ্ধির হার অতিক্রম করে আরও এগিয়ে যাওয়ার সম্ভাবনা রাখে বলে বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা জানিয়েছেন। তিনি বলেন, আন্তর্জাতিক জ্বালানি ক্ষেত্রে চাপ, বাণিজ্যে অনিশ্চয়তা এবং এলনিনোর প্রভাব সত্ত্বেও ভারতের সাম্প্রতিককালে অর্থনৈতিক ক্ষেত্রে দৃঢ় ফলাফল বজায় রেখেছে। ইরানের সেনাবাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর বলেছে, তারা কুয়েতের মার্কিন বিমান ঘাঁটি আলী আল সালেম ও জর্ডানে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। এক বিবৃতিতে IRGC বলেছে, তারা কুয়েতে আমেরিকান কমান্ডারের বাসভবন ও কমান্ড পোস্টে সফলভাবে আঘাত করতে সক্ষম হয়েছে। ভারতের আবহাওয়া দপ্তর IMD আজ পূর্ব মধ্যপ্রদেশে অতি ভারী বৃষ্টির পূর্বাভাসের লাল সতর্কতা জারি করেছে। আসাম, মেঘালয়, বিহার, ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড, পশ্চিমবঙ্গ এবং সিকিমের বিভিন্ন জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। এই মুহূর্তের খবর শেষ হলো।

0: প্লাস থেকে বাড়িয়ে এ মাইনাস করেছে। ভারতের বলিষ্ঠ অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি স্থিতিশীল আর্থিক পরিকাঠামোর কারণে এই উন্নতি বলে সংস্থা জানিয়েছে। দেউলিয়া আইন, আইবিসির প্রবর্তন, সরকারি মূলধন বিনিয়োগ এবং রিজার্ভ ব্যাংকের শক্তিশালী তদারকির ফলে চলতি বছরের মার্চ মাসের শেষে মোট খেলাপি ঋণের অনুপাত কমে 1.8% দাঁড়িয়েছে বলেও জেসিআরএ জানিয়েছে। বেলজিয়ামের প্রধানমন্ত্রী বার্ট ডেভেভার আজ 3 দিনের ভারত সফরে আসছেন। সফরকালে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। বৈঠকে দুদেশের সম্পর্কের পূর্ণাঙ্গ পরিসর এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক পারস্পরিক স্বার্থের বিষয় নিয়ে আলাপ আলোচনা হবে। মুম্বাই সফরকালে তিনি হিরে, বন্দর এবং লজিস্টিক ক্ষেত্রের বিভিন্ন অংশীদারদের সঙ্গে মতবিনিময় করবেন। নেপালে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা 1,100 ছাড়িয়েছে। নেপালের ন্যাশনাল ডিজাস্টার রিস্ক রিডাকশন অ্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির তথ্য অনুযায়ী গত সপ্তাহের বন্যায় এখনও পর্যন্ত 1,114 জনের মৃতদেহ উদ্ধার করা সম্ভব হয়েছে। এখনও নিখোঁজ 4,606 জন, যার মধ্যে 583 জন বিদেশি। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। বিহারে বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। নেপাল, পার্শ্ববর্তী রাজ্য এবং রাজ্যের ভিতরে টানা বৃষ্টিপাতের ফলে গণ্ডক ও কোশী সহ বিহারের প্রধান নদীর জলস্তর বৃদ্ধি এবং বাল্মীকি নগর, কোশী, বীরপুর ও সোন ইন্দ্রপুরী ব্যারাজ থেকে অতিরিক্ত জল ছাড়ার ফলে ক্ষতিগ্রস্ত জেলাগুলিতে বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। ভাগলপুর, ঔরঙ্গাবাদ, বেগুসরাই, বক্সার, ভোজপুর, মুঙ্গের, পাটনা, খাগড়িয়া, বৈশালী ও জেহানাবাদের পর এখন কৈমুর জেলাতেও বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গ সংলগ্ন উত্তর ওড়িশার ওপর তৈরি সুস্পষ্ট নিম্নচাপটি ধীরে ধীরে পশ্চিম উত্তর পশ্চিমে অগ্রসর হচ্ছে। রাজ্যের ওপর বিস্তৃত সক্রিয় মৌসুমী অক্ষরেখা, ফলে আজও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হচ্ছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: Kanebajuk, Onir Radio, Shuncho. 107 FM Rainbow. Shat Shure Sharadi. Shat Shure Sharadi.
3: Shuncho Cafe Kolkata. Cafe Kolkata. 107 FM Rainbow Te. Cafe Kolkata.

0: Rainbow Time Check. Rainbow Time Check.
1: ঘড়ির কাঁটা বলছে 4:08 হয়ে 44 সেকেন্ড, আর তুমি শুনছো
0: ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে
1: কলকাতা, কলকাতা তুমি অভিজে দেখো কলকাতা।
2: উইট আ মিনিট,
1: কি হয়েছে?
2: কলকাতা তুমিও শুকিয়ে দেখো কলকাতা।
1: ঠিক আছে, ড্রায়ার এনে শুকিয়ে দাও, ইস্ত্রি করে দাও, শুকিয়ে যাবে কলকাতা।
2: শোনো, আমি জানি না কলকাতাকে ড্রায়ার বা ইস্ত্রি দিয়ে কতটা কি কাজ চলবে, কিন্তু আমি যেটা করতে পারি সেটা হচ্ছে আমার ভীষণ ব্লো ড্রাই করে দিতে ইচ্ছে করছে মেঘকে। বেশ এরকম মানে ওপরে ব্লো ড্রায়ারটা দেবো আর মেঘগুলো বেশ পুরপুর পুরপুর করে জাস্ট উড়ে যাবে। মানে কেন, কেন
1: সত্যি কেন, মানে আর ভালো লাগছে না। মানে বৃষ্টি পড়ে এখানে 12 মাসটা, তো বৃষ্টি পড়ে এখানে 24 মাস হয়ে যাচ্ছে। এখানে মেঘ গাভীর মতন না, সবকিছুর মতো চড়ছে।
2: হ্যাঁ, মানে এখানে মেঘ গাভীর মতন চড়ছে না, বেসিক্যালি মেঘের পাল ঘুরে বেড়াচ্ছে, বিশ্বাস করো।
1: এক্স্যাক্টলি, মানে শক্তি চট্টুজ্জে তো বাদ দাও, মানে আমাদের জীবনে কত শক্তি সঞ্চয় করলে যে এই আর বৃষ্টিকে আমরা সহ্য করতে পারবো, আই রিয়েলি ডোন্ট নো।
2: এক্স্যাক্টলি তাই, এবং বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, কিন্তু কালকে একটা কথা তোমাদের বলে গেছিলাম না, আমাদের দুজনের আগমনের বার্তা নিয়ে কিন্তু তুমি ওয়েদারটা প্রেডিক্ট করবে। আর অ্যাজ ইট ইজ তুমি দেখো, তুমি আজ সকালবেলা কি ভেবেছিলে? হ্যাঁ, ওয়েদারটা মোটামুটি ঠিক হয়ে গেছে,
1: রোদ রোদ হচ্ছিল, যেই বেলা 12টা বাজিল অমনি।
2: কারণ আজকে ক্যাফে কলকাতার আড্ডায়, মানে এই স্টুডিওতে তোমার সঙ্গে আড্ডা দিতে আর যে উষসিয়ার আর যে মধুর যে পদার্পণ হওয়ার একটা ব্যাপার ছিল না, সুতরাং সেইখান থেকেই কিন্তু বৃষ্টিও বলল দুর্যোগ আমি আসছি।
1: মানে আমাদের দুজনের যখনই মানে প্রোগ্রাম পড়ে আমরা দুজন জানি যে এই সুযোগে দুর্যোগ মানে উঁকি ঝুঁকি শুধু মারবে না, একদম ওই দরজা খুলে হ্যালো আই আম ইন বলে ঢুকে যাবে।
2: এক্স্যাক্টলি তাই, কিন্তু তার পাশাপাশি মানে তোমরা সব তুমি ভাবছো যে তোমাদের সাথে আড্ডা দেওয়ার জন্য শুধু কি আমরা দুর্যোগ কাটিয়ে আসি, বা তোমাদের কি দুর্যোগের ঘন ঘটাই কি আরো বেশি বেশি করে বলবো? একদমই নয়। দেখো, এই বৃষ্টির ওয়েদার আমাদের কারোরই ভালো লাগছে না, আমরা সবাই জানি মোটামুটি ভাবে, কিন্তু যারা তাদের মধ্যে আর কি বৃষ্টি লাভার রয়েছে তাদেরও তো এটা সময়, তাদের তো এটা দিন, তো সেই দিনটাকে আর আরেকটু আমরা সেলিব্রেট করতে, বা আমাদের যাদের বৃষ্টি ভালো লাগে না তারাও একটু সেলিব্রেট করতে পারি, সেটা হলো একটু রোম্যান্টিসিজমকে কাজে লাগিয়ে, বুঝলে তো? মানে এই বৃষ্টি পড়ছে, এরপর যখন ধরো বাড়ি ফিরবো, বাসের জানলার ধারে সিটটা পেলে যে গানগুলো আমার প্লেলিস্ট অন্তত থাকে, তোমাকে সেই গান থেকেই রাখলাম, শুনতে থাকো, সঙ্গে থাকো।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: শাড়ি কুঠি, সর্বভারতীয় শাড়ি ও টাঙ্গাইল শাড়ির প্রস্তুতকারক ও বিক্রেতা শাড়ি কুঠি, প্রোপাইটার ননিগোপাল দাস।
3: অবিশ্বাস্য কম দামে অনবদ্য টাঙ্গাইল শাড়ির সেরা সম্ভার শাড়ি কুঠি।
0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
4: জল জমা করলে কিছু কিছু জায়গায় জমায়।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা
1: শুনছো ক্যাফে কলকাতার সঙ্গে রয়েছে আর যে উষসি আর আর যে মধু। 6:30 পর্যন্ত তোমাদের সাথে আমরা থাকবো, আর 9903653992 তে তুমিও থাকবে।
2: এক্স্যাক্টলি তাই। আচ্ছা তুমি একটা জিনিস বলো শশী, যে আজকে এই যে বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাটে জল জমে যাচ্ছে, তো তুমি এইটা ছাপিয়ে অ্যাকচুয়ালি এই মুহূর্তে ঠিক কী এক্সপেক্ট করেছিলে?
1: অ্যাকচুয়ালি যেটা সেপ্টেম্বরের শুরুতে আমরা এক্সপেক্ট করে থাকি, যে একটু মানে পুজো পুজো একটা আবহাওয়া আমরা কাটাবো, এবং সেই পুজো পুজো আবহাওয়ার মধ্যে মানে শপিং করবো। আর যেহেতু মাসের জাস্ট শুরু, সেহেতু হাতে একটু হলেও মানে শুরুর দিকে একটু টাকা পয়সা থাকে, এরপরে যত সেপ্টেম্বর গড়াবে ততই বেশি মানে ভিড় বাড়বে, টাকা কমবে, অতএব একটু মানে পুজো পুজো একটা ফ্লেভার আমরা এই সময়টা দেখি।
2: একদমই তাই। তাই সমস্ত ফ্লেভার নিয়ে কিন্তু 9903653992 তে আমরা ফিরে আসছি ঠিক একটু পরে।
3: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
4: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: একদম চলে এসেছি আবারও 9903653992 নিয়ে, আর যে আমরা কথা বলতে বলতে একটু আগে জাস্ট গেলাম আর এলাম, সেটা হচ্ছে যে মানে এরমভাবে যাতায়াত তো বৃষ্টিটাও করতে পারতো বলো, মানে গেল আর এলো, মানে হবে তো তাই করছে। এক্স্যাক্টলি,
1: কিন্তু যেটাও হতে পারতো, কিন্তু মানে একেবারে থেমেও যেতে পারতো, একেবারে মানে থেমে গেলে মানে এই যে পুজোর আনন্দটা আমরা আরেকটু বেশি এনজয় করতে পারতাম। মানে পুজো আসছে আসছে, দেখো এটাই কিন্তু আমাদের কাছে মেন পাওয়া।
2: এক্স্যাক্টলি তাই, কারণ পুজো আসছে আসছে, দেখো যখনই পুজো এসে যাবে এবং মহালয়াটা মোটামুটি কেটে গেলেই কিন্তু পুজোটা জাস্ট নিমেষে শেষ হয়ে যায়, তো তার আগে থেকে সেপ্টেম্বর মাস পড়াটা শুরু হয়ে গেলে হ্যাঁ হ্যাঁ পুজো আসছে, হ্যাঁ হ্যাঁ পুজো আসছে, এই আমেজটা বা এই মেজাজটা ভীষণ ভালো লাগে। তো এই মেজাজটাই ভাবলাম যে যখন সেপ্টেম্বর গতকাল থেকে শুরু হয়ে গিয়েছে, আজকে সেপ্টেম্বরের 2 তারিখ হয়ে গিয়েছে, তো এই পুজোর একটু আমেজটা আবহাওয়া নাই বা আমাদের জানালো, কিন্তু আমরা তো একটু জানান দিতে পারি।
1: একেবারেই তাই, শরতের আকাশ বাতাস আমরা এখন পাচ্ছি না ঠিকই, কিন্তু এই যে সেপ্টেম্বর মাস থেকেই একটা পুজো আসছে, পুজো আসছে, এই গন্ধটা কিন্তু কনফার্ম হয়ে যায়। যদি তুমি এখনও ভেজা মাটির গন্ধ বা এই বৃষ্টি জল কাদার গন্ধ তুমি পেয়ে থাকো না কেন, কিন্তু এই মাসটা কিন্তু একটা পুজো আসছে, পুজো আসছে গন্ধ একটা আমাদের ছোটোবেলা থেকেই দেয়। আর উষসী আর মধু আজকে সেই ছোটোবেলার সেই নস্টালজিয়া, সেই ফেলে আসা পুজোর দিনগুলোকেই একটু স্মৃতিরোমন্থন করবে 9903653992 তে। তুমি জানাবে তোমার ছোটোবেলার সেই পুজো আসছের স্মৃতি।
2: এক্স্যাক্টলি তাই, মানে তুমি কিন্তু পুজোর স্মৃতি জানিও না, এই যে পুজো আসছে এই টাইম স্প্যানটাতে তুমি এক্স্যাক্টলি কীভাবে কাটাতে, কী করতে বা তোমার কীরকম ফিল হতো এই সময়টা জুড়ে, সেটাই 9903653992 তে।

0: পট করে আমাদের জানিয়ে ফেলো। আমরা রয়েছি তোমার মেসেজের অপেক্ষায়। তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো, মেসেজ করতে পারো, কিন্তু যেটা করতে পারো না সেটা হচ্ছে ফোন। গতকাল কিন্তু তোমাদের ফোনের মাঝখানে মেসেজ এত কিছু নিয়ে একদম একটুখানি কি বলবো, মানে মেসেজগুলো হারিয়ে হারিয়ে যাচ্ছিলো। তো তোমরা কি চাও যে তোমার স্মৃতি ড্যামেজগুলো হারিয়ে যাক? আমরা চাই কিন্তু তোমার স্মৃতি ড্যামেজগুলো আমরা সবার সঙ্গে ভাগ করে নিতে, তাই
1: একেবারেই তাই। আর আর যেটা বলছিলাম, এই যে পুজো আসছে, পুজো আসছে বললে কিন্তু মানে একটা গান আমাদের কাছে অন্যরকম ভাবে আগমনের গান, ওই যে ও আইরে ছুটে আয় পুজোর গন্ধ এসেছে,
0: একদম
1: একদম মানে আমরা,
0: এটা তো আমাদের সময়ের, একদম এটা আমাদের সময়ের স্মৃতি বলতে পারো। কিন্তু ধরো জেনজি যারা আজকে, তারা এই পুজো আসছে স্মৃতিটা কিভাবে,
1: তাদের কাছে আগমনের গান মানে অন্য কিছু। আর আরেকবার উষসী আর মধু একদম ঠিকভাবে বলে দিচ্ছে, নট পূজোর স্মৃতি,
0: এক্স্যাক্টলি তাই,
1: পূজো আসছে। হ্যাঁ, মানে সেই সময় ওই স্কুলে যেতে ভালো লাগতো না, বা এই নতুন জামা হয়তো একটা হয়েছে বারবার খুলে খুলে দেখছি, লাইক দ্যাট,
0: একদমই তাই। আর সেই পূজো আসছে স্মৃতি নিয়ে আপাতত জেনজি যারা রয়েছো, তারা কিন্তু তোমাদের আগমনের গান এই গানটাই আমার মনে হয় শুনে থাকো। তাই তোমাদের জন্য রাখলাম 107 FM রেনবোর তরফ থেকে আগমনের গান অনুপম রায়ের গলায়।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: হরে কৃষ্ণ। সকল ভক্তদের জানাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উৎসবের সাদর আমন্ত্রণ। উৎসব স্থান ইসকন নিউ টাউন কলকাতা, সাপুজি বাস স্ট্যান্ড, 2রা সেপ্টেম্বর থেকে 5ই সেপ্টেম্বর 2026।
0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
3: ইয়েস, আগমনীর সুর আকাশ বাতাস ততটা না দিলেও আমাদের মনের মধ্যে কিন্তু আগমনীর সুর অলরেডি বাঁচতে শুরু করে দিয়েছে। আর সেই কারণেই আজকে 9903653992 তোমাকে বলতে বলেছি যে এই যে পুজো আসছে, এইটা এখন আমরা যত বেশি না ফিল করি, ছোটবেলায় আরও অনেক বেশি ফিল করতাম। সেই ছোটবেলার সেই পুজো আসছের স্মৃতি শেয়ার করো আমাদের সঙ্গে 9903653992।
4: সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে বলছেন, মধু অ্যান্ড উশস্বী গুড ইভিনিং। দুর্গাপুজোর প্যান্ডেলের বাঁশ পড়লেই আমি নতুন জামা প্যান্ট কিনে দিতে বাবা মার কাছে বারবার আবদার করতাম। নতুন পোশাক কিনে দিতে যত দেরি হতো ততই আমার মনটা নাছোড়বান্দা হয়ে উঠত। এটা কিন্তু একদম ঠিক,
3: একেবারেই ঠিক। এবং ইভেন কালকে যখন লাইভ করে বাড়ি ফিরছি, আমি মানে আমার বাড়ির সামনে যে নিয়ারেস্ট মানে খুব মানে যান জট বহুল যে রাস্তাটা, সেই রাস্তাটায় আমি দেখলাম অলরেডি রাস্তার ওপরে বাঁশ বাঁধা শুরু হয়েছে। আমি দেখে আমি ভাবলাম, আচ্ছা এটা কি অন্য কোনো কারণে, মানে গণেশ পুজো বা বিশ্বকর্মা পুজো না দুর্গাপুজো? এবং সেটা যে কাউকে প্রশ্ন করবো সেটাও বুঝতে পারলাম না। কিন্তু তখন আমার মন বলল, না এটা নিশ্চয়ই দুর্গাপুজো, নিশ্চয়ই দুর্গাপুজো। মানে ছাতাটা খুলতে খুলতে জলে ছপক ছপক করতে করতেও তখন আমার মনে মানে সেই বাঁশ অন্যরকমভাবে বাঁশি হয়ে বাঁচতে লাগলো, মানে সেটা আগমনীর বাঁশি।
4: একদমই তাই। আর তোমার এই আগমনীর বাঁশিটা ধরে আরো একজন বাঁশি বাজাচ্ছে, বুঝলে তো?
3: কি বাঁশি?
4: এই যে বৃষ্টি,
3: বিরক্তিকর।
4: শুভ বিকেল দিদিভাইরা। কাশফুল শিউলি ফুল ফুটবে, পুজো পুজো গন্ধ, আর একটা মাস বৃষ্টি ভালো লাগছে না।
3: সত্যি বাবা, একদম ভালো লাগছে না। এটা কে বলেছে?
4: এটা কিন্তু শর্মিষ্ঠা মুখার্জি সাকরাইল হাওড়া থেকে লিখছে। শর্মিষ্ঠা বলছে, তোমাদের সাথে আছি, শুনছি, ভালো লাগছে। একদম শর্মিষ্ঠা, কিন্তু এইখানে একটা কথা বলি, যে তোমার বৃষ্টির মাসটা একদম ভালো লাগছে না, এই পুরো মানে দায়টা আমরা কাকে দিয়ে দিতে পারি বলতো? একদমই বৃষ্টিকে। মানে সমস্ত ঘাটা এই বৃষ্টির।

শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা FM রেইনবো তে, রেইনবো নিউ টিউন, রেইনবো নিউ, রেইনবো।

0: কি মনে হচ্ছে? আমি বিপ্লবী না ডাকাত?
1: আর নয় যো হুকুম ভাঙে মানুষের ঘুম, কারা ভুল কারা ঠিক তুমি বলো। উঠে ওই বেজে শাখে যে নতুন ডাক, হবে পথ না পথিক।

0: নাকি হার তুমি বলো।
1: শুনছো ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা
1: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতা।
3: সঙ্গে আছে আর যে উশসী আর আর যে মধু আর 9906522 তে সঙ্গে আছে তোমার প্রচুর প্রচুর প্রচুর স্মৃতিরোমন্থন, যেটা আমরা আজকে জানতে চেয়েছি যে পুজো আসছে সেই স্মৃতি তুমি শেয়ার করবে আমাদের সাথে।
4: বেশ, আমি ভাবলাম যে আমাকেই তুমি বলছো যে তুমি আমার সাথে শেয়ার করবে, কারণ আমার যতদূর মনে হয় যে তোমার সাথে বিগত মোটামুটি 8-9 বছর ধরে পুজোর স্মৃতি এত শেয়ার করেছি।
3: 8-9 বছর নয়, এই জাস্ট 2027 যদি আমরা পৌঁছে যাই দেন তোমার আমার আলাপের এবং প্রচুর দুর্গাপুজো শেয়ারের 10 বছর কমপ্লিট হবে।
4: আচ্ছা, মানে বুঝতেই পারছো সেটা মানে স্মৃতির একটা ভান্ডার মোটামুটি আমরা খুলে ফেলতে পারি, কিন্তু হ্যাঁ আজকে আমরা আমাদের স্মৃতির কথা বলবো না, আজকে তোমার এক্স্যাক্টলি, কিন্তু পুজোর স্মৃতি নয়, এই পুজো আসছে রে স্মৃতি। এক্স্যাক্টলি, কারণ পুজো আসছে মানেই আমাদের অনেক প্ল্যান প্রোগ্রাম থাকে, আমাদের অনেক ইচ্ছেগুলো সুপ্ত মনে জেগে ওঠে, আমরা অনেক কিছু নিজেদেরকে তৈরি করি, মানে পুজো স্পেশাল নিজেদেরকে একদম প্রেজেন্ট করার চেষ্টা করি, মানে মন্ডপে বোধ হয় আমি মানে আমারই পুজো এসেছে এরকম একটা কি বলবো সবাইকে দেখানোর চেষ্টা করি, কেউ দেখুক বা না দেখুক সেটা আলাদা ব্যাপার, কিন্তু এই যে তোমার পুজোর প্রস্তুতি বলো, পুজো প্রেপ বলো এখনকার ভাষায়, তো সেই রকম স্মৃতি তোমার থেকে জানতে চেয়েছিলাম এবং সেই সমস্ত স্মৃতির পাতা উল্টোচ্ছে কিন্তু উশসী।
3: সৌভিক ঢাকুরিয়া থেকে লিখেছে, তা দিদি ছোট্টবেলায় পুজো পুজো আসছে থেকে বড় ছিল হাফ ইয়ারলি এক্সাম কবে শেষ হবে, আর শেষ হলে আনন্দ হতো, পাড়ার মাঠে বাঁশ পড়া মণ্ডপ তৈরি হচ্ছে আর আমরা বাঁশে উঠে বাঁদরের মতন এই দিক উঠছি, ক্লাব থেকে আমাদের ভলেন্টিয়ারের দায়িত্ব দিত, কাছে গড়িয়াহাটে কেনাকাটা করতে যেতাম আমিও মা, সত্যি সে এক অন্যরকমের আনন্দ ছিল, সত্যিই তাই। মানে ছোটোবেলায় ওই তখন তো অনলাইন শপিংয়ের ব্যাপারটা ছিল না, ওই ঘুরে ঘুরে প্রচুর মার্কেটিং করা এবং বাড়িতে এসে সেগুলো আয়নার সামনে পড়ে পড়ে দেখা,
4: একদমই তাই। এবং মানে ধরো তখন এত বেশি এই যে মানে শপিং মলের কালচারটা ছিল না, সুতরাং তুমি একদম ওই যাচ্ছ ট্রায়াল রুমে গিয়ে তুমি সমস্ত জামা কাপড়গুলো ট্রায়াল দিচ্ছ, যেটাতে তোমার ভালো লাগছে তুমি কিনছো, এরকম অপশন ছিল না, তুমি মোটামুটিভাবে চুজ করে নিতে হতো যে কোনটা তোমার ভালো লাগবে বা কোনটা ভালো লাগতে পারে, কোনটা তোমার পছন্দ, তুমি সেটা কিনে নিলে এবং সেটা বাড়িতে এসে কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে একের পর এক ট্রায়াল চলতো। এবং আমার যেটা চলতো, আমি একটা করে জামা পরতাম, তারপরে আমি নিচে গিয়ে বাবা মাকে গিয়ে দেখাতে যেতাম, দেখো দেখো এটা কেমন লাগছে, আবার আসতাম আবার একটা করে জামা পরতাম, মানে এইভাবে আমার পুরো মানে ফ্যাশন শো চলতো লিটারালি।
3: শুধু তাই না, বাড়িতে যখন পিসিরা আসতেন
4: তাদেরকে আবার একপ্রস্থ জামা পরে পরে দেখানো হতো,
3: পিসিরা বাড়িতে আসা মানেই তো পূজার জামা নিয়ে আসছে, এবং বাড়িতে অন্য কেউ পাক না পাক, যেহেতু আমি ছোট সদস্য ছিলাম আমি তো পাবোই।

0: সেইগুলো গুনে গুনে এই যে 17টা হলো, এই 14টা হলো, এবং স্কুলে গিয়ে বন্ধুদেরকে বলা কি রে তোর কটা হলো, এই এই এই মানে স্মৃতিচারণে। এবং আমরা যত বড় হচ্ছি না, আমাদের এই ছোট ছোট আনন্দগুলো কোথায় যেন হারিয়ে যাচ্ছে।
1: তবে আনন্দকে হারাতে দিও না, এবং আনন্দকে হারাতে না দেওয়ার সব থেকে সহজ উপায় হচ্ছে কি বলতো, গান
0: এবং নাচা।
1: এক্স্যাক্টলি তাই, তুমি যদি ওই ভাইবস এর গানগুলো শুনে থাকো তাহলে কিন্তু তোমার মনের মধ্যে সেই আনন্দগুলো আবার নতুন করে বলে উঠবে।

0: হাতি নাচছে, ঘোড়া নাচছে, পূজো আসলো, মানে ধেয়ে শব্দটা পূজো আসলোর সাথে যায়
1: না, বৃষ্টি এলো ধেয়ে,
0: বৃষ্টি এলো ধেয়ে, না আর না না না, বৃষ্টি বাড়ি যাও, যাও আর পরীক্ষা দেবে না তুমি, যাও বাড়ি যাও।
1: হ্যাঁ মানে সত্যি, আর বৃষ্টিকে আমরা লিটারালি আর চাইছি না, মানে এটা বৃষ্টিরও বোঝা উচিত, কেন বুঝছে না? গতকাল আমরা একটা কথা বলেছিলাম না, কোনো অবজেক্টকে যদি আমরা চিঠি টিটি পাঠাতে পারি, তাহলে সত্যি মানে এই বৃষ্টি বা মেঘকে চিঠি পাঠিয়ে আমাদের লিটারালি বলা উচিত, মানে যাও, তোমার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে, তোমার জন্য কেউ বাড়িতে অপেক্ষা করছে, বৃষ্টি তুমি যাও, যাও,
0: গো গো অ্যান্ড গো।
1: এক্স্যাক্টলি তাই, আর যাকে নিয়ে এসো বরঞ্চ তুমি ফেরত আসতে পারো, তুমি ভাষা পেঁজা তুলোর মতন মেঘকে নিয়ে আসতে পারো, কারণ পুজো তো আসবে নাকি, সেপ্টেম্বর মাস পড়ে গেল,
0: কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী, দুর্গা, মহিষাসুর, মহাদেব।
1: হ্যাঁ মানে লিটারালি এবার বোধ হয় উষা মহিষাসুরকেও কাউন্ট করছে যে হ্যাঁ মহিষাসুর তুমি এসো, কিন্তু বৃষ্টি তুমি এসো না,
0: মহিষাসুরকে আসতে হবে, মহিষাসুর না এলে

0: বোধ না হলে আমরা দুর্গাপুজো কি করে করবো?
1: এক্সাক্টলি তাই। আর আমরা দুর্গাপুজো কিভাবে করতাম একটা সময়, মানে এখন দুর্গাপুজোর কথা বলছি না, পুজোর আগের সময়গুলো এক্সাক্টলি কি করতাম সেই স্মৃতি রোমন্থনই আমরা 9903659992 তোমার সঙ্গে আড্ডা দিচ্ছিলাম। আর গুড আফটারনুন দিদি বলে রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে একটা চট করে সুন্দর মেসেজ পাঠিয়ে দিয়েছে, বলছে যে ছোটবেলায় এই সময়টা অর্থাৎ পুজোর আগে আনন্দই ছিল আলাদা, এখনকার আনন্দ আর তখনকার আনন্দ ছিল আলাদা। আশায় থাকতাম কবে ছুটি পড়বে, পাড়ার পুজোর ঠাকুর আনতে যাব, কবে পুজোর শপিং করতে যাব, কোথায় ঠাকুর দেখতে যাব, এইগুলোই সারাক্ষণ মনে চলতে থাকতো। সবথেকে ভালো লাগতো সেই দিন যেদিন হাফ স্কুল হয়ে ছুটি পড়ে যেত। আমার সবথেকে কোন দিনটা ভালো লাগতো বলো তো?
2: কোন দিনটা?
1: যেদিন পুজোর লাস্ট ছুটি পড়তো সেদিন ফ্যান্সি ড্রেসে যেতে পারতাম।
2: হ্যাঁ, যে কোনো জামা কাপড় পরে যাওয়া যেত। এবং আমি কিন্তু আমার তো প্রায় মানে ছোটবেলায় আমার অন্তত মানে ক্লাস 5টাই অবধি আমার 17টা 18টা মতন জামা হয়েছে, এবং আমি একটু নতুন জামা পরে যেতাম। এবং আমার কি মজা হতো, এবং শুধু নতুন জামা না, তার সাথে হেয়ার ব্যান্ড, মানে তখন তো লিপস্টিক টিপস্টিক পরতাম না, ওই চুলের ওই ইয়ে মানে চুলের একটা নতুন হেয়ার ব্যান্ড,
1: হ্যাঁ হ্যাঁ, ক্লিপ, গার্ডার, এবং তখন ওই শুরুতে একটা খুব সুন্দর গার্ডার ফার্ডার বের করে কেনা, কাটা, পূজোর জন্য কোনটা আলাদা করে তুলে রাখে, সমস্ত কিছু হতো। কিন্তু এই সমস্ত কিছু আবারও কিন্তু আমরা নিয়ে ফিরবো।
2: হ্যাঁ, আমাদের এই স্মৃতিরোমন্থন চলতে থাকবে, কিন্তু আমরা এই গানটা শুনতে শুনতে যাবো একটা পুঁচকে নিউজ ব্রেকে, তারপরে আবারও গান শুনতে শুনতে আমরা ফেরত আসবো। এবং আমাদের 9903659992 তুমি পুজোর আসছে স্মৃতি শেয়ার করতে থাকো।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রতিবেশী ঝাড়খণ্ড ও দক্ষিণবঙ্গের বিভিন্ন

0: জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সারি করে রাখা নিষিদ্ধ কাশির সিরাপের বোতলের ওপর রোড রোলার চালান তিনি। তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। মুখ্যমন্ত্রী বলেন, নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রী যে অভিযান শুরু করেছেন সেই লক্ষ্যেই রাজ্য সরকারও কঠোর পদক্ষেপ করছে। রাজ্যে আসন্ন পুর নির্বাচনের প্রস্তুতির অঙ্গ হিসেবে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রস্তাব চূড়ান্ত করতে হবে বলে রাজ্য নির্বাচন কমিশন সংশ্লিষ্ট জেলাগুলিকে নির্দেশ দিয়েছে। নির্বাচন প্রস্তুতি নিয়ে সংশ্লিষ্ট জেলাগুলির জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠকে এই নির্দেশ দেওয়া হয়। বৈঠকে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া এবং পূর্ব মেদিনীপুর জেলার প্রস্তুতি খতিয়ে দেখা হয়। কেন্দ্রীয় উপভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ সিসিপিএ একটি প্রাইভেট লিমিটেড কোম্পানির ওপর 10 লক্ষ টাকা জরিমানা ধার্য করেছে। অভিযোগ, বাধ্যতামূলক নিরাপত্তা বিধি যেমন লাইসেন্স যাচাই, ক্রেতার যোগ্যতা পরীক্ষা এবং নিরাপত্তা সংক্রান্ত আগাম বিজ্ঞপ্তি ছাড়াই সংস্থাটি অনলাইনে অ্যামোনিয়াম নাইট্রেটের তালিকাভুক্তি ও বিক্রির ব্যবস্থা করেছিল। ঝাড়খণ্ডে H1N1 সোয়াইন ফ্লু ভাইরাসের সংক্রমণ উদ্বেগজনক আকার নিয়েছে। স্বাস্থ্য বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী গত এক মাসে রাজ্যে মোট 36 জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: Kane Bajuk, Onir Radio. শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
3: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: এক্স্যাক্টলি, কুছ তো হ্যায় রাবতা আছে বলেই নাই বারে বারে তোমার কাছে ফিরে আসা হয়। এবং ঠিক দেখো, যেরকমটা তোমার সাথে কথা দিয়েছিলাম যে পাঁচটা দুয়ে ফিরে আসবো 107 FM রেইনবো ক্যাফে কলকাতা নিয়ে, ঠিক ফিরে এসেছি আমি। আর যে মতো আমার সঙ্গে রয়েছে আর যে উষশী,
2: আর আমার সঙ্গে এই মুহূর্তে 9903653992 আসা প্রচুর প্রচুর মেসেজ রয়েছে। লালমোহন মাঝি জালালসি বৌবাজার হাওড়া থেকে মেসেজ করেছেন, তখন আমি ছেলেবেলায় আকাশে পেঁজা তুলোর মতো সাদা মেঘ, আলতো বাতাসে দুলছে সবুজ ধানের ডগা, চাষিরা পাটের আঁশ ছাড়িয়ে রেখে দিতে ব্যস্ত, মেঠো পথের ধারে কাশফুলের মেলা, মায়েরা ব্যস্ত পুরনো জামাকাপড় ট্রাঙ্ক থেকে বের করে একটু রোদে দিতে, মা আসছে, আমাদের মা উমা আসছে, তাই আমাদের চণ্ডী মণ্ডপে নগেন পোটো ঠাকুর গড়ায় ব্যস্ত। আমরা তন্ময় হয়ে দেখতাম সেই ঠাকুর গড়া, বাতাসে শিউলি ফুলের গন্ধ আজও মনে পড়ে।
1: আহা হা, এবং আমার না তোমার এই মেসেজটা শুনতে শুনতে কিরম জানি না ভীষণভাবে মানিক বন্দ্যোপাধ্যায় বা কিরম তারাশঙ্করের মতন আমি কিরম একটা মানে ওই প্যাটার্নটাতে ভীষণ ফিরে গিয়েছিলাম,
2: মানে ওই পূজো আসছে ওই যে বর্ণনাটা
1: একদম একদম
2: ভীষণই সুন্দর।
1: হ্যাঁ হ্যাঁ।
2: নেক্সট মেসেজ মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে করেছেন, মেঘে ঢাকা বৈকালিক শুভকামনা জানালাম।

0: শুনছি কাফে কলকাতা, শুরুতেই সুন্দর পরিবেশন হচ্ছে, গান কথা আড্ডা খুব ভালো লাগছে। আর বলি, শিউলি কাশের ঘ্রাণ ছাড়িয়ে এলো পুজোর দিনগুলি, আগমনের আগমনে নাচবে শহর শহরতলি। বেশ বেশ, নেক্সট মেসেজ রূপকুমার আহমেদাবাদ গুজরাট থেকে পাঠিয়েছেন। পুজো আসছে, এটাই একটা অন্য রকম অনুভূতি আমার কাছে। আমি বারে বারে ছুটে যেতাম ওই খোলা মাঠে শরতের গন্ধ নিতে, অনেকটা নিঃশ্বাস টেনে নিয়ে মন বলে উঠত, আহা কি আনন্দ আকাশে বাতাসে।
1: একদম, তুমি এই যে এত আনন্দ, এত রোজ্জ্বলমলে একটা ব্যাপার বলছো, আমার এটা শুনে না একটাই গানের কথা মনে পড়ছে, আমি সেই গানটা তোমাদের শোনাচ্ছি, শ্রেয়া ঘোষালের গলায় গাওয়া এই গানটা। তবে এই গানটা শোনানোর পিছনে এই যে আলোর কথা রোদের কথা বললাম, সেটাও যেরকম একটা কারণ, তার পিছনে আরো একটা কারণ
0: রয়েছে, তবে সেটা আমরা ফেরত এসে বলবো।
1: একদম।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: অনেকদিন না দেখলেও এবারে কিন্তু দেখা যাবে, বুঝলে তো? ইয়েস, মানে এই যে বিগত 11 বছর ধরে রাজ চক্রবর্তীর কোনো পরিচালনায় মিমি চক্রবর্তীকে কাজ করতে দেখা যায়নি, মানে লাস্ট 2015 রিলিজ করেছিল কাঠমুন্ডু, এবং সেখানেই কিন্তু রাজ চক্রবর্তীর পরিচালনায় মিমি চক্রবর্তী কাজ করেছিলেন, এবং এই দীর্ঘ 1 বছরের যাত্রা পেরিয়ে আবারও একটা সিনেমা আসতে চলেছে। সেই সিনেমাতে কিন্তু মিমি চক্রবর্তী রাজ চক্রবর্তীর সঙ্গে ফ্রেমে থাকবেন কি না, তেমনটা নয়। তবে এবারে পরিচালক রাজ চক্রবর্তী নন, প্রযোজক হিসেবে রাজ চক্রবর্তী থাকছেন, এবং তাঁরই নতুন যে ছবি আসছে সেই ছবিতেই আবারও কিন্তু মিমি কাজ করতে চলেছেন। আর বুঝতেই পারছো, মানে এটা নিয়ে দর্শকদের মধ্যে এক্সাইটমেন্ট ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, কারণ যে এক্সাইটমেন্টটা এখন একটা স্পার্কের মতন কাজ করছে কাদের, কোন জুটিতে?
3: অবভিয়াসলি দেশু জুটি, মানে দেশু 7। এইটা অনেকদিন ধরেই ইভেন অনলাইনে টিকিট বুকিংও বোধহয় 6-7 মাস আগে থেকেই শুরু হয়ে গেছে। যদিও আমি এর আগের দিনই ওই দেশু 7-এর টিজারটা দেখতে দেখতে ভাবছিলাম যে সত্যি কি এই সিনেমার নামই দেশু 7?
2: অ্যাকচুয়ালি এখানে আমি তোমাকে একটা কথা বলি, আমারও না ভীষণভাবে এটা নিয়ে একটা ডাউট ছিল। আমি ফার্স্টে ভেবেছিলাম যে না, বোধহয় এটা একটা কোলাবোরেশনের জন্যই এরকম একটা নাম ঠিক করা হয়েছে, কিন্তু পরবর্তীতে যখন দেখছি যে না আস্তে আস্তে সিনেমার নামটাই এটা, তখন তাই একটা এখনো আমার ডাউট রয়েছে। স্টিল আমি বুঝেছি এটা, আমার মনে হয় যে যারা শুনছো যদি কোথাও আমাদের বুঝতে এখনো এই ডাউটটা থেকে থাকে, তোমার যদি ডাউট ক্লিয়ার একদম থাকে তুমি কিন্তু সেটা চটপট করে
3: জানাতে পারো। আর এই যে দেশু 7 পূজোর টিজারটা দেখা গেছে, তবে টিজারটাতেও যে স্টোরিটা খুব ক্লিন অ্যান্ড ক্লিয়ার সেটা নয়, কিন্তু টিজারে একটা জিনিস ক্লিন অ্যান্ড ক্লিয়ার, সেটা হচ্ছে এতদিন পরে কামব্যাক, অনেক কিছুর কামব্যাক এবং অনেক ডিস্টেন্স মিটিয়ে দেওয়ার গল্প নাকি পূজোয় আসতে চলেছে। বেশ, এই মিমি এবং রাজ চক্রবর্তীর একসাথে কাজ, আবার দেব আর শুভশ্রীর একসাথে কাজ, এই সব কিছু মিলিয়ে নিশ্চয়ই আরও কিছু সুপারহিটস ছবি, সুপারহিটস গানও অবভিয়াসলি আমরা পেতে চলেছি। যেহেতু দেব আর শুভশ্রীর কথা হলো, তখন চ্যালেঞ্জ থেকে একটা গান বাজাবো না,
2: মানে ওটাই তো সবাই মিলে এই মুহূর্তে যেটা বলবো সেটা হচ্ছে মাহি রে।

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: ইয়েস, মানে মস্তি টাইম, ডেফিনেটলি এই কারণেই মস্তি টাইম, কারণ ক্যাফে কলকাতা চলছে 107 FM রেইনবোতে, আর তোমার সঙ্গে আড্ডায় রয়েছে আমি আর যে মধু আর আর যে উষসী। কিন্তু বারবার আরও একবার বলা আর কি, মানে এই জুটিটা কিন্তু এবারে একদম টুবি কন্টিনিউড, বুঝতে পারছো তো? সো যেদিন যেদিন আমরা আসছি তোমার সঙ্গে আড্ডা দিতে, সেদিন কিন্তু তুমি প্রস্তুত থেকো, মানে আপাতত তোমার চারপাশের আবহাওয়া এক্স্যাক্টলি কি বলবে সে বিষয়ে কিন্তু আমাদের কোনো দায়িত্ব নেই।
2: তবে এই মুহূর্তে আমরা যে আবহাওয়াটা মোটামুটি সেপ্টেম্বর থেকে কন্টিনিউড করতে চাইছি সেটা হচ্ছে পুজোর আবহাওয়া, এবং বারাসাত থেকে শাওন অলরেডি লিখে ফেলেছে ওর মানে ছোটোবেলার স্মৃতি, যে পুজো আসছে স্মৃতি। আমার কাছে ছোটোবেলায় পুজো আসছে মানে দূরে কোথাও ঘুরতে যাওয়ার দিন গোনার এক্সাইটমেন্ট। আসলে বাবা অফিসে এই পুজোর সময়তেই একমাত্র লম্বা ছুটি পেত, তাই কলেজ অবধি প্রতিবারই পুজো আসলেই দূরে কোথাও ঘুরতে যেতাম। তাই বাবা যেই দিন ট্রেনের টিকিট কাটতো সেই দিন থেকেই আমার যাওয়ার দিনের কাউন্টডাউন শুরু হয়ে যেত। তবে মধু, আর একটা জিনিসও কিন্তু এই সময় এখন কাউন্টডাউন চলছে, মানে জাস্ট রিসেন্টলি ঝুলন গেল।
1: এক্স্যাক্টলি তাই,
2: এবং সামনে জাস্ট গত মানে গত না মানে আগামী পরশু দিনই জন্মাষ্টমী।
1: একদমই তাই, এবং এই যে একটা মানে রাধা কৃষ্ণ একটা ব্যাপার চলছে না, বুঝতে পারছো তো? মানে জন্মাষ্টমী ইজ ভেরি কিউট, আমার মনে হয় রিচুয়ালস আমার ভীষণ ভালো লাগে, এবং আমার এই জন্মাষ্টমী পালন করতেও ভীষণ ভালো লাগে। আর তার সাথে এই যে তুমি ঝুলনের কথা বললে, ঝুলনের যে সাজানোটা না,

0: এবং ছোটবেলায় বালি দিয়ে
1: আমি এটা জিজ্ঞাসা করতে যাচ্ছিলাম, ছোটবেলায় সাজিয়েছো কখনো?
0: একদমই তাই, এবং বালি দিয়ে আর নিজের সমস্ত খেলনাগুলোকে একসাথে জড়ো করে ওই যে একটা নিজের জগৎ তৈরি করে ফেলা, এটা জাস্ট জাস্ট অসম্ভব।
1: এবং আমি আর একটা জিনিস করতাম, ওই বিভিন্ন রঙের ওই আবির আগে থেকেই না আমি মানে মানে যখন দোল থাকতো তখন তো সব আবির তো খরচ হতো
0: না,
1: কিছু আবির থেকে যেত, আমি ওই ঝুলানির সময় ওইগুলো করতাম, এবং অবভিয়াসলি আমার মা যখন বাড়ি থাকতো না তখন করতাম।
0: এক্স্যাক্টলি, এবং আমি কি করতাম জানো, তুমি রঙের কথা বললে বলে তাই আমি ওই রংটা দিয়ে রাস্তা করতাম বেসিক্যালি।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি
0: সবুজ মানে আমার ওরকম ছোট ছোট ওই কিছু অ্যানিমালস ছিল, মানে পশু পাখি এরকম ছিল, তাদেরকে ওই সবুজ আবির দিয়ে আমি ঘাস বানাতাম, এবং সেখানে আমি কিছু রাস্তা থেকে ওই ঘাস দুব্ব এগুলো সমস্ত তুলে এনে আমি ফেলেও দিতাম, এবং ছড়িয়ে দিয়ে তার উপরে আমি ওগুলোকে
1: দিতাম। মানে আমার মনে জিনিস করতাম, মানে ঠাকুর ঘরে একদিনের পূজোর পরে পরের দিনের বাসে ফুল ফেলে দেওয়া হয় না, সেই সময় আমি ওই ফুলগুলোকে তুলে নিয়ে আসতাম। হ্যাঁ, আর আমাকে ঠাম্মা বলতো মানে খুবই ভালোবেসে, শোনা এগুলো কিন্তু পায়ে ঠেকিও না, মানে না না না। এবং আমি মোটামুটি আমার মানে একটা ঘর এবং বারান্দা থেকে শুরু করে আমি একটা বিশাল মানে রাজ্য বিস্তার করতাম। পরে মা কী করতো সেটা ইতিহাস, কিন্তু এই যে ঝুলন এবং এই যে জন্মাষ্টমী নিয়ে কথা বললাম, সেই রকমই একটা মেজাজের গান জব হ্যারি মেট সেজল সিনেমার সাউন্ডট্র্যাক থেকে।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: Every great journey begins with

0: People coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses, and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: Kaane Baju, on air radio. শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: শুনছো ক্যাফে কলকাতা,
3: ক্যাফে কলকাতা
2: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
3: ক্যাফে কলকাতা।
4: ক্যাফে কলকাতার আড্ডা চলছে, আর এই মুহূর্তে 9903652 তে তোমার সঙ্গে যে বিষয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে এই যে পুজোটা আসছে, সেই পুজোর একটা মেজাজ বা আসছে আসছে ব্যাপারের একটা স্মৃতি তো আমাদের সবারই কম বেশি ছিল বা আছে। সেই স্মৃতিটাই কিন্তু 9903652 তে তোমার থেকে জানতে চাইছি। আর এই মুহূর্তে যখন স্টুডিওর ঘড়ি বলছে ঠিক 5:31 হয়ে গিয়েছে, তাহলে এই টাইমটা
5: অবভিয়াসলি তোমাদেরকে তিন তিনটে গানের উপহার দেওয়ার টাইম। আর 9903652 তে তুমি কিন্তু মেসেজ করতে থাকো, তোমার অলরেডি কিছু মেসেজ আছে আমাদের হাতে, আরও মেসেজ এলে আমরা একসাথে তিনটে গান শুনে ঠিক তার উপরে এসে তোমার মেসেজ পড়ব।
4: একদমই তাই। আর এর মাঝখানটায় আমরা যেটা করব সেটা হচ্ছে যে শুধুমাত্র আমরা এই লাইভে নয়, আমরা এরপর চলে যাব একদম সোশ্যাল মিডিয়া লাইভে। ইয়েস, 107 FM রেইনবোর ইনস্টা পেজে কিন্তু তুমি যদি এখন চোখ রাখো তাহলে দেখতে পাবে আর যে উষুশিয়ার আর যে মধুকে। আর আপাতত দেখো, বৃষ্টিকে আমরা অনেক কিছু বলেছি, কিন্তু সেই বৃষ্টির যে গানগুলো সেগুলোকে তো আমরা খুব একটা বেশি কথা বলতে পারি না। মানে ওই গানগুলোর একটা রোম্যান্টিসিজম তো আছেই বলো, তাই
5: আর একটা কারণও আছে, সেটা হচ্ছে বৃষ্টি এখন যা হওয়ার হয়ে নে বাবা, পুজোরে হোস না।
4: তাই এই আজকে প্লেলিস্টটা সাজিয়েছি তিনটে তিনেকে তিন এইভাবে যে যাতে এই সমস্ত রোমান্টিসিজম নিয়ে বৃষ্টি আর ফিরে না আসে।
2: FM রেইনবোতে তিনেকে

0: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবো তে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা।
1: এতবার যদি দেখতে বলো, তোমাকে না দেখে কি করে পারি বলো? আর যারা দেখতে চাইছো তাদের কিন্তু 107 FM রেইনবোর ইনস্টা পেজে চলে যেতে হবে, তারা এক্ষুনি আমাদেরকে দেখতে পেয়ে যাবে। আর যে মধুন আর যে উশসী বেশ খানিকটা তোমাদের সঙ্গে গল্প করে নিয়েছে, আড্ডা দিয়ে নিয়েছে, অনেকটা ধরন ধারণ বাজে বকন সমস্ত কিছু কিন্তু আমরা করে ফেলেছি, এবং করে ফেলে আবারও তোমার সঙ্গে একদম অন এয়ার আড্ডায় চলে এসেছি। আর সেই আড্ডায় 9 0 3 6 5 9 2 কিন্তু তুমি রয়েছো, কারণ তোমার সঙ্গে কথা হচ্ছিল আজকের এই যে পুজো আসছে আসছে ব্যাপারটা, এই আসছের কীরকম স্মৃতিরোমন্থন তুমি করেছো। আর এই মুহূর্তে প্রচুর মেসেজ ঢুকে গেছে, আমরা জানি না যে ঠিক এক্স্যাক্টলি 6:30 মধ্যে কতগুলো মেসেজ আমরা পড়ে মানে জাস্ট ফেলতে পারবো বা ফেলে উঠতে পারবো, কিন্তু এই মুহূর্তে উশসীর হাতে রয়েছে মেসেজ।
2: হ্যাঁ, আমার হাতে রয়েছে মেসেজ। টালিগঞ্জ থেকে বুম্বা লিখে জানিয়েছে যে ছোটবেলা পুজো আসছে আসছে মনে হলেই মনে হতো এবার বই খাতাগুলোকে আস্তে আস্তে তুলে আলমারির ভেতরে ঢুকিয়ে দেবো, যাতে একেবারেই বই খাতা আমার আশেপাশে না আসে।
1: একদম সত্যি, এটা সবচাইতে মজার জিনিস ছিল ছোটবেলা এবং সবচাইতে আনন্দের জিনিস ছিল, বিশ্বাস করো। মধুমিতা ঘোষ লিখছে, পুজো এসে গেছে শুনতে ভালো লাগে, বিকজ স্কুল লাইফ যখন পুজোর হলিডে হতো স্কুল লাইফে, তখন মানে হলিডেটা আসতো আর কি, তখন ভীষণ ভালো লাগতো, এখন আর সেটা হয় না। ফ্রেন্ডরা জানতে চায় তো কটা ড্রেস হয়েছে, কসমেটিক্স হয়েছে, জুতো হয়েছে, এগুলো নিয়ে আড্ডা হতো। পুজোর ছুটি পড়ার আগের দিন স্কুলে নাম ডেকে ছুটি আর নিউ ড্রেস পরে যেতাম। এক্স্যাক্টলি আমি যেটা একটু আগেই মধুমিতা বললাম যে এই ব্যাপারটাই, যে লাস্ট দিনের স্কুলে যাওয়ার যে একটা অন্যরকম আনন্দ ছিল, সেই আনন্দগুলো কিন্তু আজকে সিরিয়াসলি ভীষণভাবে মিস করি, কারণ পুজো আসছেরই প্ল্যান প্রোগ্রামিংটাই ওই আনন্দটাতে ভরা ছিল।
2: এই পুজো আসছে, পুজো আসছে মানে পুজোর প্ল্যান, এগুলো তো সব ঠিক আছে, কিন্তু জাস্ট গতকাল ইনস্টা ঘাটতে ঘাটতে আমার একটা মজার রিল চোখে পড়লো, জানো?
1: তাই
2: হ্যাঁ, বিগ বি মানে অমিতাভ বচ্চন বিবাহিত জীবন নিয়ে বেশ কিছু মজার কথা, মজার এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন, এবং উনি ওখানে এক জায়গায় লিখেছেন যে এভরিথিং ইজ ফাইন, এভরিথিং ইজ গুড, কিন্তু তুমি যদি বউয়ের সাথে কাটানো স্পেশাল কিছু দিন, বিয়ের তারিখ, বউয়ের জন্মদিন বা বউয়ের বাপের বাড়ির কিছু, এগুলো যদি ভুলে টুলে যাও, মানে তাহলে দাম্পত্য জীবনে মোটামুটি তোমার জীবনে অনেক কিছুই উড়ে আসতে পারে।
1: তাহলে তুমি বরঞ্চ ভগবানকে ডাকো, বুঝলে?
2: হ্যাঁ, সেটাই ভালো।

0: শুনছো ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা
0: 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা,
1: ক্যাফে কলকাতা।
2: ঘড়ির কাঁটা বলছে 5:57 হয়ে 54 সেকেন্ড, তার মানে আমরা আমাদের দ্বিতীয় ঘন্টার আড্ডাও শেষ করে তৃতীয় ঘন্টার দিকে পা বাড়াচ্ছি। আর একটা পুচকে সংবাদ বিরতিতে যেতে হবে 6:00 থেকে 6:02।
3: একদমই তাই, আর সেই সংবাদ বিরতির পর কিন্তু 6:00 আমরা আবারও ফিরে আসছি এবং 9903659992 খোলা রয়েছে এবং তোমার সঙ্গে পুজো আসছে, এই আসছে ব্যাপারটার স্মৃতি নিয়েই আমরা কথা বলছিলাম, তাই তোমরা মেসেজ করতে থাকো এবং সঙ্গে থাকো।

আকাশবাণী কলকাতা এফএম রেনব প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। সুদীপ বসু। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে বম্বে হাইকোর্ট। দীর্ঘদিন কেটে যাওয়া সত্ত্বেও এই ঘটনায় কোনো এফআইআর নথিভুক্ত না করায় মুম্বাই পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করেছে আদালত। বিচারপতি সারং কোতোয়াল এবং বিচারপতি রঞ্জিৎ সিনহা রাজা ভোঁসলের ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়েছেন ঘটনার তদন্ত অনির্দিষ্টকাল ধরে ঝুলিয়ে রাখা যায় না। উল্লেখ্য, 2020 সালের 8 জুন মুম্বাইয়ের মালাড এলাকার একটি আবাসনের 12 তলা থেকে পড়ে গিয়ে প্রাণ হারান দিশা সালিয়ান। কেন্দ্রীয় সরকার 2024 সালে তেনজিং নোরগে জাতীয় সাহসিকতা পুরস্কার ঘোষণা করেছে। সাহসিকতার ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের স্বীকৃতি দিতে এবং কঠিন পরিস্থিতিতে সহনশীলতা, ঝুঁকি গ্রহণের ক্ষমতা, দলগত কাজ ও দ্রুত সঠিক সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা গড়ে তুলতে

0: 32 জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন, এর মধ্যে 18 জনই শিশু এবং কিশোর কিশোরী। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য জুড়ে সমস্ত বড় হাসপাতালকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে। নেপালে হড়পাবানে ব্যাপক ক্ষয়ক্ষতি নিয়ে সেদেশের হাউস অব রিপ্রেজেন্টেটিভসে আজ বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী বরেন্দ্র শাহ। তিনি বলেন, এই সংকট কাটিয়ে উঠতে দৃঢ় ইচ্ছা ও সাহসের প্রয়োজন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে।

0: 107 FM Rainbow. Shat Shure Sharadi. Shat Shure Sharadi.
1: শুনছো ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা 107 FM রেইনবোতে, ক্যাফে কলকাতা, ক্যাফে কলকাতা,
2: ক্যাফে কলকাতার আড্ডা চলছে। আর সঙ্গে রয়েছে আর যে মধু, আর যে ঔষধি, এবং তার মানে সঙ্গে, মানে সঙ্গে আর সাথে মিলিয়ে হয়ে গেছে, ঠিক আছে, সঙ্গে। এনিওয়ে 9903652 তোমরা রয়েছো, এবং তোমাদের মেসেজ আমাদের সঙ্গে রয়েছে। ঔষধি, কার মেসেজ এই মুহূর্তে তোমার হাতে?
3: আমার হাতে অনেকের মেসেজ, তার মধ্যে একজনের মেসেজ টুকুশ করে পড়ে ফেলি। আচ্ছা, এটা বেশ বড় মেসেজ এসছে। রাকেশ কালীনগর থেকে লিখেছেন, গুড ইভিনিং দিদি, আমি রাকেশ বলছি কালীনগর থেকে। পুজো মানে তো নতুন কিছু, তখন পুজো মানিয়েছিল বন্ধুদের সাথে প্ল্যান, এখনকার মতো ফোনে না, একদম মাঠে বসে প্ল্যান। স্কুল থেকে ফিরেই নতুন জামা বের করে দেখা, বন্ধুরা মিলে পাড়ার প্যান্ডেলে গিয়ে বাঁশ বাঁধা দেখা, কে আগে ঠাকুরের মুখ দেখবে সেটা নিয়ে ঝগড়া, আর কাকুদের কাছে গিয়ে কাকু লাইট কবে জ্বলবে এইটা নিয়ে। দশমীর বিকেলটা সবচেয়ে কষ্টের ছিল, ঢাকের আওয়াজটা কেমন যেন কান্না কান্না লাগতো। বন্ধুরা মিলে ঘাটে দাঁড়িয়ে ভাসান দেখছি, কেউ কিছু বলছি না, মনে মনে ভাবছি আবার এক বছরের অপেক্ষা। তারপরই একজন বলে উঠত, চল ফুচকা খাই, মন ভালো হয়ে যাবে। সত্যি বলতে এখনকার পুজো অনেক বড়, অনেক আলো, কিন্তু ছোটবেলার সেই 20 টাকা নিয়ে বন্ধুদের সাথে পুরো গ্রাম ঘোরার মধ্যে যে শান্তিটা ছিল, ওটাই আসল পুজো ছিল। তাই ঢাকা বাজে ঢ্যাঙ্কুড়াকুর, আসছে মা দুর্গা, শিউলি ফুলের গন্ধে ভরে আমার ছোট্ট পাড়া, নতুন জামা নতুন জুতো মনে খুশির হাওয়া, প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরবো সঙ্গে ফুচকা খাওয়া, মা এসেছে বছর পরে সঙ্গে ছেলে মেয়ে, আলোর মেলায় ভাসছে শহর, খুশিতে যাচ্ছে ছে, দশমীতে মনটা ভারী, আসবে যে আবার, বলবো মাকে আবার এসো একটি বছর পর। রাকেশ কালীনগর থেকে।
2: আহা, আর তুমি যে এত অসাধারণ একটা মেসেজ পড়লে, এবং মেসেজটার মধ্যে দিয়ে আমরা ভীষণই সেই পুরনো সময়টাতে ফিরে গেলাম
3: একেবারেই। তাই এবার টুকুস করে চলে যাই, মানে পরের মেসেজে, মেসেজগুলো এত ভালো, কিন্তু আমাদের হাতে এত মেসেজ, তাই জন্য চট করে পড়ে ফেলতে হবে। আমি রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত বলছি। আমার পুজোর স্মৃতি হলো, ছোটবেলার পুজো মানেই তো অন্য একটা জগৎ ছিল, তখনকার সময় এখনকার মতো এত প্ল্যান চ্যান ছিল না, আনন্দটাই ছিল আসল। আর পুজোর এক মাস আগে থেকে জামা কিনে লুকিয়ে রাখা হতো, এবং রোজ একবার করে বের করে দেখতাম, কাউকে দেখাবো না, ফুটো হয়ে যাবে। আচ্ছা, সকালে স্নান করে পাড়ার প্যান্ডেলে গিয়ে বসে থাকা, মায়ের মুখ তখনও ঢাকা, কিন্তু ঢাকের আওয়াজে বুক ধুকপুক, মন্ত্র ঠিক মতো বলতে না পারা, তবু জোরে জোরে চিৎকার করা, আর অষ্টমীর খিচুড়ি, ওটার স্বাদ এখন আর কোথাও পাই না। 10টা টাকা দাও না, ক্যাব বন্দুক কিনবো, আর সারাদিন ক্যাব ফাটিয়ে বেড়ানো, দশমীর দিন ঠাকুর ভাসান দেখে ফেরার সময় অকারণে কান্না পাওয়া, মনে হতো সব আনন্দ বুঝি শেষ।
2: আহা, তুমি প্রত্যেকটা মেসেজ পড়ছো এবং বারবার করে ওই সময়গুলোতে, ছোটবেলাগুলোতে ফিরে যাচ্ছি। আর এই নস্টালজিয়া মানেই কিন্তু ক্যাফে কলকাতার ফ্ল্যাশব্যাক, তাই আপাতত তোমার সঙ্গে এই নস্টালজিয়াকে সঙ্গে করেই ফ্ল্যাশব্যাকে ফিরলাম। দেখো তো গানটা কোন সিনেমার, বুঝতে পারছো কিনা?
0: FM Rainbow তে Rainbow Flashback Song, Rainbow Flashback Song.

0: এক্স্যাক্টলি, ইউ আর মাই লাইফ। কারণ ক্যাফে কলকাতারই আড্ডা তখনই জমে যখন তোমার সঙ্গে আমরা আড্ডা দিতে পারি 9903653992 তে, এবং তোমার মেসেজ চলে আসার এই মুহূর্তে তোমার মেসেজ কিন্তু আমার হাতে রয়েছে। পুজো আসছে, কথাটা শুনলে বিশেষ করে আমাদের বাঙালির মনে তো চিরকালই আনন্দ হতো, সাথে সাথে মা দুর্গা যদি প্রকৃতিকে একটু বলে দিতেন যে শান্ত থাকতে তাহলে আরও আরও ভালো হতো। দেবদাস মুখার্জি বেহালা থেকে লিখছেন।
1: এই পুজো আসছে আসছে ব্যাপারটাই আমার কাছে অন্তত ভীষণ ভালো লাগে, কারণ পুজো এলেই ওই সাজগোজ, খাওয়া দাওয়া, রোজ বেরোনো, পায়ে ব্যথা, মানে ওই হ্যাং আউট করে এসে আর কাটছে না, মানে ক্লান্তি কাটছে না, কিন্তু পুজো দেখতে বেরোতে এর মধ্যে টুকুস করে বেরিয়ে যায়। শুধু পুজো আসছে ফ্লেভারটাই না বেশ অনেকটা দিন থেকে
0: একদমই তাই। আচ্ছা, সুমন নস্কর বলছে যে হাই FM রেনবো, আমি একটা বাঙালি অ্যাক্টর দেব আর একটা সুপারহিট সং শোনায় এই আই লাভ ইউ মুভিটার সং, বড় সরি তার। আচ্ছা, এক্স্যাক্টলি তুমি লিখেছো যে তুমি খুব তাড়াহুড়ো করে মেসেজটা ইংলিশে টাইপ করছো এবং সেটা টাইপ করতে গিয়ে পড়াটা একটু কঠিন হয়ে দাঁড়াচ্ছে, এবং বুঝতে পারছি যে এটা কিন্তু আজকে যে বিষয় নিয়ে তোমার সঙ্গে কথা হচ্ছিল সেই বিষয়ের কথা নয়।
1: পূজো আসছে, মনে ভাসছে অজানা আবেশ তারি, হৃদয়ে তাই অচিনপুরে দিল আজ পাড়ি, আগমনের সুর বাজে হৃদয়ে পাড়িজাতে, আলো মাখা ভোর এলো আধার ঘেরা রাতে। পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘড়িয়াম, চমৎকার, খুবই সুন্দর লাগছে, মানে খুবই সুন্দর লিখেছো পায়েল। ইনফ্যাক্ট তুমি প্রত্যেক দিনই খুব সুন্দর সুন্দর মেসেজ করো আমাদের।
0: একদমই তাই, আর এই সুন্দর মেসেজ কিন্তু চলতে থাকবে, কারণ আমরা থাকছি ঠিক 6:30 পর্যন্ত। আর এই মুহূর্তে আমার হাতে রয়েছে পুজো আসছে, পুজো আসছে, এটা বড় ভালো লাগা দিদি ভাই, এলেই তো দিনগুলো সহজেই চলে যায়। এটা গণেশ লিখেছে, কিন্তু যদিও বা তার নামটা কিন্তু গণেশ নিজে এখানে লেখেনি, স্টিল আমাদের এই আড্ডা চলছে। এবং তার পাশাপাশি আজকে ইন্ডি পপ রাখছি তোমার কানের সঙ্গে, থাকো শুনতে থাকো 107 FM রেনবো ক্যাফে কলকাতা উইথ আরজে মধুবন আরজে উশুশি।
2: FM Rainbow Te Indie Pop Playlist, Indie Pop Playlist, Indie Pop Playlist. What

0: হ্যাঁ, ও চলি ও চলিটা না মানে বৃষ্টি চলে গেলে ভালো হয়, মানে বৃষ্টি চলি পুজো এলি ব্যাপারটা হলে বেশ ভালো।
1: এক্স্যাক্টলি তাই, আর সেরকম ব্যাপারটা নিয়ে কিন্তু হ্যালো, আমি প্রকাশ দে কৈখালি সর্দার পাড়া থেকে বলছি। এই যে পুজো পুজো আমেজ আমার সব থেকে ভালো লাগে, কারণ এই সময় আমরা প্রথমত পুজোর শপিং করি, আর একটা হলো যখন বাড়িতে পুজোর চাঁদা তুলতে আসে, এই ঘটনাগুলো মনের মধ্যে পুজো আমেজটা আরও বাড়িয়ে তোলে। আমার পুজোর আগে সময় কাটে পাড়ার ক্লাবে বাড়ি বাড়ি চাঁদা তুলতে যাওয়া আর পুজোর জন্য মিটিং, এই হলে মনে হয় যে বেশ পুজো এসছে পুজো এসছে। দিদিরা এবার কেন অন্যরকম পুজো গানটা চালাবে প্লিজ? আমি আচ্ছা, এটা তো গান চালানোর রিকোয়েস্ট করার অনুষ্ঠান রয়, তাই এই রিকোয়েস্টটা আপাতত রাখতে পারছি না, কারণ এবার যেন অন্যরকম পুজো, এই সমস্ত গানগুলো কিন্তু পুজোটা যখনই আরও কাছাকাছি চলে আসবে আস্তে আস্তে বাঁচতে থাকবে, তবে এই পুজো আমেজটা সবাইয়ের মধ্যে এইভাবেই রাখতে হবে।
0: একেবারেই তাই, মানে আমরা পুজোর গান আজকে চালাবো বলেও কিন্তু একদমই পুজোর গান চালাইনি, কারণ সেই গানগুলো না আমরা আর কটা দিন পর থেকে শুরু করব।
1: একদম একদম একদম।
0: আর আজকের লাস্ট মেসেজ বহরু ঘোষপাড়া থেকে মাধাই দাস, ছোটবেলার পুজোর কথা বললে আনন্দ ও মন খারাপের দুটো কথাই মনে পড়ে, কারণ এখনকার মতন তখন এত সচ্ছল পরিবার খুব কম ছিল, আমাদেরও ছিল না সচ্ছল অবস্থা, একটা জামা একটা প্যান্ট কিনে দিতে বাবা মায়েরা একেবারে হিমশিম খেয়ে যেতেন, ভাবাই যেত না একাধিক পোশাকের কথা, তবে আনন্দ ছিল তার মধ্যে, সামান্য এক দু টাকা নিয়ে ঠাকুর দেখতে গেলে অনেক কিছু খেতে পারতাম ছোটবেলায়, এক দু টাকা কাছে থাকা মানে একটা অন্যরকম আনন্দ থাকতো। একেবারেই তাই, তখন টাকা বা টাকার মূল্য হয়তো আমাদের কাছে অনেক বেশি ছিল, তাই জন্যে আনন্দটাও অনেক বেশি ছিল। আর ওই ছোটোবেলায় জাস্ট ওই পুজো টুজো দেখে রাত্রিবেলা একটা রোল খেয়ে বাড়ি ফেরার মধ্যেই চূড়ান্ত আনন্দ ছিল।
1: একদমই তাই, আর এই আনন্দগুলো আমাদের সবার মাঝে একদম ভরে থাকুক। আর যেতে যেতে আপাতত ঠিক পুজো না হলেও কিন্তু একটা বেশ ওই ভাইব তৈরি করার মতন গান কিন্তু উষসী আর আমি আর যে মধু তোমার জন্য রেখে যাচ্ছি, তাই সঙ্গে থাকো শুনতে থাকো। আর মনে রেখো আর যে মধু আর যে উষসী কিন্তু টু উইক কন্টিনিউটি সেপ্টেম্বর মাসে।
0: একেবারেই তাই, ভালো থেকো আনন্দে থেকো, টাটা।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুপ্রজ্যোতি ঘোষ। ক্রেতা সুরক্ষা সপ্তাহ পালনের অঙ্গ হিসেবে খাদ্যের গুণমান এবং যথাযথ স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে খাদ্য, হোটেল, রেস্তোরাঁসহ খাবারের দোকানগুলিতে খাদ্য সুরক্ষা দপ্তরের অভিযান অব্যাহত। পূর্ব বর্ধমানের শক্তিগড়ে ল্যাংচার দোকানের পর আজ বর্ধমান শহরে সীতাভোগ, মিহিদানাসহ অন্য বিখ্যাত মিষ্টির দোকানগুলিতে অভিযানে উদ্ধার হয়েছে কয়েক কেজি মেয়াদ উত্তীর্ণ পনির। হুগলির রিষড়ায় জিটি রোডের ধারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং ফুড লাইসেন্সের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় একটি বিরিয়ানির দোকান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। আলিপুরদুয়ারের ভুটান সীমান্ত সংলগ্ন জয়গাঁ, নিমতি, হ্যামিল্টনগঞ্জ সহ বিভিন্ন এলাকায় জনপ্রিয় ধাবা ও রেস্টুরেন্টগুলিতে চলে অভিযান। প্রতিবেশী ঝাড়খণ্ড ও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় টানা ভারী বৃষ্টির জেরে নিম্ন দামোদর অববাহিকায় প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে। জলাধারগুলিতে ক্রমবর্ধমান জলের চাপ সামাল দিতে ডিভিসি আজ বেলা ১২টা পর্যন্ত তাদের বিভিন্ন জলাধার থেকে ৯৯,৮০০ কিউসেক জল ছেড়েছে। পরিস্থিতির প্রেক্ষিতে ইতিমধ্যেই তারা জারি হয়েছে হলুদ সতর্কতা। মিড ডে মিলের গুণগত মান ও খাবারের পরিমাণ সরেজমিনে খতিয়ে দেখতে আজ গোঘাটের কামছে প্রাথমিক বিদ্যালয়ে যান গোঘাটের বিধায়ক প্রশান্ত দিগার। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, রাজ্য সরকার মিড ডে মিল খাতে

বিধায়ক নিখিল রঞ্জন দে রাস্তা সংস্কারের দাবি নিয়ে পূর্ত দপ্তরের আধিকারিকদের সঙ্গে দেখা করে ডেপুটেশন জমা দিয়েছেন। পূর্ত দপ্তর সূত্রে জানানো হয়েছে, পুজোর আগে সমস্ত রাস্তা চলাচলের উপযুক্ত করা হবে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। পুর নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখতে রাজ্য নির্বাচন কমিশন আজ দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, দক্ষিণ চব্বিশ পরগনা, হাওড়া ও পূর্ব মেদিনীপুরের জেলাশাসক এবং জেলা পুর নির্বাচনী আধিকারিকদের সঙ্গে বৈঠক করে। ভার্চুয়াল এই বৈঠকে এ মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই ওয়ার্ড পুনর্বিন্যাসের প্রস্তাব চূড়ান্ত করার জন্য সংশ্লিষ্ট জেলাগুলিকে নির্দেশ দেওয়া হয়েছে। আসন সংরক্ষণের খসড়া তালিকা সেপ্টেম্বরের মাঝামাঝি নাগাদ প্রকাশ করা হতে পারে বলে কমিশন জানিয়েছে। চূড়ান্ত সংরক্ষণ তালিকা প্রকাশের সম্ভাবনা অক্টোবরের শেষ নাগাদ। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট বিমানবন্দর থেকে আগামী এক বছরের মধ্যে 19 আসনের বিমান পরিষেবা শুরু করার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার। একই সঙ্গে ভবিষ্যতে 72 আসনের এটিআর বিমান চালানোর জন্য রানওয়ে সম্প্রসারণ সহ প্রয়োজনীয় পরিকাঠামো তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। ডেঙ্গু মোকাবিলায় বাড়ি বাড়ি পরিদর্শন এবং উপসর্গ থাকা রোগীর রক্ত পরীক্ষার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। এ নিয়ে আজ এক নির্দেশিকা জারি করে স্বাস্থ্য দপ্তর জানিয়েছে, আশাকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে জ্বর হয়েছে এমন রোগীর সন্ধান করবেন। 48 ঘন্টার বেশি জ্বর থাকলে সংশ্লিষ্ট স্বাস্থ্য আধিকারিকের নজরে আনতে হবে। 15 অক্টোবর পর্যন্ত রক্ত পরীক্ষা ও জনসচেতনতা বৃদ্ধি করতে ব্যাপক অভিযান চালাবে স্বাস্থ্য দপ্তর। কেন্দ্রীয় সরকার 2024 সালে তেনজিং নোরগে জাতীয় সাহসিকতা পুরস্কার ঘোষণা করেছে। সাহসিকতার ক্ষেত্রে অসামান্য কৃতিত্বের স্বীকৃতি দিতে এবং কঠিন পরিস্থিতিতে ঝুঁকি গ্রহণের ক্ষমতা, দলগত কাজ ও দ্রুত সঠিক সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা গড়ে তুলতেই এই পুরস্কার দেওয়া হয়। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি সুদীপ বসু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে জলশক্তি মন্ত্রকের বিভাগীয় সম্মেলনের সমাপ্তি অধিবেশনে অংশ নিয়েছেন। দুদিনের এই সম্মেলন টিম ইন্ডিয়ার ভাবনাকে আরও সুদৃঢ় করতে এবং সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোকে আরও মজবুত করার লক্ষ্যে আয়োজন করা হয়েছে। ভারত বন্যাদুর্গত নেপালকে সব ধরনের সাহায্য পাঠাচ্ছে। নেপালে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত জানিয়েছেন, আজ বিকেলে পঞ্চম ত্রাণ ও উদ্ধারবাহী ভারতীয় বিমান নেপালে পৌঁছেছে। বিমানটিতে সুড়ঙ্গ থেকে উদ্ধার কাজের বিশেষ সরঞ্জাম সহ 11 সদস্যের উদ্ধারকারী দল রয়েছে। এদিকে নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,127, এখনও নিখোঁজ 4,900 জন। দুর্যোগপূর্ণ আবহাওয়া এবং ধ্বংসস্তূপের মধ্যে উদ্ধার কাজ চালাচ্ছেন উদ্ধারকারীরা। মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাশভিলে আয়োজিত G20 অর্থমন্ত্রী এবং কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরদের বৈঠকের ফাঁকে আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার IMF-এর ম্যানেজিং ডিরেক্টর ক্রিস্টালিনা জর্জিয়েভের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। বৈঠকে মূলত বিশ্ব অর্থনীতির বর্তমান প্রেক্ষাপট এবং ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতির গতি প্রকৃতি নিয়ে আলোচনা হয়েছে। জাপানের ক্রেডিট রেটিং সংস্থা JCR-এ ভারতের সার্বভৌম ক্রেডিট রেটিং BBB+ থেকে বাড়িয়ে A- করেছে। ভারতে দৃঢ় অর্থনৈতিক বৃদ্ধির পাশাপাশি স্থিতিশীল আর্থিক পরিকাঠামোর কারণে এই উন্নতি করা হয়েছে বলে সংস্থাটি জানিয়েছে। প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের প্রাক্তন ম্যানেজার দিশা সালিয়ানের মৃত্যুর ঘটনায় CBI তদন্তের নির্দেশ দিয়েছে বম্বে হাইকোর্ট। দীর্ঘদিন কেটে যাওয়া সত্ত্বেও এই ঘটনায় কোনো FIR নথিভুক্ত না করায় মুম্বাই পুলিশের ভূমিকার তীব্র সমালোচনা করেছে আদালত। কেন্দ্রীয় সরকার 2024 সালে তেনজিং নোরগে জাতীয় সাহসিকতা পুরস্কার ঘোষণা করেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু জাতীয় ক্রীড়া পুরস্কারের সঙ্গে এই পুরস্কার তুলে দেবেন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো। সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity.

0: ওয়েল বুধবারের রাত মানেই ব্লকবাস্টার বুধবার, আর আজ ব্লকবাস্টার বুধবারে তোমাদের সঙ্গে আমরাও রয়েছি। আমরা কারা? আমি আর সুনন্দা, সঙ্গে নিয়ে আর যে বাসুকে। হ্যাঁ, বাসু আর সুনন্দা আরও একবার বহুদিন পর তোমাদের জন্য চলে এসেছে আজকের ব্লকবাস্টার বুধবারে। আর বুধবার মানেই তো খানিকটা নস্টালজিক হওয়ার একটা সময়, যখন আমরা একটুখানি পেছনে যাওয়ার চেষ্টা করি। মানে সালটা ধরো 60-এর দশক কিংবা 80-এর দশক বা 70-এর দশক, তারই সঙ্গে সময়টা যত এগোতে থাকে তত আমরা 90-এর দশক এবং 2000-এর দশকেও কিন্তু পৌঁছে যাই। এই সময় দাঁড়িয়ে আছে 2026-এ। কেমন হয় যদি 60-এর দশক বা 70-এর দশকের সেই নস্টালজিয়াকে গানে গানে আরও একবার রিমাইন্ড করার চেষ্টা করি? আমার মনে হয় তার জন্যই আজকের এই বুধবারটা এতটা স্পেশাল, কারণ আমরা সবাই মিলে আরও একবার পুরনো দিনগুলোকে, পুরনো গানগুলোকে, পুরনো গানের গল্পগুলোকে এবং আমাদের জীবনের ফ্ল্যাশব্যাকটাকে খানিকটা রিকল করার চেষ্টা করতে পারি। তাই আজকে ব্লকবাস্টার বুধবারে প্রতিদিনের মতন থাকছে, প্রতি বুধবারের মতন থাকছে বিভিন্ন সেগমেন্ট। যেমন থাকবে ওল্ড ইজ গোল্ড, ঠিক তেমনি থাকবে তোমায় পড়েছে মনের স্পেশাল সেগমেন্ট, তেমনি থাকবে গান ভালোবেসে গান, আর লাস্টে থাকছে মিলেনিয়াম ম্যাজিক। ও হ্যাঁ, দিন একই দিন তো রয়েছে, আর আজকে দিন একই দিনে এত জবরদস্ত কিছু গান নিয়ে এসেছি না, যেটা 90 এবং 2000 দশকের মানে আমি বলবো অল টাইম চার্ট বাস্টার্স। তো এত কিছু যখন রয়েছে আজকে, তখন আজকের এই যাত্রা পথটা তো গানে গানে শুরু করতেই হয়। তবে আজকের শুরুটা খানিকটা অন্যরকম করার চেষ্টা চলছিল। মানে আমি আর বাসু যখন ডিসাইড করলাম যে আজকে ব্লকবাস্টার বুধবারে একটু অন্যরকম কী করা যায়, তখন স্যাডেনলি আমাদের মাথায় এলো যে যেহেতু এখনও বর্ষাকাল যায়নি, মানে ভাদ্র মাস চলছে, তারপরেও বর্ষা কিন্তু এখনও আমাদের নাড়ে রয়েই গেছে, তো সেই জায়গাতে বর্ষা যেহেতু আছে, তো বর্ষার সঙ্গে প্রেমের কিন্তু একটা অন্যরকম সম্পর্ক রয়েছে। বর্ষা আর প্রেম, মানে এই দুটো যেন একে অপরের পরিপূরক। তাই আজকের ওল্ড ইজ গোল্ডে আমরা ভাবলাম কেমন হয় যদি আজকের সেগমেন্টটা আমরা রাখি ভালোবাসা, প্রেম, মহব্বত। আমার মনে হয় ভালো লাগবে। হ্যাঁ, এমন কিছু গান যে গানগুলোর কোনো না কোনো একটা কলিতে তুমি মহব্বতকে পাবে, কিংবা যে গানগুলো সত্যি সত্যিই তৈরি করা হয়েছিল ভালোবাসার মানুষটিকে মাথায় রেখে। তো সেই গান নিয়েই থাকছে আমাদের আজকের প্রথম সেগমেন্ট, যার নাম
1: ওল্ড ইজ গোল্ড। ওল্ড ইজ গোল্ড, ওল্ড ইজ গোল্ড।
0: অফকোর্স ইয়েস, এই ওল্ড ইজ গোল্ডে আজকে প্রেম, ভালোবাসা আর মহব্বতের একটি সুন্দর জার্নিতে আমরা বেরোবো এক ঘন্টার জন্যে। আর এই এক ঘন্টায় তোমার পছন্দের গানও কিন্তু আমরা শুনব। তাই চটপট মোবাইলটা নাও, নিয়ে পাঠিয়ে দাও তোমার পছন্দের গান, তোমার নাম, লোকেশন সহ। আর হ্যাঁ, যে গানখানা তুমি লিখে পাঠাচ্ছ তার সিনেমার নামটিও কিন্তু লিখতে ভুলবে না, আর চেষ্টা করবে সেটা যেন 60-80-এর দশকের ভেতরের হয়। 9903653992 এই নাম্বারটি খোলা রইল তোমার জন্যে।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: এই সিনেমাটি 1980 সালে মুক্তি পায়। তাপস পালের প্রথম ছবি হিসেবে এই ছবিটি বিশেষভাবে পরিচিত। ছবিটি সঙ্গীত পরিচালনা করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। বলুন তো কোন ফিল্মের কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903659992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা SMS করে। সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
2: ভালোবাসা পেলে সব লন্ড ভন্ড করে দিয়ে চলে যাবে, বুঝেছো? আমাদের ব্লকবাস্টার বুধবারের এই প্রথম ঘন্টায় থিম হোক, কনসেপ্ট হোক, ভাবনা হোক, সেটা ভালোবাসা এমন একটা বিষয় যেটা নিয়ে সব কিছুর সাথে ভালোবাসার বিরোধ, সেটা অর্থ হোক, নাম হোক, সামাজিক বন্ধন হোক, সব কিছুর সঙ্গে ভালোবাসার সমস্যা, সব কিছুর সঙ্গেই ভালোবাসার একটা ভীষণ ভীষণ দ্বন্দ্ব। কারণ কেউ কেউ বলে গেছেন যে ঘৃণার থেকে ভালোবাসা বেশি সংক্রামক। কেন জানো, আমি দেখেছি এই আদিম যুগের গুহার গল্প থেকে শুরু করে আজকের আধুনিক মানুষের গল্প অবধি ভালোবাসার মানুষকে কাজে যাওয়ার জন্য মানুষ ছেড়ে দিতে রাজি নয়। তাই ভালোবাসার সাথে সবার দ্বন্দ্ব। ভালোবাসা নিয়ে এত গান, ভালোবাসা নিয়ে এত গল্প, এবং ভালোবাসা নিয়ে আজকের ব্লকবাস্টার বুধবারে হাজির আমি বাসু, এবং আমার সঙ্গে সখী সুনন্দা।
3: আর দেখতে দেখতে কিন্তু আমরা ভালোবাসার এই যে গল্প, সেই গল্পের বেশ অনেকটা দূর চলে এসেছি। তো গল্পটা শুরু হয়েছিল ওরকম ভাবে যে ভালোবাসা, প্রেম, মহব্বত, এটা শুধু বলিউড নয়, বরং ভারতীয় চলচ্চিত্রে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় এত সুন্দরভাবে দেখানো হয়েছে যে যার হলে কিছু কিছু গান এমন তৈরি হয়েছে যেটা সত্যি সত্যি অ্যান্থম হয়ে গেছে, ভালোবাসার অ্যান্থম। আমরা বলি যখন বর্তমান সময়ে

0: আমরা সেলিব্রেট করি বা ভ্যালেন্টাইন্স ডে, সেখানে কিন্তু অনেক গান থাকলেও কিছু কিছু গান সেই ষাটের দশক বলো, কিছু কিছু গান সেই সত্তরের দশক বলো, বা কিছু কিছু গান যে গানগুলোকে তুমি নব্বই আশির দশকে বলতে পারো, সেই সমস্ত গানগুলো কিন্তু সেই সময়ে অলরেডি অ্যান্থম ছিল, লাভ অ্যান্থম ছিল। তো সেই অ্যান্থমগুলোকে নিয়েই আমাদের আজকের ওল্ড ইজ গোল্ডের প্রথম এই সময়টাকে সাজানো, মানে একটি ঘন্টা সাজানো। তবে যেটা আমরা বলেছিলাম, তোমার পছন্দের গানও কিন্তু আজকে আমরা শুনব, তাই তোমার পছন্দের গান যদি ষাট থেকে আশি দশকের মধ্যে হয় তাহলে সেটা তুমি লিখে পাঠাতে পারো, তোমার নাম আর লোকেশন সহ 9903658992 এই নাম্বারে। আর তারই সঙ্গে আজকের প্রথম আওয়ারের কুইজ, মানে তোমায় পড়েছে মনে, মানে দুর্দান্ত একটি কুইজ কিন্তু বাস্তব আজকে রেডি করেছে, সেই কুইজের উত্তরটা যদি সঠিকভাবে তোমার জানা থাকে তাহলে সেটাও আমাদের লিখে পাঠাতে পারো 9903658992 এই ম্যাজিক্যাল নাম্বারে।
1: হ্যাঁ, তো আর বেশি কিছু এখন বলবো না, কারণ ভালোবাসা যখন চলে তখন শুধু ভালোবাসার কথাই বলতে হয়, আর আমি খুব একটা বেশি ভালোবাসার কথা বলতে পারি না, তো ভালোবাসার গান শোনাতে পারি। এই মুহূর্তে রইল আরেকটা গান, গানের উপরে ফিরে এসে কথা বলছি তোমাদের সঙ্গে ব্লকবাস্টার বুধবারে বাসু আর সুনন্দা।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: এই সিনেমাটি 1980 সালে মুক্তি পায়। তাপস পালের প্রথম ছবি হিসেবে এই ছবিটি বিশেষভাবে পরিচিত। ছবিটি সঙ্গীত পরিচালনা করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। বলুন তো কোন ফিল্মের কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903659992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা SMS করে, সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে। বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে।

0: Old is Gold.
1: वेल प्यार पे दिल पे मार दे गोली ले ले मेरी जान कॉलेज गर्ल 1978 रिलीज करा एक दूरदर्श मूवी और किशोर कुमार कंठे गानटी किन्तु दारुण छिलो ताई ना हाँ
2: अवश्य
1: तबे एखाने बापी लहरीर म्यूजिक डायरेक्शन निये एकटु कथा बोलते ही हय सेटा हलो তিনি এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলেন বাপ্পি লাহিড়ী যেখানে বলিউডে সবাই তাকে ডিস্কো কিং বলে জানতেন, মানে তিনি সেই ডিস্কো এবং ফাস্ট ট্র্যাকের জন্য সেই সময় কিন্তু বিখ্যাত ছিলেন। তো এমন একটি ছবির অফার ওনার কাছে আসে যার নাম কলেজ গার্ল। তো এই ছবিতে তিনি প্রমাণ করতে চেয়েছিলেন যে দেখো ভাইয়া, আমি শুধুমাত্র ডিস্কো আর ফাস্ট ট্র্যাক সংটাই ভালো বানাতে পারি এমনটা কিন্তু নয়, আমি কিন্তু ভালো ভালো প্রেমের গান মানে মেলোডি সংস আমি খুব ভালো বানিয়ে দিতে পারি, আমি সেখানেও পিছিয়ে নেই। তো একদিন বাপিদা ডাকলেন কিশোর কুমারকে, অনুরোধ করলেন যে দাদা আমার একটা গান রয়েছে, সেই গানটা আমি চাইছি আপনি যদি একটু গেয়ে দেন তাহলে খুব ভালো হয়। তো কিশোর কুমার বললেন যে দেখো ভাইয়া, তোমার এই এক্সট্রা ড্রামাটিক মডার্ন পপ ভাইবস ঠিক আছে, গান ভালো, বাট আমি একটু অন্যরকম গান খুঁজছিলাম, বলছে কোনো রোম্যান্টিক সং যদি থাকে। বলছে দাদা আপনি আমার মুখের কথাটা কেড়ে নিলেন, এই গানটি অ্যাকচুয়ালি একটি রোম্যান্টিক ট্র্যাক, রেকর্ড হলো সেই গান। আর কিশোর কুমার সেই গানটি গাওয়ার পর টেক রুম থেকে বেরিয়ে বাপ্পি লাহিড়ীকে জড়িয়ে ধরে বলেছিলেন, তুই আমাকে দিয়ে এত ভালো একটা গান গাইয়ে নিলি, আমি না চিরকৃতজ্ঞ থাকবো। আর দেখে সেই গানটি একসময় শুধুমাত্র ভালোবাসার একটি গান বলে কিন্তু থেমে থাকবে না, বরং সেটা হবে লাভ অ্যান্থম। আর সত্যি সত্যি তাই, সিনেমাটি হয়তো একটু কম বাজেটের ছিল সেই সময়, কিন্তু সেই বছর এই গানটি ছিল চার্টবাস্টার, প্রত্যেক ঘরে ঘরে সেই গোটা বছর এই গানটি কিন্তু সুপার ডুপার হিট হয়ে সবার মুখে মুখে বেজেছিল।
2: ভালোবাসার গান এবং যখন চার্টবাস্টার গানের কথা হচ্ছে, যে গানটার কথা হলো প্যার মাঙ্গা হ্যায় তুমি সে, সেইখানে এই যে জনরা, যে পপ জনরার জন্মদাতা বলা যায় আমাদের হিন্দি ফিল্মের এবং বলিউড সংসের, তার নাম হচ্ছেন আর ডি বর্মন। আর ডি বর্মনের কম্পোজ করা একটা অসাধারণ গান হচ্ছে এই প্যার মে দিল পে মার দি গলি, যেখানে কিশোর কুমার এবং আশা ভোঁসলেকে আমরা শুনতে পাই। এবং এই গানটা রেকর্ড করা হয়েছিল একটা নেপালি ফোক মিউজিকের অ্যাম্বিয়ান্সের উপর। এবং এই গানটার তৈরি করার আগে আর ডি বর্মনজি স্বয়ং নেপালি

0: আকাশবাণী কলকাতা, একটি ঘোষণা। শিশু মহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশুমহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশু মহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
1: তোমায় পড়েছে মনে পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে।
2: এই সিনেমাটি 1980 সালে মুক্তি পায়। তাপস পালের প্রথম ছবি হিসেবে এই ছবিটি বিশেষভাবে পরিচিত। ছবিটি সঙ্গীত পরিচালনা করেছিলেন হেমন্ত মুখোপাধ্যায়। বলুন তো কোন ফিল্মের কথা বলছি?
3: পাঠাও 9903653992 এই নম্বরে, হোয়াটসঅ্যাপ বা SMS করে সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে।
4: ওল্ড ইজ গোল্ড। ওল্ড ইজ গোল্ডে আজ তোমার পছন্দের গান নিয়ে কিন্তু আমরা হাজির, অফকোর্স, ইয়েস। আর তারই সঙ্গে আজকে যেটা করব সেটা হচ্ছে, তোমাদের প্রচুর নাম আমাদের কাছে এসেছে, মানে সেটা নিয়ে আমরা প্রায় ব্যতিব্যস্ত। তবে এই মুহূর্তে থাকছে তোমার একটি পছন্দের গান।
5: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, 107 FM রেইনবোতে ব্লকবাস্টার বুধবার।
4: হ্যাঁ, তোমার পছন্দের গানের কথা বলেই ছিলাম, তো সেই গান নিয়ে আমরা হাজির হচ্ছি কিছুক্ষণের মধ্যে অবশ্যই। তবে যে কথাটি বলতে হয় যে যখন তোমরা কোনো গানের রিকোয়েস্ট করবে না, তোমরা একটু খেয়াল করো যে সেই গানটি যেন আমাদের প্রথম সেগমেন্টের যে সময়টা থাকে, মানে 60-এর দশক থেকে 80-এর দশক এই সময়টাকে আমরা ধরার চেষ্টা করি, তো সেই সময়টার সঙ্গে যেন একটু মিলিয়ে থাকে সেই গানগুলো তোমরা আমাদের পাঠিয়েও। যদি অন্যান্য গান পাঠাতে থাকো তাহলে একটু মুশকিল হয়ে গেছে, মানে বাজাতে আমাদের একটু সমস্যা হয়ে যাবে। সো আজকে তোমার পছন্দের একটি গান এই মুহূর্তে আমার কাছে রয়েছে। কি সেই গান না বলবো না, বরং তোমাকে শোনাবো।

0: ব্লকবাস্টার বুধবারে এখন তোমার রিকোয়েস্টের গান, তোমার রিকোয়েস্টের গান, ব্লকবাস্টার বুধবারে তোমার রিকোয়েস্টের গান।
1: এই গানটির জন্য রিকোয়েস্ট করেছো তুমি সাধক ফ্রম হুগলি। থাকলো আজ তোমার পছন্দের গান ফ্রম দ্য ফিল্ম সিলসিলা।

0: मजबूर ये हालात इधर भी है उधर भी, तन्हाई की एक रात इधर भी है उधर भी। कहने को बहुत कुछ है मगर किससे कहें हम, कब तक यूं ही खामोश रहें और सहें हम। दिल कहता है दुनिया की हर एक रस्म उठा दें, दीवार जो हम दोनों में है आज गिरा दें।
1: मनुष्य पुरुष हीरो नायक व्हाट एवर আর কেউ হতে পারে না, তার নাম উত্তম কুমার, তার নাম বাঙালির প্রিয় অরুণ কুমার চট্টোপাধ্যায়। এবং আগামীকাল কি,
2: আগামীকাল কি না আমরা মুখে বলবো না, বরং এটা শোনাই।
3: বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে।
2: Yes, yes, yes, bumper birthday. মানে আমাদের সবার প্রিয় প্রতিটি বাঙালি মেয়ের প্রথম ভালোবাসা, যে যাকে আমরা দেখি টেলিভিশনে বা সিলভার স্ক্রিনে, বাঙালি হয়ে সেই প্রথম ভালোবাসা মানে উত্তম কুমার। তার সেই হাসি, তার সেই পার্সোনালিটি, উত্তম কুমারের সেই তাঁকানোর ভঙ্গি আর স্ক্রিন মানে স্ক্রিন প্রেজেন্স, সেটা আমার মনে হয় 8 থেকে 80 এখনও প্রতিটি বাঙালি মেয়ে মহিলা আমরা ভালোবাসি, আমাদের কাছে প্রেম, স্পেশালি আমার কাছে প্রেম মানে তো উত্তম কুমার। তাই আজকে আমরা প্রি বার্থডে সেলিব্রেট করতে চলেছি উত্তম কুমার, মহানায়ক উত্তম কুমারের। সো একটি গানের সঙ্গে আমি ভীষণভাবে রিলেট করতে পারি এই মুহূর্তে, যে গানটি আমাদের শুধুমাত্র প্রেম ভালোবাসার সমীকরণটাকে কীভাবে ঠিকঠাক রাখতে হয় সেটাই শেখায় না, বরং তারই সঙ্গে শেখায় ভালোবাসা শুধুমাত্র কাউকে বলে ফেলা যে শুধু তোমাকে ভালোবাসি সেটাতে কিন্তু নয়, বরং ভালোবাসায় থাকে ছোট্ট ছোট্ট তার ইম্প্যাক্টগুলোতে, যে ছোট্ট ছোট্ট যে চেষ্টাগুলো থাকে তার মধ্যে। যেমন এই গানটি, এই গানটি শুধুমাত্র উত্তম কুমারকে ডেডিকেট করলে কিন্তু চলে না, কারণ তার সঙ্গে রয়েছেন আরও একজন মহীয়সী নারী, যাকে ছাড়া আমার মনে হয় বাঙালিদের সেই সিলভার স্ক্রিনের প্রিয় জুটি কখনোই সম্পূর্ণ হতো না। ইয়েস অফকোর্স, তুমি ঠিক ধরেছ, সুচিত্রা সেন, উত্তম কুমার আর সুচিত্রা সেন। একটা সময় যখন আমরা সিলভার স্ক্রিনে তাদের দেখতাম এবং যখন প্রেম ভালোবাসার কোনো গান বা সিনেমাতে তাদের দেখেছি, তখন সম্পর্কের সমীকরণগুলো এবং ভালোবাসাটাকে কীভাবে সত্যি সত্যি অ্যাকসেপ্ট করতে হয় কিংবা সেটাকে ছেড়ে দিলেও নিজের মতন করে তাকে থাকতে দিতে হয়, এই দুজন ব্যক্তি কিন্তু তাদের অভিনয়ের মাধ্যমে আমাদের শিখিয়েছেন, সেটা আমি হলফ করে বলতে পারি। তাই বুঝেই গেছো কোন গানের মাধ্যমে আজকে আমরা ট্রিবিউট দিতে চলেছি উত্তম কুমারকে, সপ্তপদীর সেই বিখ্যাত গান যেটা বাঙালিদের কাছে আজ হয়ে আছে শুধুমাত্র একটি ভালোবাসার অ্যান্থম হিসেবে।

0: গোল্ড। তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
1: হ্যাঁ, তোমায় পড়েছে মনে উত্তর দেওয়ার সময় হয়ে গেছে, কারণ এত উত্তর আসছে যে লেখার জায়গা কুলোচ্ছে না। তাই একদম 9:55 আমরা উত্তর, সঠিক উত্তর যারা দিয়েছে তাদের নামগুলো আগে বলে দিই, তারপরে সঠিক উত্তর কী সেটা বলবো। প্রথমে বলে দিই, সুলগ্না বাসু বরানগর থেকে, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, চন্দনা ব্যানার্জি বেহালা থেকে, মেঘনা মল্লিক মহিষাদল থেকে, সুব্রত মাল গঙ্গাধরপুর থেকে, জয়দীপ রায় বাঘাযতীন থেকে, অভিষেক ঘোষ লেকটাউন থেকে, দীপঙ্কর মাল গঙ্গাধরপুর থেকে, পলাশ দে মহিষা মুর্শিদাবাদ থেকে, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকড়াইল থেকে, শিবা চক্রবর্তী বেলদা থেকে, শঙ্করচন্দ্র দে বারাসত থেকে, রিঙ্কু সাপুই বাউড়িয়া থেকে, বিশ্বনাথ গায়েন হুগলি থেকে, প্রসেনজিৎ ভট্টাচার্য ত্রিপুরা থেকে, সম্রাট মুখার্জি হাওড়া থেকে, অর্ণব বাসু হাওড়া থেকে, সুমিত সাহা হুগলি থেকে, সঞ্জিত কুমার সেন হুগলি থেকে, মোনালি মণ্ডল দশবাগা থেকে, অঞ্জনা এবং পাপিয়া মেদিনীপুর থেকে, সুশান্ত সেনগুপ্ত ঝাড়খণ্ড থেকে, দেবস্মিতা বেহালা থেকে, গণেশ ডোমজুর থেকে, সোমনাথ ঘোষ দমদম ক্যান্টনমেন্ট থেকে, অদিতা সোনারপুর থেকে, সোনালি কালীঘাট রোড থেকে, বিজয়া লেকটাউন থেকে, ঋতিকানাথ মাসিলা থেকে, সোমনাথ মাল গঙ্গাধরপুর থেকে, কল্যাণী মণ্ডল ডোমজুর থেকে, শঙ্কর নন্দী ব্যারাকপুর থেকে, রমা দত্ত বেলতলা রোড থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, আশিস দাস বড়িশা থেকে, জবা সিংহ হরিপাল থেকে, কবিতা দাস বাঘাযতীন থেকে, বুলা সরকার রানাঘাট থেকে, বরুণয়ন দাস বেলঘড়িয়া থেকে, বিজুলি দাস উনশানি থেকে, আর আভা লস্কর হাওড়া থেকে সঠিক উত্তর পাঠিয়েছে। এবং সঠিক উত্তর হচ্ছে
2: দাদার কীর্তি। তোমাদের সবার জন্য রইল আমাদের তরফ থেকে একটা ছোট্ট Yes, yes, yes, congratulations and celebration. আর তারই সঙ্গে থাকলো একটি দুর্ধর্ষ গান, যে ছবির জন্য এত এত এত সঠিক উত্তর এসছে সেই ছবির গান শোনাবো না, সেটা কি কখনো হতে পারে?

0: 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান।

0: আমরা চলে এসেছি আমাদের পরবর্তী সেগমেন্ট গান ভালোবেসে গানে, এবং এই ঘন্টায় আমরা শুনব মোটামুটি 90-এর দশকের গানগুলো। তবে তার আগে একটা বিজ্ঞাপনী বিরতি থাকবে, এবং বিজ্ঞাপনী বিরতির পর ফিরে এসে আবার আমরা আমাদের এই ব্লকবাস্টার বুধবারের জার্নিটা কন্টিনিউ করে যাব। তবে হ্যাঁ, একটা কথা বলে রাখি, আমাদের তোমায় পড়েছে মনে যেটা, সেটার উত্তরগুলো আমরা নিচ্ছি 9903653992 এই নম্বরে হোয়াটসঅ্যাপে এবং মেসেজে। তবে একই নম্বর থেকে দুবার হোয়াটসঅ্যাপ বা মেসেজ না করলে খুব ভালো হয়, কারণ আমাদের একটা কনফিউশন ক্রিয়েট হচ্ছে এবং তাতে ভীষণ ভীষণ সমস্যা হচ্ছে সঠিক উত্তরগুলো দেওয়ার সময়। তবে একটা জিনিস অবশ্যই খুব ভালো লাগলো যে আমাদের এই কাজটায়, আমাদের এই তোমায় পড়েছে মনের সেগমেন্টটায় বহু মানুষ পার্টিসিপেট করেছেন এবং তাদের সকলের উত্তরই মোটামুটি ঠিক হচ্ছে, এবং আশা করছি এই কম্পিটিশনটা, এই হেলদি কম্পিটিশনটা আমরা আবার পরের ঘন্টায় এবং তারপরের ঘন্টায় মানে শেষ ঘন্টা অবধি দেখতে পারবো। এনিওয়েজ, তো এই মুহূর্তে তোমাদের জন্য একটা গান থাকবে, তবে তার আগে আরেকবার রইল বিজ্ঞাপনী বিরতিটা, ফিরে আসছি বাসু আর সুনন্দা ব্লকবাস্টার বুধবারে।
1: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the break.

0: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান।
1: আর গান ভালোবেসে গান মানে আমাদের দ্বিতীয় ঘন্টা আজকের বুধবারের, মানে ব্লকবাস্টার বুধবারের। আর দ্বিতীয় ঘন্টায় কিন্তু আমাদের আরও একটি দুর্ধর্ষ সেগমেন্টে দুর্ধর্ষ টপিক আছে। এই টপিকটি সাধারণত আমরা রেখেছি মেলোডি মেকিং অফ নাইনটিজ, মানে 90 দশকে এত সুন্দর সুন্দর গান তৈরি হয়েছিল, যে গানগুলো না এক একটা গল্প, মানে গানটাই অ্যাকচুয়ালি একটা গল্প। সে গানের নেপথ্যে রয়েছে প্রচুর গল্প, যে গল্পগুলো হয়তো সেই সময় যখন ক্যাসেটে গানগুলো চলতো তখন তো আর সোশ্যাল মিডিয়া ছিল না, তাই গল্পগুলো হয়তো কখনো কোনো নামি দামি ম্যাগজিন বা নিউজ পেপারে রিলিজ হতো বা ছোটো ছোটো ডকুমেন্টারিজ করে সেটাকে অনেক পরে দেখানো হয়েছে। আজকের যুগে যদি দাঁড়িয়ে এই গল্পগুলো আমরা পেতাম তাহলে রাতারাতি সেটা সোশ্যাল মিডিয়াতে, মানে কি বলবো, রাতারাতি ভাইরাল হয়ে যেত। বাট হ্যাঁ, যেহেতু নাইনটিস, সেই সময়কার এমন কিছু গান নিয়ে এসেছে যে গানগুলোর পেছনে এত সুন্দর সুন্দর গল্প রয়েছে যেটা হয়তো তুমি আর আমি আজকে নতুনভাবে শুনবো। তো এমনই গল্প হচ্ছে আমাদের প্রথম গানের, এক লড়কি কো দেখা তো এসা লাগা, 1942 লাভ স্টোরি, যেটা রিলিজ করেছিল 1994। কুমার শানুর কণ্ঠের এই গানটি কিন্তু শুধু সেই সময় নয়, বরং আজকের ডেটে দাঁড়িয়েও একটা লাভ অ্যান্থম যেমন হয়, ঠিক তেমনি একটি ভালোবাসার এমন গল্পকে সবার সামনে তুলে ধরে যেখানে প্রেমিকাকে এত সুন্দরভাবে ডিসক্রাইব করা হয়েছে। তো পঞ্চমদার কেরিয়ারের এটা শেষ একটা মাস্টারপিস অ্যালবাম, সেটা আমরা প্রত্যেকেই জানি। জাভেদ আখতার যখন গানটি লিখছিলেন তখন না

0: তিনি বিভিন্নভাবে উপমা খুঁজছিলেন, সেটা শোনা যায়। যেমন জ্যাসে খেলতা গুলাব, জ্যাসে শায়ের কা খাব, কিন্তু কিছুতেই তিনি নাকি শেষ লাইন খানা আর মেলাতে পারছিলেন না। পঞ্চমদা তখন জাভেদ আখতারকে বলেছিলেন যে জাভেদ, তুমি শুধুমাত্র উপমাগুলো লিখে যাও, আমি স্থায়ী আর অন্তরার জন্য এমন সুর দেব যাতে করে শ্রোতা এই গানের প্রতি একটা মানে প্রেমেই পড়ে যায় আর কি। তো কুমার শানু যখন রেকর্ডিং রুমে ঢুকলেন, তখন পঞ্চমদা তাকে ডেকে বলেছিলেন, শানু এটাকে কিন্তু চিৎকার নয়, মানে চিৎকার করে তুমি গানটি গাইবে না। এই গানটি নিজের মনের মানুষকে কানে কানে ফিসফিস করে কোনো কথা বলতে গেলে যেভাবে গাইবে তুমি সেইভাবে গাইবে। আর মাত্র একটি টেকেই কুমার শানু কিন্তু এই গানটি ফাইনালি রেকর্ড করেছিলেন। এইভাবেই তৈরি হয়েছিল অ্যাকচুয়াল মাস্টারপিস।
1: এক্স্যাক্টলি। এবং এর পরের যে গানটা আমরা শোনাবো তোমাদেরকে, সেই পরের গানটা হচ্ছে আমার ভীষণ ফেভারিট একটা ফিল্মের গান, যে ফিল্মটা 90-এর দশকের ওয়ান অফ দ্য মাইল্ড স্টোনস অফ ইন্ডিয়ান ফিল্ম মেকিং। সিনেমাটার নাম দিলসে, মণিরত্নম তার পরিচালক ছিলেন এবং কাহিনীটাও তিনি লিখেছিলেন। তবে দিলসে নিয়ে গল্পটা বলবো না, যে গল্পটা সেটা হচ্ছে তার ওয়ান অফ দ্য মোস্ট, অ্যাকচুয়ালি দিলসের প্রত্যেকটা গানই ভীষণ হিট গান এবং ফেমাস গান, কিন্তু যে গানটা নিয়ে আমি গল্পটা বলবো সেই গানটা হচ্ছে ছাইয়া ছাইয়া। আমার সব থেকে ফেভারিট গান, যখনই আমার যাই মুড অফ হোক না কেন আমি ছাইয়া ছাইয়া চালিয়ে একবার নেচে নিই। যাই হোক, ছাইয়া ছাইয়া গানটার পিছনের যে গল্পটা সেটা এতটাই ইন্টারেস্টিং। সেই সময় ছাইয়া ছাইয়া গানের যে সিঙ্গার সুখবিন্দর সিং, তিনি স্ট্রাগল করছেন, তিনি রিলিজিয়াস গান করেন মাঝে মধ্যে এবং মুম্বাইতে আসেন এবং বিভিন্ন প্রডিউসার যারা সাউন্ড সং প্রডিউসার তাদের কাছে নিজের ট্র্যাকস পাঠান, গলা সুর পাঠান। তো এইভাবেই তার একজন পরিচিতের মাধ্যমে তিনি এআর রহমানের কাছে একটা ট্র্যাক পাঠিয়ে রাখেন এবং তখন তিনি রিলিজিয়াস গান গাইতেন, আমি যেরকম যেমনটা বলেছিলাম ফোক সং গাইতেন। তো বুলেন শাহের একটা গান ছিল থাইয়া থাইয়া বলে, তো থাইয়া থাইয়া গানটার একটা অংশ তিনি গেয়ে পাঠান এআর রহমানকে, বহুদিন আগে পাঠিয়েছিলেন। তো দিলসে সিনেমাটার গান তৈরি করার সময় নিয়ে আসেন এআর রহমান সুখবিন্দর সিংকে নিজের কাছে, গলাটা শুনে খুব ইন্টারেস্টিং লাগে বলে, এবং এআর রহমান ভীষণ ইন্টারেস্টিংলি গান প্রডিউস করতেন এবং সিঙ্গার চুজ করতেন। তো সুখবিন্দর সিংয়ের গলাটা শুনে ওনার খুব ভালো লাগে, সুখবিন্দর সিং স্টুডিওতে যান এবং জাভেদ জি একটা গান লিখে দেন যে গানটা সুখবিন্দর সিংকে গাইতে বলা হয়। তো সুখবিন্দর সিং গেয়ে দেয়, গাওয়ার পর এআর রহমানের বা সুখবিন্দর সিংয়ের কারোরই খুব একটা মন মতন হচ্ছিল না। তখন জাভেদজি ওকে বলে যে ডু ইউ নিড সামথিং এলস। তখন সুখবিন্দর সিং নিজেই বলেন যে স্যার আপনি গানটা তো লিখেছেন খুব ভালো, তবে আমি একটা পাঞ্চ লাইন আমার মনে হচ্ছে খুব ইন্টারেস্টিংলি এটার মধ্যে অ্যাড করা যায়। তো এআর রহমান বলছে আচ্ছা আচ্ছা ওই গানটা, হ্যাঁ গাও গাও, শোনো শোনো জাভেদজিকে শোনাও। তো তখন তিনি বলেন স্যার এই গানটা থাইয়া থাইয়া গানটা উনি নিজের মতন করে একটু গেয়ে শোনান, এবং সেটা জাভেদজি, গুলজারজি, রহমানজি প্রত্যেকের এত ভালো লেগে যায় যে ওই শুটটার উপরেই দাঁড় করিয়ে গোটা গানটা তারা রেডি করেন, যেখান থেকে ছাইয়া ছাইয়া গানটা তৈরি হয়। এবং এই গোটা ইন্টারভিউটা যেটা যে গল্পটা বললাম, এই গোটা গল্পটার একটা ইন্টারভিউ রয়েছে, তোমরা সেটা ইউটিউবে দেখতে পাবে। সুখবিন্দর সিং গোটা গল্পটা বলেছেন এবং ভীষণ ইন্টারেস্টিং একটা গল্প, অবশ্যই শুনো, তবে তার আগে গানটা শুনে ফেলতে হবে। গানের পরে ফিরে আসছি বাসু আর সুনন্দা ব্লকবাস্টার বুধবারে।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: এই ছবিটি শাহরুখ খান, মাধুরী দীক্ষিত এবং করিশ্মা কাপুরের প্রেমের ত্রিকোণের গল্প। ছবিটি সঙ্গীত পরিচালনা করেছিলেন উত্তম সিং। এই সিনেমায় একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার। বলুন তো কোন সিনেমার কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903659992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা SMS করে সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান।

0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
1: এই ছবিটি শাহরুখ খান, মাধুরী দীক্ষিত এবং করিশ্মা কাপুরের প্রেমের ত্রিকোণের গল্প। ছবিটি সঙ্গীত পরিচালনা করেছিলেন উত্তম সিং। এই সিনেমায় একটি ক্যামিও চরিত্রে অভিনয় করেছিলেন অক্ষয় কুমার। বলুন তো কোন সিনেমার কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903659992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: ওয়েল, আজকের সেকেন্ড আওয়ারের কোয়েশ্চেন, মানে তোমায় পড়েছে মনে দ্বিতীয়টা কিন্তু তোমাদের শুনিয়ে দেওয়া হয়েছে। এবার চটপট উত্তরটা তোমরা পাঠিয়ে দিতে পারো, তবে একটা ছোট টুইস্ট আছে। 10:40 অবধি যারা সঠিক উত্তর পাঠাতে পারবে তাঁদের উত্তরটাই কিন্তু আমরা নেবো। এরপর যারা পারবে, মানে পাঠাবে 10:42 হোক, 43 হোক,
3: 45 হোক,
2: 41 হোক, আমরা কিন্তু নেবো না, ঠিক আছে? 10:40 অবধি যারা সঠিক উত্তর পাঠাবে তাদের উত্তর
3: ফেলার চেষ্টা করছি, যাতে তারা সবসময় আমাদের সঙ্গে থাকে, আমাদের দিকে একটু মনোযোগটা থাকে। আমরা এত খাটাখাটনি করছি, একটু আমাদের দিকে মনোযোগ দিতে হবে। তবে হ্যাঁ, মনোযোগ যেদিকে আরেকবার নিয়ে যেতে পারি সেটা হচ্ছে যে আমাদের এই মুহূর্তে 90-এর দশকের, মানে 9-এর দশকের যে গানগুলো মেলোডি মেকিং, সেই সময়ের গানগুলো, যে এক্ষুনি যে রিকোয়েস্টের গানটা শুনলে সেটাও একটা অসাধারণ মেলোডি, এবং আরও গান, আরও মিউজিক, আরও মেলোডি, সেগুলো নিয়ে গল্প হচ্ছে আমাদের।
2: একদমই তাই। এবার যে গানখানা তোমাকে শোনাবো এবং আমরা দুজনও শুনবো, সেটা হচ্ছে রাজা হিন্দুস্তানি মুভির একটি গান, যেটা 1996 রিলিজ করেছিল। তো এই গান নিয়ে কথা বলতে গেলে না বাসু, আমার প্রথমেই মনে পড়ে এই 90-এর দশকে যারা আমাদের সিনিয়ররা ছিল, মানে আমি আমার মামা মামির কথাই বলতে পারি, তাদের বিয়ের ক্যাসেটে, এবং তারপর আমার মানে সিনিয়র দিদিরা, তাদের বিয়ে সেই সময় হয়েছিল, তো সেই ক্যাসেটে কিন্তু এই গানটা না ভীষণভাবে প্রচলিত ছিল। তোমার মনেই পড়ছে হয়তো সেই গান, কোন গান? পরদেশি পরদেশি জানা নেই। এটা একসময় ভারতের বিভিন্ন মানে বিয়ের ক্যাসেটসগুলোর একটা প্রধান গান ছিলই, কোন একটা সময় গানখানা ইনপুট করা হবেই হবে। তো এই গানটির যখন শুটিং চলছিল তখন আমির খান পরিচালকের কাছে অনুরোধ করেছিলেন। অনুরোধটা কি ছিল? তিনি অনুরোধ

করেছিলেন যে গানটা যেন খুব একটা পপ বা মডার্ন টিউনের ওপর ভিত্তি করে না তৈরি করা হয়, জাস্ট একটা ছোট্ট অনুরোধ। তো পুরো সুরটা তৈরি করা হয়েছিল ওই ফ্লেভারটাকে, মানে ইন্ডিয়ান মিউজিক এবং একটা হার্ট ব্রেক সেই বিষয়টাকে মাথায় রেখে। এবার উদিত নারায়ণকে যখন ডাকা হলো গানটি গাওয়ার জন্যে, সুরকার তাঁকে শুধু একটি কথাই বললেন যে শোনো, এই দৃশ্যায়নটা একবার মাথায় তুমি ভাবো যে একজন প্রেমিক তার প্রেমিকাকে ছেড়ে দিচ্ছে বা প্রেমিকা চলে যাচ্ছে তার বাবার সঙ্গে, প্রেমিক জানি সে তাকে ভালোবাসে, প্রেমিকাও জানে হয়তো ছেলেটি তাকে ভালোবাসে, কিন্তু কেউ কাউকে বলেনি সেইভাবে। তো এই যে না বলা ভালোবাসাটা, যেটা তারা বুঝতেও পারছে, আবার তাদের মধ্যে একটা দূরত্ব বা বিরহ বা বিচ্ছেদ হচ্ছে, এই যন্ত্রণাটাকে ফুটিয়ে তুলতে হবে তোমাকে, সেই হাসি হাসি গলায় কিন্তু গান গাইলে চলবে না। তো যাই হোক, উদিত নারায়ণের কাছে এটা একটা বেশ বড় সড় চ্যালেঞ্জ ছিল, বাট তিনিও অসাধারণভাবে সেই গানটিকে প্রেজেন্ট করেছেন, যার ফলে শুটিংয়ের সময় যখন মাইনাস ডিগ্রি ছিল সেই সময় বৃষ্টি ভেজায় এই দৃশ্যটা মাঝখানে যখন দেখা যায়, তো সেটা এই গানের মধ্যে এবং বঞ্জারার যে সেই ফ্লেভারটা তুলে ধরা হয়েছে। এবং আমির খান নিজে বহু ইন্টারভিউতে বলেছেন যে আমি তো সুন্দর করে অ্যাক্ট করতে পেরেছি জাস্ট বিকজ অফ উদিত নারায়ণজি, কারণ তিনি এত সুন্দরভাবে গানটি গেয়েছেন যে আলাদা করে আমাকে আর কিছু অ্যাক্ট করতে হয়নি, গানটি কানে গেলে মনে হচ্ছে সত্যি সত্যি আমি সেই প্লেসটাতে রয়েছি। তো একটি গানকে মাইল ফলো করতে গেলে পেছনে কিন্তু অনেকগুলো মানুষের হাত থাকে, গলা থাকে অবশ্যই, ভাবনা থাকে, আর অভিনয় তো থাকেই। তো আর কথা এতটুকু না বাড়িয়ে বরং তোমাকে শোনাবো সেই গানটি, যে গানের কথা এতক্ষণ বকবক করে শোনানা বলছিল। ব্যাক টু ব্যাক দুটো গান থাকছে তোমার জন্য, ফিরে আসছি গানের ওপারে তোমাদের সঠিক উত্তর নিয়ে।

এই গানটির জন্যে রিকোয়েস্ট এসেছিল আমাদের কাছে, তো সুহাস চক্রবর্তী উত্তর বাউলি থেকে তিনি গানটি রিকোয়েস্ট করেছিলেন। তো আমাদের পছন্দ আর তোমার পছন্দ একসঙ্গে কিন্তু মিলে গেল।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 এফএম রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান।
0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে।
2: তো ফ্যান্টাস্টিক একটা ব্যাপার হয়েছে যে 10:40 মধ্যেই আমাদেরকে অনেকে উত্তর পাঠিয়েছেন, এবং সঠিক উত্তরদাতাদের নামগুলো হচ্ছে কবিতা দাস বাঘাযতীন থেকে, অ্যান্ডি সমর বর দেউলপুর থেকে, রীতিকা নাথ মাসিলা থেকে, আদিতা সোনারপুর থেকে, আভা লস্কর হাওড়া থেকে, শঙ্কর নন্দী ব্যারাকপুর থেকে, নবকুমার দাস পাঁচলা থেকে, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকরাইল থেকে, শরীফুল ইসলাম দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, রমা দত্ত বেলতলা রোড থেকে, রিঙ্কু সাপুই বাউড়িয়া থেকে, প্রসেনজিৎ ভট্টাচার্য ত্রিপুরা থেকে, শঙ্করচন্দ্র দে বারাসত থেকে, অর্ণব বাসু হাওড়া থেকে, সৌমি পাল বিজয়গড় থেকে, বিশ্বনাথ গায়েন হুগলি থেকে, অভিষেক ঘোষ কালিন্দি থেকে, বিজলী চক্রবর্তী মহেশতলা থেকে, সব্যসাচী এবং মণি কাটোয়া থেকে, জয়দীপ রায় বাঘাযতীন থেকে, সুমিত সিংহ চুঁচুড়া থেকে, ঝুমা সাউ হাওড়া থেকে, প্রশান্ত দলাই কাঁথি থেকে, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, তপতী এবং সঞ্জিত কুমার সেন হুগলি থেকে, আশরাফুল পানিয়াড়া থেকে, সুশান্ত সেনগুপ্ত রাঁচি থেকে, প্রশান্ত কুন্তি জগৎবল্লভপুর থেকে, গোপাল সিংহ মধ্যম গ্রাম থেকে, এবং সোনালী কালীঘাট থেকে সঠিক উত্তর পাঠিয়েছেন 10:40 মধ্যে। এবং

0: কিছু সঠিক উত্তর এসছে, তবে সেগুলো 10:40 পর।
1: এবার সঠিক উত্তরটা কি ছিল?
0: সঠিক উত্তরটা ছিল খুবই সহজ, দিল তো পাগল হ্যায় ইজ দ্য নেম অফ দ্য ফিল্ম।
1: ইয়েস, তাহলে তোমাদের জন্য থাকছে একটি কনগ্রাচুলেশনস এন্ড সেলিব্রেশন। তার সঙ্গে সঙ্গে এই মুভির গান খানা না শোনালে কেমন করে হয়? না না, এই গানটি থাকলো তোমার জন্যে।

0: গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান, গান ভালোবেসে গান,
1: গান ভালোবেসে গান সেগমেন্টে যে শুধু হিন্দি গান হবে এমনটা তো নয়। একেবারে শেষে ঘন্টায়, মানে দ্বিতীয় ঘন্টার একেবারে ইতি টানার সময় তো চলে এসেছে, গান ভালোবেসে গানের ইতি টানার সময় চলে এসেছে। কিন্তু একটি বাংলা গান যেটা নাইনটিজে আমাদের প্রত্যেকের মনে মনে এমনভাবে ঘুরেছিল, সেটা যে কোনো সকাল হোক, সে সকাল বৃষ্টি ভেজা হোক কিংবা মেঘে ঢাকা, অথবা দুর্গাপুজোর সকালগুলো, তখন কিন্তু এই গানটা প্রতিটি পাড়ার প্রতিটি প্যান্ডেলে বাজত। এটা একটা সত্যি নস্টালজিয়া, পুজো তো আসন্ন, কেননা এই গানটা আমাদের আজকের লিস্টে থাকুক, আরও একবার নস্টালজিয়ায় নিয়ে যাক না আমাদের সেই ছোটোবেলায় স্মৃতিচারণের পাতায়।

0: বুধবারের রাতে শুনছো ব্লকবাস্টার বুধবার, ব্লকবাস্টার বুধবার 107 FM রেইনবোতে, ব্লকবাস্টার বুধবার।
1: সো ব্লকবাস্টার বুধবারে এখন কিন্তু সময় হয়ে গেছে তিনেকে তিনের পরপর তিনটি গান। হ্যাঁ, তিনটি গানের হেট্রিক নিয়ে আমরা আসছি আবারও গানের ওপারে। আমাদের লাস্ট সেগমেন্ট মানে মিলেনিয়াম ম্যাজিক নিয়ে অবশ্যই আসবো, তবে তিনেকে তিনে থাকছে দূরদর্শ তিনটি গান। তারই সঙ্গে এই তিনেকে তিনের সময়কালে আমরা কিন্তু থাকবো আমাদের ইনস্টা হ্যান্ডেলে তোমাদের সঙ্গে লাইভ। সো যারা যারা আমাদের 107 FM রেইনবোর ইনস্টা হ্যান্ডেলে রয়েছো, তোমরা চটপট চলে এসো, লাইভে কথা হচ্ছে তোমাদের সঙ্গে। আর তিনেকে তিন তোমাদের
2: এক্স্যাক্টলি। আর তার আগে আমি বাজিয়ে দেবো আমাদের তৃতীয় ঘন্টার তোমায় পড়েছে মনে,
0: তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে। পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে, কার কথা মনে পড়ছে।
3: 2008 সালের এই ছবিটি ছিল এক তরুণী ও এক সাধারণ মেকানিকের প্রেমের গল্প। ছবির পরিচালক ছিলেন রাজ চক্রবর্তী। ছবির হিরোইনের নাম প্রিয়াঙ্কা সরকার। বলুন তো কোন ফিল্মের কথা বলছি?
0: উত্তর পাঠাও 9903659992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা SMS করে। সঙ্গে লেখো নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে, তোমায় পড়েছে মনে। FM রেনবোতে তিন

0: 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress. Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: Akashbani Kolkata, ekti ghoshona. শিশু মহল ও গল্পদাদুর আসরে শিল্পী হিসেবে অংশগ্রহণ করার জন্য একটি প্যানেল গঠন করা হবে। ইচ্ছুক প্রার্থীদের অভিভাবকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করা হচ্ছে, যার ভিত্তিতে সংশ্লিষ্ট বিভাগ থেকে ফর্ম দেওয়া হবে। প্রার্থীর বয়সসীমা 31 অগস্ট 2026 তারিখে 6 বছর পূর্ণ ও 12 বছরের মধ্যে হতে হবে। এই আবেদন করতে পারবেন ইচ্ছুক প্রার্থীর অভিভাবকেরাই। স্ক্রিনিং হবে আবৃত্তি, কণ্ঠসঙ্গীত ও যন্ত্রসঙ্গীতে। আবৃত্তিতে একক এবং গ্রুপ দুয়ের জন্যই আবেদন করা যাবে। ফর্মে উল্লেখ করতে হবে প্রার্থী কোন কোন বিষয়ে স্ক্রিনিংয়ে অংশ নিতে চায়। এক বা একাধিক বিষয় হলেও একটি ফর্ম দেওয়া হবে, যাতে সেই বিষয়গুলোর উল্লেখ থাকবে। গ্রুপের রেজিস্ট্রেশন থাকতে হবে। গ্রুপের যিনি লিডার তার নামে আবেদনপত্র হবে, ঠিকানাও গ্রুপেরই হতে হবে এবং আবেদনপত্রে গ্রুপের প্রত্যেক সদস্যের নাম, বয়স ও রেজিস্ট্রেশন নাম্বারের উল্লেখ থাকবে। ফর্মে প্রার্থীর বয়সের উল্লেখ অবশ্যই থাকবে। ফর্মের সঙ্গে দিতে হবে প্রার্থীর বয়সের প্রমাণপত্রের প্রত্যয়িত নকল। এছাড়া ফর্মে উল্লেখ থাকতে হবে অভিভাবকের পোস্টাল অ্যাড্রেস, হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোন নাম্বার ও ইমেল আইডি। ফর্ম আকাশবাণী ভবনের শিশু মহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ফর্ম বাছাইয়ের পর স্ক্রিনিংয়ে অংশগ্রহণ করার জন্য প্রার্থীর অভিভাবকের ইমেল আইডি এবং ফোন নম্বরে স্ক্রিনিংয়ের দিন ও সময় জানিয়ে দেওয়া হবে। ফর্মের সঙ্গে কোনো রকম ফিস জমা দিতে হবে না। আবেদন করতে হবে এই ঠিকানায়: শিশু বিভাগ, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, ইডেন গার্ডেন্স, কলকাতা 700001। আবারও জানাচ্ছি, ফর্ম আকাশবাণী ভবনের শিশু মহল বিভাগে এসে নিতে হবে 31 অগস্ট 2026 থেকে 8ই সেপ্টেম্বর 2026 পর্যন্ত। শুধুমাত্র সোম থেকে শুক্রবার দুপুর 11টা থেকে বিকেল 4টে অবধি। ফর্ম জমা দেবার শেষ তারিখ 11ই সেপ্টেম্বর 2026। ঘোষণাটি শেষ হল।
2: Millennium Magic. Millennium Magic. Millennium Magic. তোমায় পড়েছে মনে পরপরই তিনটে ক্লু শুনে কার কথা মনে পড়ছে।
3: 2008 সালের এই ছবিটি ছিল এক তরুণী ও এক সাধারণ মেকানিকের প্রেমের গল্প। ছবির পরিচালক ছিলেন রাজ চক্রবর্তী। ছবির হিরোইনের নাম প্রিয়াঙ্কা সরকার। বলুন তো, কোন ফিল্মের কথা বলছি?
4: উত্তর পাঠাও 9903659992 এই নাম্বারে, হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে। সঙ্গে লিখুন নিজের নাম আর শর্ট লোকেশন, আর খেলতে থাকো তোমায় পড়েছে মনে।

0: Iglesia Emuné.
1: ওয়েল, আজকে তোমায় পড়েছে মনে মানে একেবারে শেষ ঘন্টার কুইজ কিন্তু তোমাদের শুনিয়ে দেওয়া হলো এবং প্রত্যেকে প্রচুর প্রচুর সঠিক উত্তর পাঠাচ্ছ। মানে আমি দেখতে পাচ্ছি বাসু লিখতে লিখতে মোটামুটি ক্লান্ত হয়ে গেছে।
2: তবে
1: এবার আমরা যেটা করব, আমাদের এই লাস্ট আওয়ারের আর লাস্ট আধ ঘন্টায় অ্যাকচুয়ালি বার্থডে আমরা সেলিব্রেট করব, প্রি বার্থডে সেলিব্রেট করব। আগামীকাল 3রা সেপ্টেম্বর, আর আগামীকাল কিন্তু বলিউডের একজন হার্ট থ্রোবের জন্মদিন, মানে যিনি যখন প্রথম কোম্পানি মুভির দ্বারা বলিউডে পদার্পণ করেছিলেন এবং পরপর কয়েকটা ভালো মুভি করার পর যখন সাথিয়া তার কাছে আসে এবং সাথিয়াতে সে যখন রানী মুখার্জির বিপরীতে অ্যাজ এ হিরো হিসেবে আসে, তখন থেকে মোটামুটি আমাদের মতো মেয়েদের কাছে সে একটা বেশ প্রেম প্রেম ব্যাপার হয়ে থেকেছেন। তিনি তো ব্যাক টু ব্যাক প্রচুর প্রচুর সিনেমা করেছেন, প্রচুর প্রচুর হিট গান আমাদের উপহার দিয়েছেন। এতক্ষণ হয়তো বুঝিয়ে গেছেন কার কথা বলছিলাম।
2: যার কথা বলছি তিনি বিশ্ব সুন্দরীর প্রাক্তন প্রেমিক।
1: এইভাবে
2: কিন্তু সেটা বলে আমি তাকে ছোট করতে দিতে চাইছি না, বা এটা জাস্ট মজার জন্যই বলা, কারণ এই মজাগুলো না করলে আর কি আনন্দ করলাম। কারণ যে ব্যক্তির কথা বলছি তিনি ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ার হাউস অ্যাক্টর অফ মিলেনিয়াম, তার নাম বিবেক ওবেরয়।
1: তো তাকে আমরা জানাই প্রি হ্যাপি হ্যাপি বার্থডে।
0: বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে।
1: সো বাম্পার বার্থডেতে হ্যাপি হ্যাপি হ্যাপি বার্থডে তো বলতেই হয়। আজকে বটব্লাস্টার বুধবারের এই রাতে আমি আরজে সুনন্দার সঙ্গে আমার আরজে বাসু, তোমাদের সবার প্রিয় আরজে বাসু, আমরা দুজনের তরফ থেকে এবং গোটা এফএম রেইনবোর তরফ থেকে আমরা জানাচ্ছি প্রি হ্যাপি হ্যাপি হ্যাপি বার্থডে অর অ্যাডভান্স হ্যাপি বার্থডে। এইভাবে আরও কিছু ভালো ভালো মুভিজ আমরা যেন উপহার পাই বিবেক ওবরয়ের কাছে, সেটাই আমাদের একটা ছোট রিকোয়েস্ট থাকলো। তো যে কথা বলছিলাম, মানে সাথিয়া থেকে যখন একটা আউটব্লাস্ট হলো যে বলিউডে একটা নতুন ছেলে এসছে যে কিনা প্রায় 5 ফুট 10 ইঞ্চ এবং দেখতে বেশ সুন্দর, হ্যান্ডসম, আর সব থেকে বড় কথা তার অভিনয়ের যে জাদু সেটা স্ক্রিনে দারুণভাবে দারুণভাবে ছড়িয়েছিল। তো তারপর কিন্তু সবাই ভেবেছিল যে ক্যারিয়ার গ্রাফটা হয়তো সেইভাবে দ্বিগুণ স্পিডে উঠবে। হ্যাঁ, ব্যাক টু ব্যাক কয়েকটা ভালো ভালো মুভি আমরা পেয়েছি, যেমন ক্রিশ 3, সেখানে আমরা পেয়েছি অ্যাজ এ ভিলেন হিসেবে, বাট দুর্ধর্ষ অভিনয় স্কিল। সাউথ সিনেমাতে, মানে সাউথ ইন্ডিয়ান সিনেমাতে প্রচুর প্রচুর কাজ করেছেন তিনি। ঠিক তেমনি গ্র্যান্ড মস্তি, গ্রেট গ্র্যান্ড মস্তি, মস্তি, এই যে মস্তির একটা পুরো ফ্র্যাঞ্চাইজি বা সিরিজ, সেখানে কিন্তু বিবেক ওবরয় ছাড়া মোটামুটি সবটাই অধরা বলে মনে হয়েছিল। তবে আমার যেন 2005 সালে রিলিজ করা একটি মুভি খুব ভালো লেগেছিল বিবেক ওবরয়ের। শুধু বিবেক ওবরয় নয়, সেখানে আরও কয়েকজন ছিলেন, যেমন জন এব্রাহাম, লারা দত্তা, ঈশা দেওল এবং অজয় দেবগন। মুভিটার নাম হচ্ছে কাল। তো এই মুভিতেও কিন্তু মানে দারুণ হ্যান্ডসাম লেগেছে বিবেক ওবরয়কে, আর অভিনয় তো আমরা জানি ভালো, অফকোর্স ভালো, আর সেই কারণেই তিনি কিন্তু দুটো ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডও পেয়েছিলেন। আর এতগুলো কথা যখন বলছি তখন শুট আউট অ্যাট লোখান্ডওয়ালার কথা তো আমরা ভুলতে পারি না, 2007 সালে, যেখানে একটা ফেমাস গান ছিল এ গণপত, বাকিটা ওমকারা থেকে শুরু করে কুরবান। তো বিভিন্ন জনরার গান এবং সিনেমা বিবেক ওবরয় কিন্তু অ্যাজ এ একটা এক্সপেরিমেন্ট হিসেবে তার লাইফে করেছেন এবং সাকসেসফুলি করেছেন। সো আজকে বিবেক ওবরয়ের বার্থডে আমরা সেলিব্রেট করছি, প্রি বার্থডে বা অ্যাডভান্স বার্থডে সেলিব্রেট করছি। তো আমার ফেভারিট একটি মুভি যেটার কথা আমরা এতক্ষণ বলছিলাম আমি আর বাসু, তো যার কারণে এইভাবে এই উপমা দিয়ে শুরু হয়েছিল বিবেক ওবরয়ের কথা, যে ঐশ্বরিয়া আর বিবেক ওবরয় কিউ হো গায়া না একটি মুভি করেছিল। মুভিটি মানে বক্স অফিসে ততটা ভালো কাজ করতে পারিনি, বাট এই মুভির গানগুলো ছিল একটার থেকে একটা দুর্ধর্ষ। আর যে একটা গান আমার সব সময়ের বা সর্বকালের সর্বসময়ের প্রিয়, সেই গানটা এখন তোমার জন্য থাকলো, আশা করি তোমারও ভালো লাগবে।
2: এক্স্যাক্টলি, এবং ফিরে এসে আমরা দেব তোমায় পড়েছে মনের সঠিক উত্তরদাতাদের নাম।

0: Millennium Magic. Millennium Magic. Millennium Magic.
1: তোমায় পড়েছে মনে,
2: তোমায় পড়েছে মনে,
1: তোমায় পড়েছে মনে।
3: হ্যাঁ, এত সহজ সহজ প্রশ্ন দিলে তো এত লোক উত্তর দেবে, কিছু করার নেই। তো এই মুহূর্তে আমাদের তৃতীয় এবং অন্তিম তোমায় পড়েছে মনের সঠিক উত্তরদাতাদের নামগুলো বলে ফেলি। চিত্তরঞ্জন আচার্য পূর্ব মেদিনীপুর থেকে, আশরাফুল পানিয়ারা থেকে, সুশান্ত সেনগুপ্ত রাঁচি থেকে, গোপাল সিনহা মধ্যমগ্রাম থেকে, সোনালী কালীঘাট রোড থেকে, রিন্টু নিউয়ালিপুর থেকে, কেশব জানা দমদম থেকে, হিমাদ্রি অধিকারী রায়দিঘি থেকে, দেবস্মিতা বেহালা থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, গণেশ ডোমজুর থেকে, মধুমিতা অধিকারী কলকাতা থেকে, স্নেহাংশু পাত্র উত্তর চব্বিশ পরগনা থেকে, মৌলি ধামুয়া থেকে, অভিজিৎ বেহালা থেকে, সমর দাস বসিরহাট থেকে, ছন্দা বাগছি বহরমপুর থেকে, অশোক বর দেউলপুর থেকে, অনরণ্য ত্রিপাঠী পশ্চিম মেদিনীপুর থেকে, স্বাতী কর্মকার আন্দুল রোড থেকে, অঞ্জন এবং পাপিয়া সামন্ত পশ্চিম মেদিনীপুর থেকে, কবিতা দাস বাঘাযতীন থেকে, অ্যান্ডি এবং শ্রুতি যারা নিজেদের জায়গার নাম লেখেনি, ঋতিকা নাথ মাসিলা থেকে, আভা লস্কর হাওড়া থেকে, নবকুমার দাস পাঁচলা থেকে, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাকরাইল থেকে, শরীফুল ইসলাম দক্ষিণ চব্বিশ পরগনা থেকে, রমা দত্ত বেলতলা রোড থেকে, রিঙ্কু সাপুই বাউরিয়া থেকে, শঙ্করচন্দ্র দে বারাসত থেকে, সৌমি পাল বিজয়গড় থেকে, অভিষেক ঘোষ কালিন্দি থেকে, বিজুলি চক্রবর্তী মহেশতলা থেকে, সব্যসাচী এবং মণি কাটোয়া থেকে, জয়দীপ রয় বাঘাযতীন থেকে, সুমিত সিংহ চুচুড়া থেকে, প্রশান্ত দলাই কাঁথি থেকে, ত্রিপর্ণা নস্কর নলপুর থেকে, অমৃতা টালিগঞ্জ থেকে, শ্রিয়া মুখার্জি বেহালা থেকে এবং বরুণয়ন দাস বেলঘড়িয়া থেকে সঠিক উত্তর দিয়েছে। এবং সঠিক উত্তর হচ্ছে চিরদিনই তুমি যে আমার, থাকলো সেই সিনেমার একটা গান।
4: কংগ্রাচুলেশনস অ্যান্ড সেলিব্রেশনে এই গানটি তোমাকে না শোনালে তো আমাদের মনটাই কেমন যেন একটু মানে উড়ো উড়ো করছে, তাই এই গান থাকলো এই মুহূর্তে তোমার জন্য।

0: না উলালা না আই লাভ ইউ মাই সোনিয়া বলতে বলতে কিন্তু আমাদেরও আজকের মতন সোনিয়োরা আমাদের বিদায় নিতে হবে, কারণ যেহেতু বলেছিলাম আজকে যে বিবেক ওবরয়ের আমরা অ্যাডভান্স বার্থডে সেলিব্রেট করছি, তাই ব্যাক টু ব্যাক দুটো সুপার ডুপার এনার্জেটিক গান বিবেক ওবরয়ের মুভিটা রেখে যাচ্ছে তোমার জন্য। আর আজকের মতন এই যে ব্লকবাস্টার বুধবারের শো থেকে আমি সুনন্দা আর
1: বাসু বলছি টাটা, বাই বাই,
0: স্টে টিউন উইথ 107 FM রেইনবো।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।

সাত এফএম রেনবোয়ে রাত ১২টা মানে শুনতে কি চাও, আজ শুনতে কি চাও সঙ্গে নিয়ে রয়েছি একটি নতুন দিন। আজ ৩ সেপ্টেম্বর ২০২৬ সৌমকান্তি সঙ্গে রয়েছি, নিউজ অন এআইআর অ্যাপসেও একযোগ অনুষ্ঠান শুনছেন। শ্রোতবন্ধু মু ভট্টাচার্যের রিকোয়েস্ট, ৩৬ চায়না টাউন সিনেমার সাউন্ডট্র্যাক থেকে এই গান আপনাদের জন্য।

0: তোমার রিকোয়েস্টের গানের শো, শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM রেইনবো, শুনতে কি চাও, শুনতে কি চাও।
1: শ্রোতাবন্ধু অমৃতা টালিগঞ্জ থেকে শুনতে চেয়েছেন এম এস ধোনি সিনেমার সাউন্ডট্র্যাক থেকে শিল্পী পালাক মুচ্ছলের একক কণ্ঠে গান।

শ্রোতা বন্ধু, সোনালি কালীঘাট থেকে শুনতে চেয়েছেন ফুলপিশি ও এডওয়ার্ড সিনেমার সাউন্ডট্র্যাক থেকে এই গান। শিল্পী সুতীর্থ চক্রবর্তী, বনি বাসু।

শ্রোতা বন্ধু রাজকুমার দত্ত মহেশতলা থেকে শুনতে চেয়েছেন এই গান।

0: তোমার রিকোয়েস্টের গানের শো শুনতে কি চাও, শুনতে কি চাও, only on 107 FM Rainbow. শুনতে কি চাও, শুনতে কি চাও.
1: FM Rainbow রয়েছে আপনাদের সঙ্গে সৌম্যকান্তি, রাত একটা পর্যন্ত শুনতে কি চাও এই অনুষ্ঠান সঙ্গে নিয়ে। 1926 সালের আজকের দিনে 3rd September উত্তমবাবুর জন্ম হয়েছিল, ঠিক 100 বছর আগে। তাই আজকে শ্রোতা বন্ধুদের পরপর রিকোয়েস্ট, উত্তমবাবু অভিনীত বিভিন্ন সিনেমার হিন্দি অথবা বাংলা সিনেমার গানের সাউন্ডট্র্যাক থেকে তারা শুনতে চাইছেন। এরপরের রিকোয়েস্টটিও সেই রকমই, শিল্পী মান্নাদের কণ্ঠে এই গান ছদ্মবেশী সিনেমার সাউন্ডট্র্যাক থেকে শুনতে চেয়েছেন শ্রোতাবন্ধু সৌভিক ঢাকুরিয়া থেকে।

শ্রোতা বন্ধু, রিঙ্কু সাপুই বাউরিয়া থেকে শুনতে চেয়েছেন এই গান আনন্দ আশ্রম সিনেমার সাউন্ডট্র্যাক থেকে।

শ্রোতা বন্ধু, ঝুমা শাও হাওড়া থেকে শুনতে চেয়েছেন ভেরা সাতসেনহা সাউন্ডট্র্যাক থেকে শিল্পী কুমার শানু চিত্রার দ্বৈতকণ্ঠে এই গান। এই গানটি শুনতে শুনতেই আজকের মতো শুনতে কি চাও অনুষ্ঠান থেকে বিদায় চেয়ে নিলাম।

রাত একটা মানেই শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনের সময়। আজ সুররঞ্জনের প্রথম নিবেদনে শিল্পী ডালিয়া রাউতের পরিবেশনায় ঠুংরি ও দাদরা, রাগ মিশ্র খামাজ এবং মিশ্র পিলু।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনের প্রথম নিবেদনে এতক্ষণ শুনছেন শিল্পী ডালিয়া রাহুতের পরিবেশনায় ঠুংরি ও দাদরা, রাগ মিশ্র খামাজ ও মিশ্র পিলু। এখন সময় শিল্পী রাহুল চট্টোপাধ্যায়ের পরিবেশনায় সেতার, রাগ রাগেশ্রী। এটি আজকের সুররঞ্জনের দ্বিতীয় তথা অন্তিম নিবেদন।

শুনছিলেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান সুররঞ্জনী দ্বিতীয় তথা অন্তিম নিবেদনে রাহুল চট্টোপাধ্যায়ের পরিবেশনায় সেতার, রাগ রাগিশ্রী। এখন বাংলা আধুনিক গান।

সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। শিল্পী সুব্রতর কণ্ঠে শুনছিলেন বাংলা আধুনিক গান ঝুপ করে ঝুপ করে। 107 FM রেনবো নিউজ অন এআইআর অ্যাপসে একযোগে অনুষ্ঠান শুনছেন। মাঝরাতের এই সময় যারা টিউন করে রয়েছেন, জেগে রয়েছেন আমার সঙ্গে, সৌম্যকান্তির সঙ্গে রয়েছি, সকলকে স্বাগত। আজ নতুন দিন, ক্যালেন্ডারে তারিখ বদল হয়ে গেছে রাত 12টার পর। 2026 বুধবার পেরিয়ে আমরা পৌঁছে গিয়েছি বৃহস্পতিবার 3 সেপ্টেম্বর 2026। একটি বিশেষ দিন আজকে, আজকে দুজন অভিনেতার জন্মদিন, একজন হিন্দি সিনেমার জগতের, একজন বাংলা সিনেমার জগতের। হিন্দি সিনেমার জগতে বিবেক ওবেরয়, আজকে তার 49তম জন্মতিথি। ১৯৭৭ সালের আজকের দিনে 3 সেপ্টেম্বর বিবেক ওবেরয় জন্মগ্রহণ করেন। আজ তার 49তম জন্মদিন। বিখ্যাত এই অভিনেতা, তার অভিনীত ছবির গান আজকের আপকিলির প্রথমার্ধে নিশ্চয়ই রাখব, যেমন ওমকারা সিনেমার সাউন্ডট্র্যাক থেকে একটি গান থাকবে, কিউ হো গায়া না এই সিনেমার সাউন্ডট্র্যাক থেকে একটি গান থাকবে। আর তারপরে যেটা বলবার, বাংলা সিনেমার জগতের যিনি খুব পরিচিত একটি নাম, তার আজ 100তম জন্মদিন। 1926 সালের 3 সেপ্টেম্বর উত্তমবাবুর জন্ম। আজ 2026 3 সেপ্টেম্বর, তাই আজকের দিনটা একটু বিশেষ রকম, অন্য রকম। বিভিন্ন সময়ের গান, কখনো আগের, কখনো পরের, কখনো কিছুটা মাঝামাঝি সময়ের, বিভিন্ন শিল্পীর কণ্ঠে বিভিন্ন সিনেমার, অবশ্যই হিন্দি সিনেমার গান থাকবে। রাত 2 থেকে 3টে পর্যন্ত আপনারা জানেন হিন্দি সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ের প্রথম পর্ব। আজকে প্রথম পর্ব সঙ্গে নিয়ে সৌম্যকান্তি রয়েছি রাত 3টে পর্যন্ত। আজ রাত 12টা থেকে 3টে পর্যন্ত পরপর 3টে অনুষ্ঠানে আপনাদের শ্রবণ সঙ্গী আমি। প্রথমে শুনতে কি চাও, তারপরে সুররঞ্জনী, এবং এখন হিন্দি সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ের প্রথম পর্ব। আপকে লিয়ের এই প্রথম পর্বের একেবারে প্রথমেই নয়না রাহাত ফতে আলী খান, শিল্পী রাহাত ফতে আলী খানের কণ্ঠে এই গানটি দিয়েই শুরু করছি। যেহেতু আজকের বার্থডে বয় বিবেক ওবেরয়, ওমকারা সিনেমার সাউন্ডট্র্যাক থেকে একক কণ্ঠে রাহাত ফতে আলী খান নয়না, গীতিকার সুরকার গুলজার, বিশাল ভারদ্বাজ।

ওমকারা সিনেমার সাউন্ডট্র্যাক থেকে আরেকটি গান ও সাথীরে, শ্রেয়া ঘোষাল বিশাল ভারদ্বাজের দ্বৈত কণ্ঠে, গীতিকার সুরকার গুলজার বিশাল ভারদ্বাজ।

এবার এই আজকের হিন্দি সিনেমার গানের অনুষ্ঠান আপকেরিয়ের প্রথম পর্বের তৃতীয় গান, শিল্পী শঙ্কর মহাদেবন, বিজয়প্রকাশ, মহালক্ষ্মী আয়ার, স্নেহা প্যান্ট, কিউ হো গায়া না সিনেমার সাউন্ডট্র্যাক থেকে প্যার মে সওল জেনে, জাভেদ আখতার, শঙ্কর এহসান লয়, গীতিকার সুরকার। শুনছেন 107 FM রেনবো। সৌম্যকান্তির সঙ্গে রয়েছি রাত 3টে পর্যন্ত।

দারুণ হইচই মজার গান শুনছিলেন পেয়ার মেসা উলঝানে। এবারে চতুর্থ গান আজকের আপকেলিয়ার প্রথম পর্বের বাত সমঝা করো, চেতন শশীতল শঙ্কর মহাদেবন জাভেদ আলীর কণ্ঠে, কিউ হো গায়া না সিনেমার সাউন্ডট্র্যাক। শঙ্কর এহসান লয়, জাভেদ আখতার গীতিকার সুরকার।

সময়ের পথ পেরিয়ে আবার একটুখানি পিছিয়ে যায় 1970 সালে রিলিজ হওয়া সিনেমা খিলোনা, মোহাম্মদ রফির একক কণ্ঠে খুশ রাহে তু সদা, আনন্দ বক্সী, লক্ষ্মীকান্ত প্যারেলাল, গীতিকা সুরকার।

যদিও অনুষ্ঠানের প্রায় মধ্যপথ, তাও একটু আগে থাকতেই আগে ভাগেই বিদায় চেয়ে নিলাম। সৌম্যকান্তির সঙ্গে রয়েছি রাত তিনটে পর্যন্ত। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, পাশের মানুষটিকে খুব ভালো রাখুন। আবার এরকম কোনো মাঝরাত অথবা ভোর রাতের অনুষ্ঠানের সঙ্গে থাকতে পারবো, এরকম প্রতিশ্রুতি নিয়ে আজকের মতো বিদায় চেয়ে নিলাম। যদিও রাত তিনটে পর্যন্ত আপকে লিয়ের প্রথমার্ধ সঙ্গে নিয়ে রয়েছি আপনাদের সঙ্গে 107 FM রেনবোয়।

আবার সময়ের পথ পেরিয়ে 2006 সাল, একক কণ্ঠে জুবিন গার্গ, গ্যাংস্টার সিনেমা সাউন্ডট্র্যাক, গীতিকার সুরকার সৈয়দ কাদরী প্রীতম।

গ্যাংস্টার সিনেমার সাউন্ডট্র্যাক থেকে আরেকটি গান, ভিগি ভিগি, শিল্পী জেমসের একক কণ্ঠে এই গান। 2006 সালে রিলিজ হওয়া সিনেমা গ্যাংস্টার, ময়ূর প্রীতম গীতিকার সুরকার।

গ্যাংস্টার পরে এবারে জেহের সিনেমা সাউন্ডট্র্যাক থেকে একক কণ্ঠে গায়ক কেকের এ বেখাবার, গীতিকার সুরকার শাকিল আজমি, রূপকুমার রাঠোর।

জেহের সিনেমার সাউন্ডট্র্যাক থেকে আরেকটি গান, শিল্পী শ্রেয়া ঘোষালের একক কণ্ঠে আগার তুম মিল যাও, সৈয়দ কাদরি রূপকুমার রাঠোর গীতিকার সুরকার। শুনছেন আপকে লিয়ে 107 FM রেনবোয়, হিন্দু সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ের প্রথম পর্ব সঙ্গে নিয়ে আজ রয়েছি সৌম্যকান্তি রাত 3টে পর্যন্ত।

কেলির এই পর্বের প্রথম পর্বের শেষ গানটি গীতিকার সুরকার শওকত আলী এ আর রহমান, ফিজা সিনেমার সাউন্ডট্র্যাক থেকে চারজন শিল্পীর কণ্ঠে।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: FM Rainbow 107 এবং নিউজ অন এয়ার অ্যাপে আপকে লিয়ে সেকেন্ড হাফ। আপকে লিয়ে সেকেন্ড পার্টে বা সেকেন্ড হাফে আজকে শুরু করব উত্তম কুমারের অভিনীত কয়েকটি হিন্দি ছবির গান দিয়ে। আজ মহানায়ক উত্তম কুমারের জন্মদিন, শতবর্ষে পা দিয়েছেন তিনি বা তার জন্মের শতবর্ষ উদযাপন করছি আমরা। শহর জুড়ে আজ অনেক অনুষ্ঠান, গোটা দেশ জুড়েই তাকে সম্মান জানানো হচ্ছে। তাই আজ তার ছবির গান দিয়েই শুরু হোক আপকে লিয়ের প্রথম কয়েকটা গানের জার্নি। অমানুষ ছবি থেকে কিশোর কুমারের কণ্ঠে প্রথম গান। আর হ্যাঁ, তিনটে থেকে সকাল ছটা পর্যন্ত আপনাদের সঙ্গে রয়েছি তপজা মিত্র। সঙ্গে থাকুন, শুনতে থাকুন 107 FM রেনবো এবং নিউজ অন এআইআর অ্যাপ, আপনাদের প্রিয় চ্যানেল। সারাদিন অনেক অনেক অনুষ্ঠান এবং আপনাদের সবথেকে প্রিয় প্রেজেন্টাররাও থাকছে।

এর পরের গান ছোটে সে মুলাকাত ছবি থেকে, আশা ভোসলে, মোহাম্মদ রফি এবং সহশিল্পীরা।

পরের গান কিতাব ছবি থেকে আর ডি বর্মন।

পরপর পাঁচটা গান, অর্থাৎ অমানুষ, ছোট সিমুলাকাত, আনন্দ আশ্রম, কিতাব এবং দুরিয়া, এই পাঁচটা ছবির গান দিয়ে তাকে শ্রদ্ধার্ঘ্য। এরপর চলে যাব অন্য গানে। আজকের দিনটা পেরোলি কাল জন্মাষ্টমী, অর্থাৎ তাঁর শুভ আবির্ভাব তিথি। তো শ্রীকৃষ্ণের জন্মোৎসবকে মনে রেখে তাকে নিয়ে তো প্রচুর ছবি হয়েছে, মানে হিন্দি ছবিতে তাকে সম্পর্ক, তাকে বিষয় করে বা তাকে কেন্দ্র করে প্রচুর গান হয়েছে। তো সেই রকমই অন্তত গান শোনানো যেতে পারে কয়েকটা, যেমন কৃষ্ণা ছবি থেকে সুখবিন্দর সিং, ইসমাইল দরবার, আয়েশা দরবার এবং এস শৈলীজার কণ্ঠে এই গানটা।

ছবির নাম ছিল যোধা আকবর। আমি জানি আমাদের বন্ধুরা শুনতে শুনতে বুঝতেই পেরেছেন, যোধা আকবর ছবির গানটা শোনালাম। শিল্পী ছিলেন বেলা সিন্ধে। এরপর রাম তেরি গঙ্গা মাইলি থেকে লতা মঙ্গেশকর।

শ্রীকৃষ্ণকে কেউ সগুণ রূপে চেয়েছেন, কেউ আবার নির্গুণ রূপে। সুরদাস, মীরা, তার যারাই ভক্ত ছিলেন এবং ভক্ত কবি ছিলেন, দু রূপেই তাকে তারা গ্রহণ করেছেন বা তাকে পূজো করেছেন। আর ভক্তের প্রার্থনায় ভগবান তো সাড়া না দিয়ে থাকতে পারেন না। এই গানগুলোর মধ্য দিয়ে উঠে এলো শ্রীকৃষ্ণের প্রতি অকৃত্রিম ভালোবাসা, শ্রদ্ধা এবং প্রণাম। জন্মাষ্টমী উপলক্ষে এইটুকুই শ্রদ্ধার্ঘ। এরপর এখনও যেটুকু সময় আছে, দুটো গান অবশ্যই শোনাবো, নয়ের দশকের হিট দুটো গান। একটা হচ্ছে আশিকি ছবি থেকে অনুরাধা প্যারোয়াল এবং কুমার শানু, আর একটা হচ্ছে সরাক ছবি থেকে অনুরাধা প্যারোয়াল। প্রথমে শুনি আশিকি ছবির গান।

0: কানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: এখন

আমরা শুনলাম খেয়াল, শিল্পী ছিলেন পণ্ডিত তুষার দত্ত, রাগ ভৈরব। প্রভাতীর দ্বিতীয় পর্বে শুনব সরোদ, শিল্পী পণ্ডিত সুররঞ্জন, রাগ ললিত।

0: আমরা শুনলাম শরৎ, শিল্পী ছিলেন পণ্ডিত সুররঞ্জন, রাগ ললিত। এই সঙ্গে শেষ হল প্রভাতী শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান। এখন আনন্দধ্বনি।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

দাঁড়াও আমার আখিরো আগে, গানটি শুনলাম সুতপা ভট্টাচার্যের কণ্ঠে, আনন্দধ্বনি রবীন্দ্রসঙ্গীত। আপনারা শুনছেন 107 FM রেনবো এবং নিউজ অন AIR অ্যাপে। এরপর ইন্দ্রাণী সেন।

কানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

আমরা জানি যে রবীন্দ্রসঙ্গীত বিভিন্ন ছবিতে ব্যবহার করা হয়েছে, বাংলা হিন্দি, কিন্তু এটা যেহেতু আনন্দধ্বনি তো বাংলা ছবিতে ব্যবহার করা হয়েছিল। আর এই ছবিটা উল্লেখযোগ্য উত্তম কুমার এবং সুপ্রিয়া দেবীর জন্য, শতবর্ষে মহানায়ক। এরপরের গান সুপ্রকাশ ঘোষালের কণ্ঠে, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ছড়ে।

হেমন্ত মুখোপাধ্যায় এবং আশা ভোসলের কণ্ঠে গানটা শুনলাম। এই গানটা শোনানোর তাৎপর্য এটাই যে মন নিয়ে ছবিতে এই গানটা ব্যবহার করা হয়েছিল।

আমরা শুনছি আনন্দধ্বনি, রবীন্দ্রসঙ্গীত, 107 FM রেনবো এবং নিউজ অন AIR অ্যাপে। শ্রীকান্ত আচার্য এবং লোপামুদ্রা মিত্রের দ্বৈত কণ্ঠে শুনলাম গানটি। এরপর প্রস্মিতা পাল।